যতন ফুকাহাম তাই যতন লামসুক তিনি এফ এম উজ্জয়ন্তী পান্ডব তিনি সংগ্রং সাল তালতুং তালনি সাল থামজিসা সালমারি জিব্রিরা থামজিবা ত্রিপ্রাবিসি মেতালনি সাল নৈজিসা সালমারি নই সাই নৈজি থাম ইংরেজি বিশি কিনা রক্ষণায় তো সারাশা পয়েন্টক মেগাহার্স এফ এম উজ্জয়ন্ত সালকামানি পান্ডাও সং তাই সরপজানগুলো সিনিতিনি টপিক রক সং এবার কক বথমা রক সং আপনার তৈনি সালায়ানো নরকনি লগি দো তিনি নরকনি বুকুক তনুজা হাইকেতাবো কবুনি সালনি হাই পুলিয়াও সং রচাবং তংসা সং খালাইমানি বিশং তৈ সিনি পান্ডা নো চেংলায়ানো তাই থাকতে থাকতে ও রচাবং খাতে খাতে আিনি টপিক তামং নাই আবুব সাকলাইগ্লান যে খাই দায় খাবং তাকুক দেব সঙ্গিনী সালায়ানো চালাক এবার খাবার ক্লেবার অব সিনি হদাও সুজরা তৈ নাঙ্কুক মানে সঙ্গাই আবনো বহাইকে ওয়ান সুক আবনো তৈনাই সকলাম সালায়ানো নরকনি ওয়ান সুক মানে কগরক শের খাই দি হাইকেতাবুক অজারাও টংসার চামং খাইনালাইগ্রাও খরংগ্রানো দিকন জমা দিয়া

0: Tôi thằng mà lẹ problem như thân thằng mà lẹ người cái áp thì áp vào trong nó bò mà nè thịt gió bút khúc thịt nát mà dạng cá với sao là không đâu phải chứ đâu thế đây cái xa bún nước khóc cũng ngay xa lăng
1: họ
0: sang ta mong thầm ngay xa chứ mắn
1: chả đi
0: dạng cho mà nè ế sĩ có bệnh thân thì nè dạng ư vô đúng mắn thật vô sống nè giờ là thằng mà ní họ đi xe bài vật thân vô tư dạc ăn ngon là khá ta vô nọ ang ke phut thang man inga na ra rang ban chi chi ri phong ke se ga aru thang man ke dis se ga bara nge bo sa wo te bian se ga yin na ha no ro han man ka ba ang go dis san na kor ne ngor dong ga di di di ni phong ka ba tong pa kha nge ang se ba nya ha ron to di ni ma la ri ro ma la kha kha li ar kha ba bon ta ka se ma chin to khana mon nge ka abro go sa la khan da bo le ka
1: ya abo bo si wi no no thokai mani দো শিউই নন থকাই মানে আপন আগ সান নাই ও যে চালাক মানে আবো শিউই সিং উফিয়া বাদো যে বেলাই সিজাক কই নং তমুং না জাগাও নং হি ম অমতিং মাংলাক ম নং আর চতর না নাং মানে তা ম তো বনাং রাং হাইকে সবাই দিহনি রহপান ম হাইকে রহে ওই আং ন লগি থাঙ্গাই রাং সবাই তো খে অব জানাই হিনে এম হাইং না নাং মানে তা
0: আ জাগা বুঝুন থাকো না বা বুঝি মানে বো সালাক নই তো বো থাকো না কাই ও জাগার কোন তা মানে সালাক মানে আবো তো সায়া না বুঝু সায়া আবো তাম হই সায়া বুঝু জল
1: আবো তুমুন ন কে বন থকাই না থাকাং কে আবো চায়াক লাইউ তা কিন্তু আজ চালাক রক বেলাই খে বুঝলাই সিজাক বুঝলাই বুইন তাম নাই বো শীততেই খাইমানি সামুংসে আবো
0: আমি মা হাঁটা আং তো বুনে অব হাই রাইয়া আমার কানটি নাম খাইছে আমি আং খালি খালি জল আং মানে আং নিজে নিজে জল জঙ্গল মনে আব আং তো বুন খালাম তে খাইয়া আমার তো নাম তে খাই না আং তো খুব জল জঙ্গল তাই কো
1: আও আও দো আম হাই রক্তাই ফিউচার তাং থং গাই আম হাই না সঙ্গব চতুর খেমা তং লাইনে হে দেনা
0: আচ্ছা
1: দো বেলাইন হাম বাই করং বাকি আও কে আবো ন সদাও বসরাতে যে চালাক মানে আবো কাহাম দা হামিয়া দা গে আপ তুম কাহামনি বাকে নং শিউই যে সামু ন চারিউই টন ঘাঙ্কে আবো সিনি বাকে বেলাইন কাহামনি ককসে তাকে সে কক দুঃখ ফাইতং ফিকা গে লেরে উই নাই নেলে ন হ্যালো হ্যালো হ্যালো ফুং কাহাম দাকুক ক্লেবার নেই সঙ্গ ইংরেজি বাইকে হানুতা
2: কক বর বাইসান থাকে কাবো হুজ গনাং তা হুজ গনাং চিনি বর আবো ন সং জার নাই হুজ বন হনি মেয়া মানুষ বর বরক মজা গিয়া থাকে হুজ গনাং কে বরক হুজ গনাং কে মানুষ সঙ্গা পুকাই দিবা যে সনত তিনি কাইতর বেলং নরকা কেন বুদ্ধি জ্ঞান এলেম হুস কে চলি নানি আমি ভাবিছি শ্রেষ্ঠ জীব যাত্রা পৃথিবী হয়ে এটা বুঝুন চলি না থাকা গাই যে জায়গা পান কুইং দং দরং দরং আমি হিন্দা গিয়ে দিবা কুইং দং দরং হেঁটে মান যা গো যে জায়গা পান
1: আবু কেউ শিয়ার অক্তা
2: আমি ভাবিছি ফ্রুট না নাঙ্গো বাইবেল কাহে কক সাও সুব্রাজ সুবিনী ফলোয়ার্স দঙ্গা পুরো পুরো নরক সারু খাই কসাং কসাং দে সেই চিবু খাইকে হুজ গনাং দে হিসাব হুজ বুমা তো নাই সিং কসাং কসাং মানে বুঝে থাকাই না আশা লাগে একটা
1: আশা লাগে
2: ইচ্ছা কোনো আং বাহিকে প্রোটেকশন আং বাহিকে আকর্ষণে থেকে বিপদ আপন থেকে আং
1: চতুর মানে
2: চতুর মানে আং কই করে নিলে তাঙ্গে আং মানদকে তো নাই ওসরা সোশ্যাল মিডিয়ার কথা নব গবাং মা রাং ফেহেলিনাই আরে কে বুকু পোস্ট লাগে দিনে গাল কে তাবুক बबु रमजाखा बसाय बसाय जाक्रि दाम

তলে হাইনি খরং পান্ডাও পৈলাও লাম সগো দিনী সালমারি সাংরং সাল তাল তুং তাল নি সাল থামচি সা সালমারি সাসাইবরিরা থামচি বা তিপ্রা বেশি মেতালনি সাল নৈচি সা সালমারি নৈসাই নৈচি দক খ্রিস্ট বেশি অপান্ডা আওয়াই ইঙ্গি টঙ্গো নেরা থামচি দক ফুটা ব্রী মিটার এবার সাসাই নেরা দক চিচি কিলো হারস আবনো কারিব সারাসা ফুটা দক মেগা হারস অপান্ডা আওয়াই ইঙ্গি টঙ্গো আকাশবাণী আগরতলা হাইনি খরং পান্ডাও সঙ্গ ফাইদি পৈলাও বলাইকে নাংকুক মানে বড় রকনি উক্তি গনাং কক্রক কাহাম বড় রকনি ওয়ানসুকমাও কতাল স্লাইজাক মুংরক তুবই মান্নাই জাত কক রক নসং ফাইদি পৈলা খনালাই নালাই গ্রাবানো বতুয়ারক বাই কক তা বাংলাই দি বতুয়ারক বাই কক বাংলাই মানে বেলাই নসায়া তামানে হিনমালে বতুয়ারক বুঝিয়া সুজিয়া ওই আহাই ন কক সাও আপনি বাকি নং বন মংসাও ব বুচিরে ওই মানগ্লাক তাই বতুয়ারক লাই তেতে খে ওয়ান সুগিয়াও ন বরম করিনি এবার খাই লাসিমা সিংসা ইংজাকায় আবহাই কক রক সাউই পায় যে কক বাই বড় রক বেলাই খানাঙ্গি থাঙ্গো আপনি বাকি বুতুয়ারক বাই কক সেবাক মানি চায়া সাক সাকনি চুগিয়ানো বৈন ফাট সাকি তা সাদি যত বরকনি ন মংসাইকে মংসা ফাইসিংতেই চুগিয়া টঙ্গ জেফরু সং আসায়ও আফরু সং সাইসুং ন আবনি উল তরক তরক সং জেসুক তর লগো আসুক ন সংসার গবান বরক বাই সিনি বায়াব হালক কথু গথাঙ্গে সগুয়ো তেই সং আকুথু গো ক্লাইয়ে চিনি বেবাক সুগিয়ান থুং সাউই পায়ো উলো আবো তরক তরক ইয়াং আয়াং পিরজাগে থাঙ্গো আবনি উলো জেসা বরক ফানো আনি আ সুগিয়ানি সেপ নাহারই আনি সুগিয়াও তৈব পজা হাইকে জঞ্জাল বক্সিন রো আবনি বাকে চিনি সুগিয়ান ফাট সাকে বৈন সানানি কক করি চিনি দালসা সায়ানো বেবা কাহামন হই রিমানো রমদি কিসা বড় রক তঙ্গ বিনি তংমং চায়নি বাকি বিনি রং পয়সা মানে খনই বরম বেবা পাই থাঙ্গ নং খরকসা বইনি হামক্রাই নাইনাই ইংলি মানো এবার নিনি বিসঙ্গ কাহাম তঙ্গই ফানো মানো ফিয়াবা নিনি মংসা চায়নি বাকি চুকনো হা হাই নাইথক লাংমা মরকেও স্লাই জাগি মানো আচায়ারক ওংখা নংমুং হামিয়া নংমানি সাক সেলের ওংমানি কংসুকমানি জুয়া থমানি আকরক আবরক নিনি বিসঙ্গ তুমুং তংখে তিনি এবাকে তাব্বুক নুখিবিদি ইয়াকে নিনি নাইথক লাংমানো সকমরি রনাই অবংখা বেলাইকে উক্তি গনাং কক চাণক্য সৈমানী কক বরবাই খনারেখা

অবনকারেই তিনি হায় শাল। ওয়ার্ল্ড ডে অফ কালচার ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট, অশাল পালাই যাগো অশাল, জাতি সঙ্গনি কাইশা নাহার নাঙ্কুক মানে শালনি বেড়ে কাইশা। অবনি নাহার মুখা জোদা জোদা হাকতরনি বিসঙ্গ জোদা জোদা হুকুমু মুকুমু তৈ কক রক দংবায়ু কাইশা কক বাই তাই কেশা কক বেলাইকে সল্লাইয়া তাই জোদা তাই সিনে

জুদা জুদা হাগতরনি বিশুঙ্গ জুদা জুদা হুকুমু মুকুমু তৈ ককরক দংবায়ু কাইসা কক বাই তাই কেসা কক বেলাইকে সল্লাইয়া তাই জুদা তাই সিনে হুকুমুরক বহাইন সল্লাইয়া ফিয়াবা অ সল্লাইয়ানি বিশুঙ্গ ফানো কথালাইমুং এবার খেবা কথালাইমুংনি বিশিংতৈ গ্রাকলাই তিসানানি বাকৈন ইউনেস্কো অ সাল তিনিহাই সালো পালাই জাগৈ দঙ্গ তাই আবনো কারাই তিনি ন্যাশনাল এন্টি টেরোরিজম দে পালাই যাব এবার খেবা জাতীয় সন্ত্রাসবাদী বিরোধী সন্ত্রাস বিরোধী দিবস নিয়ে পালাই যাব অব 1991 বিশিনি সিমি তিনি হাই সালো পালাইনি বাকি তিনি হাই সালো মৈতুকলাই যাব তিনি হাই সালো তামিলনাডুনি শ্রী পেরাম বুদুর ও কাইসা বুমা চপ্রক মুঙ্গক লাইয়ে ভারতনি কচাম মন্ত্রীপক্রক রাজীব গান্ধী থৈজাও বিনি থৈজামানি সালন মৈতোখলাইয়ে হাকতর তংকচাং তেই বায়াবচারী মথাঙ্গি তন্নানি বাকি তৈ শিকলা চালাই সংন মহাই সামুং হামিয়ানি হাচাল তন্না বাকি আওয়াইমুং খলাইনা বাকিন অ সালন পালাইনানি বাকি চং যাব অবনকারে তিনি হাই সালো ওয়ার্ল্ড মেন্টাল মেডিটেশন সাল পালাই যাব মানসিক অশান্তি মানসিক চাপ তাই স্ট্রেস অবহায়রকন কাতি উই তংনানি বাকি সিনি লাংমাও বেলাইখেন যে মেডিটেশন অব নাংকুকানি অবনো সিরিনা বাকিন তিনি হাই সালো ওয়ার্ল্ড মেডিটেশন ডে ব পালাই যাগি দ আবনি ইয়াগুলো তিনি হাই সালো সাব সাব রক আচাই খা অবরং কিসা নাইলেন তিনি হাই সালো ইন্ডিয়ানি যে তকে মশা করং এবার খেবা তকে নি যে ডাইরেক্টর নি সিনি যাক আদিত্য চোপড়া ব 1971 বিশিও আচায়ও তাই আবনকারী আব্বাস ইন্ডিয়ানি তামিল তাই তেলুগু ফিল্ম অ্যাক্টর এবার তকে মশা করেন বনি পতিনি আচাইমানি শাল তাই থেজানাইনি বিশুঙ্গ হংকে সিনি কচাম মন্ত্রী বক্রক রাজীব গান্ধী তিনি হাই সালো থেজামানি শাল নেই মৈতো খোলাই যাব গ্যাসক জরা সং খানালাইকা তিনি হাই সালো তামো তামো কক রকন সং মৈতো খরচানানি নং আবনতে নেই কক

आउ हाइके हायने खरांगो ताबुक साखामनि कक किसि जाखना लायनो साखामो खना लायनो हिट स्ट्रोक तामो अबनतैने किसि जाकक आउ वातै जरानि बिसुंगो पालो ताबुक संग नुगुइ तंगो ताई न्यूज रगोबो ककतमा रगोबो बसकांनि शाल रगो बेलाखिनि तुंगनानि तुं नाय हने नुगजागै साखलाय जागै तंगो गाबोनि पाके हिट स्ट्रोक आबो तामो अबन किसा संसिलायने हिट स्ट्रोक हंके सिनि শাক গ তুমুং ন সিনি টেম্পারেচার তুমুং ন 40 ডিগ্রি নি গবাং অঙ্গি থাঙ্গাঙ্কে হায়াকবা 104 ডিগ্রি ফারেনহাইট নি গবাং অঙ্গি থাঙ্গাঙ্কে অঙ্কাঙ্কে সিনি শাক অ যে হিট স্ট্রোক এবাকেবা যে ল্যাংমানি আবো নুকজাকি মান আবনি যে সিমটম এবাকে লক্ষণ আবো তামা তামুঙি মান হিঙ্কে সিনি শাক তুমুং ন 40 ডিগ্রি সেলসিয়াস নি গবাং আবহাই কুতুং মারি ইংখানকে সিনি শাকনি যে কলমতৈ আবো বদ্ধ অঙ্গি থাংমানো সিনি স্কিন কচা কচাক অঙ্গি থাংমানো তাই সিনি বসাক বেলাইখেনো তুংফ্লাউই রানসাই থাংমানো তাই আবনি লগি লগি বেলাইখেনো বক্রক সামানি নুকজাকনাই তাই বক্রক সাউই বক্রক মিহিমই কপায়ুক কপায়ুক অংনাই তাই সিনি হার্ট রেট সিনি হার্ট বিট রক বহাইন বেলাইখেন দনাই তাই সংলাংমা নামা বহাইন বেলাইখেন দমানি নুকজাকনাই ইনকে অবহাইকেনাই সিনি আপ্রো আয়ুকময়ুক শাক রক অংমানি নুকনাই তাই মেজাজ রক খিট খিট আমহাই অংমানি নুকজাকনাই

0: তাই আমহাই কেন আজরাও সেন্সলেস ফানো অঙ্গি থাঙে মানো হুঁকে অমহাই তো মূল অঙ্গি তংখা হুঁকে আজরাও তামো তামো খাইনি আবো সাইমান লাইন অবো কাইসা মেডিকেল ইমার্জেন্সি হই হানজাগি এবার চংজাগো আবনে বাকে অমহাই তো মূল গানও বা গানাগিনি অঙ্গি তংখাঙ্কে আজরাও আ বরকন নানও থাঙে চুবাই দি বনো পুইলানো ঠান্ডা আবহাই থায়ো ডক্টি খাই মাতলাংনাই এবারখাবা লামা রগো ফাতার রগং তংখাবা বনো ডাক্তি খাই বুফংতলা রগো ফানো মাতলাংনাই তাই বি সাকো যে তংফ্লাই তংমানী আজরাও বি রি রক তো মূল টাইট খেচুমজাকি তংখাঙ্কে বি রি রকনো পুইলাসং হলং হিলিং খাই মারগ্রানাই এবারখাবার তো মূল ততরা রগো টাই রকজাক বা প্যান্ট রক টাইট খে কানজাং তংখা বি বেল্ট রক খুলুগুই মারানাই তাই সিনি যে সাগো সং গচাং রিনা বাকে সং বনো যে সং মানসা গানাও তৈ দংখে তৈ রক মাখানি নাই তাই তৈ রক দেহের রক সিলি মারানাই তাই আবহাইকে তুমুন আজরাও বরফ রক তুমু দঙ্গি দংখাকে বা সং সাগো বরফ রক ফানো সিলি বনো বি সাকনো সং গচাং রিনানি মা চাই তকলাইনাই তাই আবহাই জরাও সং তৈ রক হাইনো গবাং খে মাখারিনাই তাই তমুং মাংখে আজরাও সং ও আর এস রক মাখারিনাই হ্যাপানো সং হিট স্ট্রোকনি সং বাচি উইতং না হাঙ্কে সং সালব্রুম ব্রুম সং তৈ গবাং খে নিমা তংনাই তাই সং যে সং মানসাক সং ফল ফকরা মাচানাই ফল ফকরানি বিশৃঙ্গ যে সিজনেল ফল ফকরা তাই তৈ দঙ্গ আবহাই গবাং কুক বথাই রকনো সং মাচানাই আবন বিশৃঙ্গ ওয়াটারমেলন তাই সসা আবহাই রকনো সং গবাং খে চাওয়িমা তংনাই তাই সং সাতুং ন সং কিসা জেসক মানসাক কাটি উই মা তংনাই তাই সং ফাতার রকম নখনা নাং তংখাঙ্কে বা সাটি ইয়াকে বা টুপি আবরক সং ইউজ মাখাইনাই হিংকাই আসুক জোড়া সং খালাইকা হিট স্ট্রোক নতুইনাই কক থাইসা থাইনাই
1: আও ফাইডি তাবো সং তাংবিটিও থাংলাই নো তিনি তাংবিটিও গাজার কাইমানতেই থাইসা থাইনি কক সিলাই নো গাজর বেলাকে সিনি সাকনি বাকে কাহাম কক মই কথং বন পদ্রে পটখে সাউই মানো গাজর তঙ্গ ক্যালসিয়াম লৌহা ফসফরাস আকরক গাজর কাইনানি বাকে হাসিংসা হা তে হা সুবুক সুবুক বেলাইখেনো কাহাম কুক তৈমান থকমা থায়ো বতাইব হামসুগো গাজর বুসলেই নাঙ্গো কাইনানি বাকে হেক্টর কাইসাও সেরব্রেই সিধাকে কাইনানি হেনকাই বুফাংসা নানি নাঙ্গো সেন্টিমিটার নৈজিবা তাই ফাংসারা সেন্টিমিটার সি সালরি কাইনানি নাংনাই কাইনানি সেকাঙ্গো আল ওয়াইব্রি ওয়াইবাসেক সুয়াই সকামরক সই কাহামকে ক্ষেত এবাকে জাগানো তিয়ার মা খালাইনাই কাইফ্রু বুসলৈন থাপলা ফুলই হাও ফবই রানানি নাঙ্গো কাইনানি সেকাং ন সারক রানানি নাংনাই রমদি মুস্কি নাঙ্গো হেক্টর কাইসাও টনবা ইউরিয়া নাঙ্গো সের সারা নৈসিবা টিএসপি নাঙ্গো নৈরা গ্রাম এসউপি নাঙ্গো সিটন আকরক পুইলা মুস্কিনি লগিও ইউরিয়া তৈ টিএসপি হাফ সারৈ রানানি নাংনাই বুফাং বসা সাল চিনি সালনি উলো খেপ কাইসা তৈ সাল ব্রৈ চিনি উলো তাই খেপ কাইসা অবহাকে হাফ সারক সাপলুই সারনানি নাংনাই হানি রস্তমুং রানী থাঙ্গাকে তৈনি সেপসাপ মা তনিনাই জাব্রা বব্রা রক সাব সুত্রা কেমা তনিনানি নাংনাই ইংসা কোকসানী এক নিয়োগ নানি বাকে নই ফুটা বা মিলি লিটার সাইফুরেন লিটার কাইসা তৈও সাপলুই স্প্রে খাই রানানি নাংনাই সাল সারসিনি উলনো জানানি জরা অঙ্গেই থাঙ্গো আসু জরা গাজর কাইমানো তৈ থাই থানি কক সিলাইখ্যা

0: खरक पानी बगे एबाक पास्टा रंगमारिंगना नांनाय गसिजाक यूनिवर्सिटी ओ इलेक्ट्रिकल इंजीनियरिंग पाइजाक ताई ककब्रक एखे बांगला कक रंगना नांनाय ताई उमरंगना नांनाय ओ जून तालनी साल चीनै नि बिसिंग बिसि ब्रै चीनि बिसिं अंनानै नांनाय ताई खातिजाक बसंनि बागै ताई रायदानो रक्षावै ताई बिसिबा गोबां फानो जोगानो होनै ब साख्लाय जाखा गे अनलाइन नि बिसिंतै फ्रम फ्लाप खायनानै पाइथाक सालमारि जून तालनि साल चीनै सालमारिनि बिसिंगनो नरक अनलाइन नि बिसिंतै फ्रम फ्लाप खायनाबायदि आबुनि बागै नरक हाबैनाय मानो वेबसाइट www.tpsc.tripura.gov.in वेबसाइटआव हाबै नरक जे फ्रम फिलाप रखलाय मानानो ताइ डिटेल्स रखबाय नरक नाय नाय मानानो
1: आव आनि एफ तंग जम्पुजला ताकारजला आईसीडीएस प्रोजेक्ट अंगनावादी वार्कार बाय अंगनावादी हेल्पार नि बुक्स आसुखथाय बरक सपुंनानि कयमंग्लाय सानजाखा बेबागै बुक्स आसुखथाय तंग काय ब्रिजिसा अंगनावादी वार्कार कायनेसी ताई अंगनावादी हेल्पार हाखाय कायनेसीसा आरो ब्रिरक सिमिनो कयमंग्लाय रिमाननाय अंगनावादी वार्कार नि बागै रोंमारि नायनो नांगौ माध्यमिक पास তাই অঙ্গনাবাদী হেল্পার নি বাকি রেমারি ইনানি নাগো ইয়া মানি ন ক্লাস এইট পাস কয়মংলা রেনানি পাইথাক সালমারি অবিসি নেই মেটালনি সাল নই চি নই সালমারি জরা নি কুমাঙ্কা তুদা জম্পুজলা এন্ড টাকারজলা আইসিডিএস প্রজেক্ট সিপাহীজলা ডিস্ট্রিক্ট আ আম চাইনি বুড়ি রক্সিমিন অ কয়মংলাইন রেমান নাই হিনে সাকলাই জাখা
0: আও হেকে সং হাসুক জরা তো সেবক বরক তলাংমানি কক খানা লাগিয়া হে হাইনো খরাঙ্গ তাবুক নবর দিবানি সকাং বাড়িয়া কক তোমা কিসা খানাই না লাইছিওনে তিনি নবর দিবানি সকাং বাড়িয়া কক তোমা ও সাকলাই যাখা নখা চুমুই কিসা কবল যাক তঙ্গানে তাই নবর তুংমারি তুংমারি তঙ্গি মানো থামসি বা ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচি ধক ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনিও তঙ্গি মানো তাই তিনি নি তুংমারি শাখা ও তঙ্গি মানানো থামসি ডক পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস জরা তুঙ্গি মানো হনে সাকলাই যাক্ষা তাই নবর তৈ হকুনি মারি চুকু চি চুকু পার্সেন্ট তাই রাও এং খামাও তঙানো বা চি বা পার্সেন্ট গাই তাবুক জরাত ওয়াতি ওয়া মানে মারি নুক জায়গা হানি সাকলাই যাক্ষা তাই হজাক মুঙ্গ বাক্সা বাক্সা থাইও ফেরাঙ্ক গই ওয়াতই ওয়াই মানো হনাই ব সাকলাই যাখা পুরা সিনি হাসতে গানাঙ্গই ন হজাক টংনা বাকি সাকলাই যাখা গে আসুক জরা সং খানা লাইকা নবার তৈবারনি সকাং বাড়িয়া কক তোমা
1: আও ফাইদি তাবো সং হাইনে খনা পান্ডাও পাইথাগো রসামং খানা লাইনা রসামং খরা রওয়ানো সূর্য কুমার দেব বর্মা

0: আসিফ জারা সদাগর নাকাডি সূর্যকুমার দেবর মানির সাপুং খানাবাইখ্যা আকাশবাণী আগরতলা অবনী লগ্ন পাখ্যা তিনি ফুং জরানি হাইন খরং পান্ডা তিনি হাইন খরং পান্ডাও তঙ আং অজয়
1: তাই আং তনুজা যতন তেসা ফুং কাহাম
0: হামবায়

আও যত্নতে সালাম সুখফিরো সারাসা পয়েন্টক মেগাহার্স এফ এম উজ্জয়ন্ত নরকনি লগি তংমানি সালকামানি পান্দাও নরকনি বুকুক তনুজা তাই সংসালাই তংমানি চালাক এবার খেবা ক্লেবার অবনতই নাই সিনি

0: tốn mày gang tốn cho mày à hình cùng gari cái thằng này à cùng gari ăn cái thất thế à nâng tốn mày này nghe qua lại cho hai bên đi một kinh kinh giang bỏ gang rồi cái ở qua lại trong hàng vài bên cho lại ui cái ở đó cái nâng tốn một tuần nhà hàng cái tam khai nhà nè nó mang rằng cứ sờ lang
1: giả
0: anh một thay cái tát xuống xuống này bên nào nó mang rằng sờ lang giả này bớt xuống xuống thay cả nâng ta hà nó sẽ hai cái lô túi thay bớt á rằng một cặp lìa thay cả người đó xuống xuống xuống muốn đói thay cả thay cả cái ta cái đi đâu chỉ được không thay cả tao út một tuổi cái chỉ được không thay cả cái bữa nào mà bỏ đồ bỏ rằng lang đi hình được rằng đó rồi gọi cái ও উত্তর গেট গানা সবাই পুরো খাই কলাম থামা তো চোদ্দ সে রাং নি বাগাই দেশ পাঁচ চিতুন গাই ম আং বসালা খাই বথ খাই কি রাং বন থকাই জানি বাবা আম ব বাস ভাই বান্তে নিয়া আম বাস ভাই ছি নিয়া হিনে খাই থেকে তা
1: আও
0: খাই থেকে আম গুসু খাসাল হিম মা খাই
1: গানাই আ আ আবগিন সং জেস জাগা থাঙ্গি ব কিছা হজাক ngay tông nani nago mokol ako khulo koi
0: ao
1: hai ke
0: mabo mukre nyang
1: ao ao
0: hai ke malia disney
1: da belai khina hambaya kan bukhok ao aba gnya seng je se jaga phono thanke se siwi chalak mani abo sini sak ni bagi puila seng abo yus khanya nango aba sini sak ni ka hamne bagai samong phono nango ta ma nango
0: abono
1: hambaya আও হাই সং আসক জরা তো সং সালাইকা সিনি লাংমাও সং থকাই জাকমানি রক কক আও বাক্সা বাক্সা সিতুতই নন থকায়ও তাই আবো বরকনি সীমানি বিচিনতে বরকনি যে চালাক নন থকাই বতে গিছা হামুই দেমানো আমহাই হেনই চাইতো গই বাক্সানিনি লাংমাও আমহাই ফাইনাই বতঙ্গ আমবাকে নঙ্গ আমসকন মকল খুঞ্জু খুলুক জাক খে তংনানি নাঙ্গো আও তাই কে কক দুঃখ ফাই দম্পে লেরিয়া বই নাই নেলে কেন হ্যালো
2: হ্যালো
1: এই ফোন কাহাম দাকুক হামবাই কৃং মা বাকি দ সাগ্রা দি হেকে
2: আচ্ছা আপনি ক্রেপার পে চালাকটা
1: নি
2: চালাক বাকি চালাক না না পর চালাক না থা কি থাকে বুদ্ধি দিব নাঙ্গো
1: আবনো চালাক মানে না বো বুদ্ধি গনাং দক্ষ যে মানে সিজাক
2: চালাক নি ভাই বুদ্ধি সে তুম না নাঙ্গো বুঝবা আং তো চালাক আং বাসে ব্যাংক থাকা সিরা ব্যাংক দুই বার গত নাঙ্কা
1: হ্যাঁ
2: ব্যাংক থাকা বড় কমা কথম যাক আং তো সাইমন যে ও বড় রক্ত গবমা আমি আরো ঋষি তুমি আং ঋষি বে সাবমি খাই না গার গাই ঋষি সাবমি গা বিবা কোথম খাবাই কে গ ব্যাং খুলকান খুলকান খুলকা গা আর যে ঋষি সাবমি খাই যাক আর যে বাগে ওয়াই সেবানো বই আই সে সে থাপা না ওয়াই সেব আনি ঋষি বুঝো ঋষি সাবমি খাই বাসা নামলে আর যে ওয়াই সেবা সে সাবমি খাই যা ওয়াই ফার্স্ট ওয়াই সেব বুদ্ধি খাই
1: এবং সাহস বুগান হাইসি ককে বাকসাকে বিউই দফানো যে ব সানি ফানসে সাহসে টংলা খামু
2: মেডাম দুই গড়ে
1: ওয়া
2: দুই গড়ে মিটিং থাকে

0: বরণ মকল নু জাঙ্গো
1: আনি সেবার তাই কেপ করেই হাইং জাগুতা
0: হে হে আবনি বু কাচা কাহিনী তো যেমন এই পুনর্মুসি বব নি কাইছা কল্প চুনমা পরিমানি দো কারণ নু কা খরকা মুনি বাড়ি শিব এইটু কোন হাই থাক মানে এটা সরকার সময় কম খা কাই মুসি তেইটু কোন হাই নদী থামা সময় কাই এন তো খাবো মাথা সিঙ্গ বাঙ্কারি বিরমা সময় তা কাই বনি উখুনি ফ্ল্যাট ক্যাফেলে নাই আর যখন ঋষি মুনিব যখন তুই যুবক খেলাই নাই গঙ্গা খুলুম বলে আ সময় বনি আগর থাপকে আজ সিঞ্জ খেলাই দিছা আজ সিঞ্জন মানি নাই আরে মদি তিনান তপস্যা ঠিক আছে তুমি আজ সিঞ্জন বন্ধগত লাঙে থাকা নগত লাঙে আর তনি খেব নারি খাই তখন আর আমি মাস তো শ্রম আমি পদে যে সিঞ্জন সারা নাই তা মহারাজ মানে প্রভু মানে মুনি থাকে সে ঋষি সৈনাইছি নরে সই আনো ডেলি ওয়ারনা নাই প্রভু প্রভু ও মশা বানোসে ওয়ারনা হিনে মশাংসি মশাই মশাংখা মশাই মশাকে পাইলে আপনি ব সাকাপু আপনি পারেন বরফ সাকা তো মশা বা কিন আশ্রম নি সৈন্যাসি কোনো সিংহ তুই ফেমাসলে তো মশা খাকা আর খানা মাসে ব প্রেস্টিজ গুড়ি টাই বসা ও মশা নিজ থেকে আমি দাওয়ানি বুকুং সিঞ্জি নকি ফাইন নন আং পুনর্মুসি ববংবি এই হাই এব হাই কিছু অতি তালে গড়ার দলি কয়েকজন থাই নাই টংটা কবনি বাকি বেশি আসে তালাক টানি তালাক এমন চালাক দিয়ে নিজেব থাকবি বুঝনো বন্ধ থাকবি ঠাকুর আবু সুখি নেই মূল নীতি কগ্নি কগ্নমা অর্থাৎ বীর চিন্তাশীল বরগুন্দি মানে যেখানে খালি বক তঙ্গি উঠাঙ্গি তা
1: নাংকুকমানিকক সালাইকে জরাব পাই থাকা হেকাই নরক বাইতে উলমা আলাই ফিনাই অকক কচারে তিনি পান্ডান সঙ্গ মা পাই ফাইসিং থাকসিনাই হেঙ্কাই আও সঙ্গে তিনি সালাইমানে আকক তমুং সঙ্গে ছয় জায়গাও থেপাই মানকাঙ্কে সিনি হদ আরক বেলাখে সিনি যে দফা বেলাখে গ্রাক নাই সঙ্গ আম হাই ফাইসিং সঙ্গ সামুং থেপানা নাও হেঙ্কাই যতন কাহাম গরং টং নাং আং অরণ বাসা সিনাই যতন খুলম বাইকা

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 5 দেশের 6 দিনের সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ফিরে এসেছেন। খাদ্য কৃষি সংক্রান্ত সংস্থা এফএওর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ এগ্রিকলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচন শুরু হয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স গতরাতে

0: মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লেঅফের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়েই তাঁর 5 দেশে 6 দিনের সফর সম্পন্ন হল। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করাসহ বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া কর সংক্রান্ত কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন রোধ লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হল বৃহৎ পরিসর, মেধা এবং সাশ্রয়ী উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসাবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইতালি এখন নকশা উন্নয়ন বিশ্বের জন্য তা সরবরাহ এই মূল নীতির উপর ভিত্তি করে এগিয়ে যাবে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষ মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ইয়া ভারত আর ইটালি কে বিচ করিবী সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যা। উনকে নেতৃত্ব মে হামারে সম্বন্ধো কো নয়ী গতি, নয়ী দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যা। মুঝে খুশি হ্যা কি হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যায়।
0: যৌথ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে দুই দেশ এখন নৌপরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে ভারত ও ইতালির যৌথ উদ্যোগ সমগ্র বিশ্বের সামনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান, ইউক্রেন পরিস্থিতি, পশ্চিম এশিয়া এবং অন্যান্য উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে উভয় দেশই একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। তিনি আরো বলেন যে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট, তা হল যাবতীয় সমস্যা অবশ্যই আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ভারত ও ইতালি উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ, অর্থনীতি, প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে উভয় দেশই বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরো বলেন যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষিভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি এই ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ রয়েছে।
2: Italy and India share a joint vision on many of the huge challenges of our times, thing rules, economic security, the resilience of the value chains, the promotion of peace, inclusive development. It is extremely important to have freedom on navigation in the Indo-Pacific sector is where we share the same vision of a free, inclusive and open Indo-Pacific.
0: আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি ইতালিতে প্রথম দ্বিপাক্ষিক সফর এবং তৃতীয়বার সফর। তিনি ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেন। সেখানে ভারত ইতালির মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়টিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। খাদ্য কৃষি সংস্থা ফাও সফরের উদ্দেশ্য ছিল বহুপাক্ষিকতা এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তার প্রতি ভারতের অঙ্গীকারকে সুদৃঢ় করা। সেখানে তাঁকে রাষ্ট্রসংঘের মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদকে ভূষিত করা হয়। এই সম্মান প্রাপ্তিতে প্রধানমন্ত্রী বলেন,
1: ये भारत के करोड़ों किसानों, पशुपालकों, मत्स्य पालकों, कृषि वैज्ञानिकों और हमारे श्रमिकों का सम्मान है। यह भारत की उस अटूट प्रतिबद्धता का भी सम्मान है जिसके केंद्र में मानव कल्याण, खाद्य सुरक्षा और सस्टेनेबल डेवलपमेंट है। मैं इस मेडल को अत्यंत विनम्रता के साथ স্বীকার করতে হুয়ে ভারতকে অন্নদাতাওঁকো ইহ মেডাল সমর্পিত করতা হুঁ।
0: উভয়পক্ষ 2027 সালকে ইতালি ভারত সংস্কৃতি ও পর্যটন বর্ষ হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শতাব্দী প্রাচীন সংস্কৃতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক

0: করে উঠবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল মেটা, গুগল এবং টেলিগ্রাম সহ প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে টেলিগ্রাম চ্যানেল এবং অন্যান্য বেনামি অনলাইনের প্রচার নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে যাওয়া নিট ইউজির পুনরায় পরীক্ষার প্রাক্কালে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন যে ভারতের সঙ্গে আমেরিকার 250তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার ভারত সফরের প্রাক্কালে প্রচারিত একটি ভিডিও বার্তায় শ্রী রুবিও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র হল বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র।
1: As America gets ready to celebrate our 250th birthday, we look forward to doing it with our partners in India. India is the world's largest democracy, and we are the world's oldest. So we look forward to celebrating together.
0: আগামী 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার 250 বছর উদযাপন করবে। শ্রী রুবিও চলতি মাসে 23 তারিখ থেকে 4 দিনের সফরে

0: মার্কিন যুক্তরাষ্ট্র হল বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র।
1: As America gets ready to celebrate our 250th birthday, we look forward to doing it with our partners in India. India is the world's largest democracy and we are the world's oldest. So we look forward to celebrating together.
0: আগামী 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার 250 বছর উদযাপন করবে। শ্রী রুবিও চলতি মাসে 23 তারিখ থেকে 4 দিনের সফরে ভারতে আসছেন। এটি হবে ভারতে তাঁর প্রথম সফর। তিনি নতুন দিল্লি ছাড়াও কলকাতা, আগ্রা, জয়পুর সফর করবেন। নতুন দিল্লির মার্কিন দূতাবাস জানিয়েছে যে আগামী 26 মে মার্কো রুবিও কোয়াড বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সভাপতিত্বে অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএমএনএ পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নবান্নের সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফে লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 148 রানে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নাইট রাইডার্স 4 উইকেট এবং 7 বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয়। মনীশ পাণ্ডে সর্বোচ্চ 45 রান করে ম্যাচে সেরা হয়েছেন। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 147 রান করেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট ম্যাচে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। 285টি ভোটে ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 5 দেশের 6 দিনের সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ফিরে এসেছেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল রাজ্যের সার্বিক প্রশাসনিক পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করার জন্য সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে আরও সক্রিয়, দায়িত্বশীল এবং সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধ এবং মাদকের বিরুদ্ধে কোনো প্রকার আপোষ করা হবে না। রাজ্যে ড্রাগসের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অসাধু ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নরসিংগড়ে কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্য পুলিশের নতুন 476 জন কনস্টেবল পাসিং আউট প্যারেডে অংশ নেবেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পাসিং আউট প্যারেডে সামিল হবেন 318 জন পুরুষ এবং 158 জন মহিলা কনস্টেবল। অটল পেনশন যোজনা বাস্তবায়নে ভারতের 28টি গ্রামীণ ব্যাংকের মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। গতকাল নয়াদিল্লিতে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়।

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এই পুরস্কার গ্রহণ করেন। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলিতে 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞান কলা বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। বিদ্যাজ্যোতিস্কুলস.কো.ইন বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী 24 মে রাত 12টা পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 1178 00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। গুমতি জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহলে শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে গতকাল করবুক ব্লকের রামভদ্রপাড়া আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। তীর্থমুখ স্বাস্থ্য কেন্দ্রের MOIC ডক্টর অতনু লস্কর জানিয়েছেন, এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ধরতি আবা জনভাগিদারী অভিযানের অধীনে গতকাল জম্পুই জেলা ব্লকের মধ্যঘনিয়ামারা ভিলেজ কমিটি আধি সেবা কেন্দ্রে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে কৃষি দপ্তরের পক্ষ থেকে KCC PM কিষাণ ফর্ম বিতরণ করা হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 76 জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ বিতরণ করা হয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনে চলতি অর্থ বছরে জেলাভিত্তিক বার্ষিক কর্মপরিকল্পনার বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা স্থির করার লক্ষ্যে গতকাল বিশালগড় টাউন হলে সিপাহী জোলা জেলার স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। বিগত আর্থিক বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি চলতি বছরের আর্থিক ব্যয় পরিকল্পনা সম্পর্কে আলোচনা হয়। করবুক মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা শাসক কার্যালয়ে মহকুমা ভিত্তিক দুর্নীতি দমন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সরকারি কাজের দুর্নীতি দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। টিকাকরণ সংক্রান্ত বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল ধর্মনগরের জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিগত অর্থ বছরে জেলায় শিশুদের টিকাকরণের সফলতা পর্যালোচনা করার পাশাপাশি 100% টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার উপর গুরুত্ব আরোপ করেন ভারপ্রাপ্ত জেলা শাসক বিজয় সিনহা। সভায় হাম ও রুবেলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপর্ণাদেব বর্মা কাইবা হাকতর বেড়াইমানি পাই থাকবে খাগো ইটালি ও আসামং গনাং বেড়াইমা পাইমানি আগলো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী দিল্লি কেতালো কি ফিলকা মিয়া ভারতে ইতালিনি বিশৃঙ্গ বখাকনৈনি হালকন আলাইদা হামক্রাই রোগজাক মানজাক মুঙ্গ চাসারণানী সাকলাইমং রেখা আবকনী হাকতরনি হালক রাগ খাইনাবো নাংমানী বারজা ইয়াসাগানহনই খাকা জাগো হুকবার আয়ুর্বেদ ছয় শিলাম তাংবেক্রেপন খবই জুদা জুদা নাংকুকমা বাবায়কনী হাকতরনি বিশৃঙ্গ কক খালাইমাবো মুং ছয় অংখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি নরসিংগড়ি কে টি ডি এস পুলিশ ফ্রংমুং কেন্দ্র ও হাস্তে পুলিশ নি কতাল খড়ক ব্রিরা স্নিচি দ কনস্টেবল পাসিং আউট প্যারাডো মানজাগানো পুলিশ সদর নাইখুংনি বখাকতেই সাজাখা পাসিং আউট প্যারাডো মানজাগানো খড়ক থামরা চিচার চলাতে খড়ক সারা বা চিচার বরী কনস্টেবল মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া হাস্তেনি বেবাক নাইকল ফাংনি টংহালক সাখাম সেপসাব তাংবেখরে ফাম

0: কাইতাই কেরং রাইদা রুকজাক জুদা জুদা বাবায়ও ককলাম সালাইনাও তাং নকতর ভিডিও কনফারেন্সিং নি সেবাই টাস্ক মনিটরিং সিস্টেমও ককলাম সালাইমানো তুই দুলখা ককলাম সালাইমাও মন্ত্রী অকরা নাইকল ফাংনি জুদা জুদা বেরেমনি অফিসার রগ্ন লুকু হামক্রাই রুকজাক সামুং তৈব সাকথারই সামুং তাংনানি দাগিমুং রেখা হাস্তেব ড্রাগস ন কেবেঙ্গই কেরং রাইদা মরগনাই বাহিনী নব তৈব সাকথারই কড়াগিয়া প্রিনাহারই সামুং তাংনানি কবক মুং না রেখা হাস্তেনি জে নুখুং রক তালো ইউনিট বা চি নি কিচা চং ফেরাং সামুঙ্গ ফুনাঙ্গ বরকনি বাকি খক সাসাই রাংবাই শাল নি চং ফেরাং নি সেব রুনা নি ওয়ানসক তাং নাহার জাকা হানি সাকা চং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ দংখর গদাল জাক ফান্ন সামুঙ্গ ফুনাংনাও হাস্তে হাপাং তৈ হাস্তে চং ফেরাং নাইখুংনি অম কতরিয়াপ্রি মিয়া আগরতলাও রুফটপ সোলার পিবি সিস্টেম হ্যান্ডবুক কারিমানি পান্দাব অকগ্ন সাকা ব হাস্তে বিদ্যাজ্যোতি তাংবতাং মানজুজাক রংনগ নই সাই নই চিদক নই চিসনি রং বিশিনী বাকি সাইন্স আর্টস কমার্স বেদেগ রেম চিসাব বর্তি অংনানী সামু মিয়ানিসিমি চেংজাখা রংনক রংনাই খুনি বখাক্তই সাইমানখা হাস্তে নি জেসা বিদ্যাজ্যোতি রংনগ বর্তি অংনানী কয়মুং নারংনাব অনলাইন নিসিমি কয়মুং রুবই মানানো বিদ্যাজ্যোতি স্কুল ডট কো ডট ইন বিদ্যাজ্যোতি রংনকনি অ ওয়েবসাইটও মিয়াদি বর দাম চিনি নিসিমি অনলাইনও ফর্ম ফিল আপ খাইমানী সামু চেংজাখা ফর্ম ফিল আপ খাইমানী পাইথাক সালমারি অংখা অ তালনি নৈচিব্রী সালমারি হর দাম চিনি জরা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা সালমারি ককতিশালনি ফং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্দানী বিশিংতৈ হা কতরতৈ বুই হা কতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অব অঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচি ব্রী বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামানী কক মন কি বাত রহরনানি কবক মুং না রেখা মাই গভ ওপেন ফোরাম এবা নমো এপস লুকুরক ওয়ানসুক মুরগ্ন রহরি মানবায়ানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুক মুরগ্ন রেকর্ড খাই মানবায়ানো আবনো কারিব 1922 নম্বর মিস কল দুবই জে লিঙ্ক মানানো আবতৈব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন ও তালনি বুসকাং শাল নৈচি চুকু জরা ফিয়কজাক তঙ্গানো স্বচ্ছ ভারত মিশন তাংবতাঙ্গ মিয়া সালথাং ত্রিপুরা হাংকরনি কাইদক ব্লক বসং মানে থুমানি কষক মানে থুমানি কাইদক মালখুং এফার জাখা আগরতলাব পান্দা কাইসাব হাংকর নাইকলফাং ডক্টর বিশাল কুমার বেলবাড়ি ডুকলি জিরানিয়া লেফুঙ্গা মান্দাইতে মোহনপুর ব্লক নিবাগী অ মালখুং রক্ন এফারকা অটল পেনশন যোজনা চাসারনাও ভারতনি কাইনৈ চিচার গ্রামীণ ব্যাংকনি বিশিং উলনৈ কাহামকুক পারফরমারনি বসং বেরেমনি গসিমুং মানখা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক মিয়া দিল্লি কতাল পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বাই সংসাজাক পান্দা কাইসাব অবরম গনাং সকাদিয়া ফারজাখা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকনি চেয়ারম্যান সত্যেন্দ্র সিং অ সকাদিয়া জাখা গুমতি হাঙ্গ নাইকলফাংনি চেতনবাই জনজাতীয় গরিমাতে নৈ সাই নৈ চিদক নরগৈ প্রধানমন্ত্রী জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহলে চেংজাখা ও সামুংবুতাংনি বখাগ মিয়া করবুক ব্লকনি রামভদ্রপাড়া আয়ুষ্মান ভারত শাখাম কেন্দ্র ও নাইকলফাংনি শিবির কাইসা সংসারজাখা তীর্থমুখ শাখাম কেন্দ্রনি এম ও আইসি ডক্টর অতন লস্কর শাখা ও শিবির শাখাম চেরি নাইমানি ইয়াগুলো মাগনাবিথি বাগজাখা তাবুক নবরতিবারনি ককতমা বস্কাং দামনি চিব্রিও হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্ক গই বাতৈ বাউই মানু হনই হজাক মংরেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আগরতলাও তিনি আইচুকো খামানি তুংমারি তংমানি 2.7 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই ইঙ্গানো হরনি দামসনি তামৈ সতি ব্রীচি বাও
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: শুভ সকাল শ্রোতাবন্ধু, স্বাগত অভিজ্ঞাপনী। সঙ্গে রয়েছি আমি সাথী, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি সুয়েতা।
0: শ্রোতাবন্ধু, যদিও তাপপ্রবাহ চলছে, তবু সকালবেলায় এক কাপ গরম চায়ের আমেজেই যেন আলাদা, তাই না? এক কাপ চা হাতে নিয়ে যারা অভিজ্ঞাপন শুনছেন, তাদের জেনে ভালো লাগবে আজ কিন্তু আন্তর্জাতিক চা দিবস। প্রতি বছর 21 মে বিশ্বজুড়ে উদযাপিত হয় দিনটি। জল ছাড়া যে পানীয়টি মানুষ সবচেয়ে বেশি পান করেন, সেটি হলো চা। বাঙালির আড্ডা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের সংস্কৃতির সঙ্গে চা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই দিনটির পেছনে শুধু চায়ের স্বাদ বা রিফ্রেশমেন্টের গল্প নেই, এর সঙ্গে জড়িয়ে আছে লক্ষ লক্ষ চা শ্রমিকের অধিকার ও বিশাল অর্থনৈতিক প্রেক্ষাপট। 2019 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ চায়ের দীর্ঘ ইতিহাস এবং এর অর্থনৈতিক গুরুত্বকে স্বীকৃতি দিয়ে 21 মে দিনটিকে আন্তর্জাতিক চা দিবস হিসেবে ঘোষণা করে। 2020 সালের 21 মে বিশ্বব্যাপী প্রথম জাতিসংঘের উদ্যোগে এই দিনটি উদযাপিত হয়। আর এই উদযাপনের লক্ষ্য হল চা বাগানে কর্মরত শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং জীবনযাত্রার মান উন্নত করা। উন্নয়নশীল দেশের গ্রামীণ অর্থনীতি এবং লক্ষ লক্ষ পরিবারের জীবিকা সরাসরি চা চাষের ওপর নির্ভরশীল, তাই দারিদ্র দূরীকরণে চায়ের ভূমিকাকে তুলে ধরা এই দিবস পালনের একটি অন্যতম উদ্দেশ্য। চায়ের প্রতিটি কাপের পেছনে লুকিয়ে থাকে একজন চা শ্রমিকের অক্লান্ত পরিশ্রম, তাই এই চা দিবসে চায়ের স্বাদের পাশাপাশি তাঁদের অবদানকেও শ্রদ্ধা জানানো ও স্মরণ করা আমাদের দায়িত্ব।

আমি তোমাকে চাই, ডাইনে ও বাই আমি তোমাকে চাই, দেখা না দেখাই আমি তোমাকে চাই।

শ্রোতা বন্ধুরা, আরও একটি বিশেষ দিন আজকে। আজ জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস। প্রতি বছর 21শে মে এই দিনটি পালন করা হয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাসবাদ মানবতার শত্রু। এটি শুধু মানুষের জীবনই কেড়ে নেয় না, সমাজে ভয়, অস্থিরতা এবং ঘৃণার পরিবেশ সৃষ্টি করে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়। তার হত্যাকাণ্ড আমাদের শেখায় যে হিংসা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। বন্ধুরা, সন্ত্রাসবাদ ধর্ম, জাতি বা ভাষা বোঝে না। এর একমাত্র উদ্দেশ্য হল সমাজে বিভেদ সৃষ্টি করা। তাই আমাদের সকলের দায়িত্ব শান্তি, সম্প্রীতি এবং মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। চলুন, আজকের দিনে আমরা শপথ নিই, আমরা কখনো হিংসার পথকে সমর্থন করব না, দেশ ও সমাজের শান্তি রক্ষায় সচেতন থাকব, ভ্রাতৃত্ব, সহনশীলতা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেব। মনে রাখতে হবে, শিক্ষাই পারে অন্ধকার দূর করতে এবং সচেতন নাগরিক গড়ে তুলতে। তরুণ সমাজ যদি সঠিক পথে এগিয়ে যায়, তাহলে সন্ত্রাসবাদের মতো অভিশাপকে পরাজিত করা সম্ভব। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ এবং মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি।

0: শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দেব আজকের দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এক আত্মঘাতী বোমা হামলাকারীর আঘাতে পরলোক গমন করেন 1991 সালের 21 মে। আজকের দিনে আকাশবাণী কলকাতা কেন্দ্রের কলকাতা ক প্রচার তরঙ্গের নাম গীতাঞ্জলি এবং কলকাতা খ প্রচার তরঙ্গের নাম সঞ্চয়িতায় পরিবর্তিত হয় 2017 সালের আজকেরই দিনে।
1: বন্ধুরা, আরও বিভিন্ন বিশেষ দিন হিসেবে পরিচিত আজকের দিনটি। 1835 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মেছিলেন কবি বিহারীলাল চক্রবর্তী। বিখ্যাত বাঙালি গণিতজ্ঞ ভূপতি মোহন সেনের জন্ম হয়েছিল 1888 সালের আজকের দিনে। 1920 সালে গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু পরলোক গমন করেন এমন দিনে। দার্শনিক ও আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তি নামে পরিচিত প্রভাত রঞ্জন সরকারের জন্ম হয়েছিল 1921 সালের আজকের দিনে। বিশিষ্ট পরিচালক, অভিনেতা তথা চিত্রনাট্যকার সুজয় ঘোষের জন্ম 1966 খ্রিস্টাব্দে আজকের দিনেই হয়েছিল। বিশিষ্ট টলিউড অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায় পরলোক গমন করেন 2003 সালের আজকের দিনে। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনাবলী।

শ্রোতা বন্ধু, এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। এই পর্বে প্রথম যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন ব্যারাকপুর থেকে দীপা বাগচি। যদি এমন হতো এই বিষয়টি নিয়ে তিনি লিখেছেন, প্রিয় বিজ্ঞাপন, আশিতে আসিও না চলচ্চিত্রের মজার গানটার কথা মনে পড়ে গেল। প্রেমিক প্রেমিকার যদি এমন হতো এরকম কিছু মনের ইচ্ছে উল্লেখ করলাম। প্রেমিক গাইছে, তুমি আকাশ এখন যদি হতে আমি বলাকার মতো পাখা মেলতাম। প্রেমিকার কণ্ঠে, তুমি ময়দা এখন যদি হতে জল খাবারের লুচি বেলতাম। যদি এমন হতো আসলে কল্পনার জগৎ, যেখানে বাস্তবতার জগৎ ছাড়িয়ে মন নিজের মতো করে গল্প সাজায়, যা কোনো একদিনের স্বপ্ন হতে পারে, কিংবা জীবনের সুখ দুঃখের অনুভূতিগুলো গল্পের মধ্য দিয়ে প্রকাশ পায়। ছোটবেলায় যখন ঠাকুমার ঝুলিতে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প পড়তাম, তখন আমিও স্বপ্নে দেখতাম ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে বেড়াতে যাচ্ছি। ঘুম ভেঙে গেলে মনে হতো, যদি এমন হতো কি মজা হতো। প্রতিবন্ধী মানুষদের দেখলে আমার মনে হয়, যদি এমন হতো ওদের সব কিছুতে সমান অধিকার ও সুযোগ দিতে পারতাম, তাহলে মনে আনন্দ বেশি থাকতো। এক্ষেত্রে কল্পনার স্থান নেই, আছে কঠিন বাস্তবের কথা। সবসময় করুণা বা সহানুভূতি ওরা চায় না, প্রতিবন্ধকতাকে ইচ্ছা শক্তির দ্বারা জয় করে অনেক প্রতিবন্ধী সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। কাজের ধরন আলাদা হলেও অনেক সময় দেখা যায় মানসিক ক্ষমতা সাধারণের চেয়ে বেশি। প্রতিবন্ধীরাও তাই কল্পনা করে, যদি এমন হতো তাদের প্রতিভা ইচ্ছা শক্তি এবং কাজের যোগ্যতা দেখে চাকরি দেওয়া হতো, করুণা করে নয়। প্রতিটি পাবলিক প্লেস হুইল চেয়ার বান্ধব হতো, তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারত। তবে শুধু 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন না করে করুণা নির্ভর সমাজ থেকে অধিকার নির্ভর সমাজে উত্তরণ ঘটুক, এটাই প্রতিবন্ধীদের মনের ইচ্ছা। শুভেচ্ছান্তে দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর।

0: শ্রোতা বন্ধুরা, এবারে যে চিঠিখানি আপনাদের পড়ে শোনাবো লিখছি তোমায় পর্বে, এই চিঠিটি পাঠিয়েছেন দুর্গাপুর থেকে সোমা মুখোপাধ্যায়। বন্ধু লিখছেন, বন্ধু অভিজ্ঞাপন, যদি পাখি হতাম খোলা আকাশের মাঝে দুটি ডানা মেলে উড়ে বেড়াতাম বেশ হতো, বাধা বন্ধনহীন আমি স্বাধীনভাবে উড়ে বেড়াতাম, এ গাছ ও গাছ কিংবা জানালার কার্নিশ কিংবা বাড়ির ছাদের মাথায় বসে এদিক ওদিক চাইতাম, কখনো বা মনের সুখে শীষ দিয়ে গান গাইতাম, বনের ধারে খিদে পেলে গাছের পাকা ফল খেয়ে পেট ভরাতাম, তেষ্টা পেলে নদীর জল পান করতাম, পরীক্ষা পড়াশোনা মায়ের বকুনি থাকতই না, ঘুম ভেঙে ওঠে তাড়াতাড়ি পাঠশালা যাওয়া তাও থাকতো না, দুটি ডানায় ভর দিয়ে উড়তে উড়তে কখনো বা অনেক দূর দেশে পাড়ি জমাতাম, যদি মেঘ হতে পারতাম মেঘ বালিকা, বর্ষায় কাজ একটু বেশি থাকতো ঠিকই কিন্তু বাকি সময় বেশ একটু হালকা ছুটি ছুটি মনোভাব, শরতের মেঘ হলে তো বেশ ভালো, যেখানে যখন খুশি ঝরে পড়লেই হবে, শরৎকালে মেঘ আর রোদের লুকোচুরি রৌদ্র ছায়ার ওই ব্যাপারটা আমি বেশ অনুভব করতে পারতাম, তবে কালবৈশাখী তাণ্ডবের নৃত্যরত মেঘ অবশ্য আমার পছন্দের না হলেও বর্ষার রাত দিন ঝমঝম টুপটুপ বৃষ্টির মেঘ হতে আমি চাই, চাই মেঘ হয়ে আকাশের গায়ে ভেসে বেড়াবো মনের সুখে বন্ধনহীন হয়ে। এখানেই শেষ করি বন্ধু, ভালো থেকো। ধন্যবাদ আন্তে, সোমা মুখোপাধ্যায়, নীহারিকা ভবন, দুর্গাপুর।
1: এবারে চিঠিখানি লিখেছেন চৈতালি মণ্ডল, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় অভিজ্ঞাপন, গ্রীষ্মের অগ্নিঝরা মধ্যাহ্নে ঘরে থাকা দায়, আঙিনার পাশে রাধাচূড়া বৃক্ষের গায়ে হেলান দিয়ে তন্দ্রার আবেশটুকু উপভোগ করার চেষ্টা করছি, মিঠে দক্ষিণ হাওয়া, গাছের মগডালে বসে বসন্ত সখা ডেকে চলেছে, আচমকা দেখি সম্মুখে দাঁড়িয়ে সবুজ ফ্রক পরা একটি মেয়ে, ভাবলাম কোনো ছাত্রী হবে, বলি তুমি কে, কঠিন স্বরে উত্তর দিল আমি প্রকৃতি, বললাম মা বকেছে বুঝি, এসো বসো এখানে, রুক্ষস্বরে বলল শোনো তোমাদের অত্যাচারে আমি তো নাজেহাল, মাত্রাতিরিক্ত উষ্ণতায় প্রাণ উষ্ঠাগত, তবু তোমাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হলো না, নিজেদের ধ্বংস ডেকে আনতে বদ্ধপরিকর দেখছি, তার বেশি দেরি নেই, আমার তো চক্ষু চড়ক কাজ, এতটুকু মেয়ে কি বলছে এসব, বই পড়ে মুখস্থ করেনি তো, হঠাৎ খেয়াল হলো এ তো প্রকৃতি মায়ের সর্বনাশের কথা বলছে, তার চরম সর্বনাশ তো আমরা অর্থাৎ জীবশ্রেষ্ঠ মানব সমাজই করে চলেছি অহরহ, না আর জেগে ঘুমনো নয়, আজ থেকে শপথ নেই নতুনভাবে বাঁচার, বৃক্ষ কর্তন নয়, অজস্র বৃক্ষ রোপণ, প্লাস্টিক বর্জন, জল সংরক্ষণ, সর্বোপরি পরিবেশকে বাঁচিয়ে রাখাই হবে একমাত্র লক্ষ্য। এমন সময় কোকিলটা একেবারে মাথার পাশেই ডেকে উঠল, গাছের ঠোক্কর খেয়ে জেগে উঠি, আহা স্বপ্নটা যদি সত্যি হতো তাহলে হয়তো প্রকৃতি মাকে আর মিথ্যে আশ্বাস দিতে হতো না, ইচ্ছে শক্তিটা কেন একটু মজবুত হয় না, ভাবনার অতলে তলিয়ে যায়। শুভেচ্ছা সহ চৈতালি মন।

0: গ্রাম দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা।
1: লিখছি তোমায় পর্বে শ্রোতা বন্ধুরা, এবারে শেষ চিঠিটি আজকের জন্য পড়ে শোনাবো আপনাদের। আর এই চিঠিটি পাঠিয়েছেন হাওড়ার ঝিকিরা থেকে অমিত কুমার রায়। তিনি লিখছেন, সুপ্রিয় বিজ্ঞাপন, যদি এমন হতো, ধরো মরার পরে বলা যেত স্বর্গ কেমন তর, কেমন হতো? জানা যেত ভালো, কোন তরঙ্গে আছে আত্মা, সে স্থান অন্ধকার না আলো, জানলে হতো ভালো। ভালো মন্দ পাপ পুণ্যের হয় কি কোনো বিচার? সেইখানেতে আছে কি কাপড়খানা রাজার? যদি এমন হতো স্বর্গ নরক দেখতে কেমন আগেই জানা যেত। যদি এমন হতো পেট্রোল যান ছাড়াই মানুষ শূন্যে হেঁটে যেত। যদি এমন হতো একটি কুমড়ো বীজ খেলেই পেট ভরে যেত, কেমন হতো? যদি এমন হতো ভোটের নেতা অশ্রাব্য গালিগালাজ অন্য দলে না দিত, গাধার তবে ডানা গজিয়ে আকাশটাকে ছুঁত, এমন হতো? যদি এমন হতো জল না খেয়ে জীবজগৎ জলজ্যান্ত হতো, কিংবা রসায়নে অমৃত ফল করতে তৈরি কোনো দেশ পেটেন্ট পেত, চাষাবাদ কলকারখানা যদি দূষণ না ছড়াত, কেমন হতো? যদি এমন হতো পৃথিবীতে বর্জ্য বলে থাকতো না দুশ্মন দূষণ, কেমন হতো? যদি এমন হতো এমন ভালোবাসার গন্ধে শুধু ভরত মম ভুবন, কেমন হতো? যদি হতো এমন জগৎ জুড়ে বোকা লোক হতো আমার মতন, সকলকেই বিশ্বাস করে ঠকে দিন রাত একা হতো। যদি এমন হতো স্বপ্ন যদি মিলতো ডানা প্রজাপতি টিয়া পাখির মতো, কেমন হতো? যদি হতো এমন বিশ্বটাকে ভারত একাই করত কেবল শাসন, কেমন হতো? কেমন হতো? মানুষ যদি করত না নরক মানুষেরই জীবন, কেমন হতো? কেমন হতো? অমিত কুমার রায়, ঝিকিরা, হাওড়া।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। ত্রিপুরার আনারসকে বিশ্ব বাজারে তুলে ধরার উদ্দেশ্যে দিল্লিতে ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026 আগামী 27 থেকে 29 জুন 2026 এই 3 দিন ব্যাপী উৎসব দিল্লির

0: মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের উৎসবে ত্রিপুরার বিখ্যাত কিউ এবং কুইন প্রজাতির আনারসকে বিশেষভাবে প্রচার করা হবে। জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য, জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023-এর 163 নং ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ 20 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে এবং তা 19 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, পশ্চিম জেলার পুলিশ সুপার এবং সদর ও মোহনপুরের মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি আধিকারিক এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিরা এই আদেশের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 223 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল দুটি তথ্য।
1: এবারে কর্মপ্রার্থী শ্রোতা বন্ধুদের জন্য কর্মখালি বিজ্ঞপ্তি। ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের জন্য সফেডের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের অধীনে 11 মাসের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক কিছু আসনে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। মোট 0 পদের বিবরণ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, মোট আসন রয়েছে 12টি, এর মধ্যে অসংরক্ষিত আসন 6টি, তপশিলি জাতি 2টি এবং তপশিলি উপজাতি 4টি এবং মহিলাদের জন্য সংরক্ষিত আসন 1টি। মাসিক চুক্তিভিত্তিক পারিশ্রমিক আপনারা পাবেন 20,178 টাকা আর বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। তাছাড়া মাল্টি টাস্কিং স্টাফ বা MTS এর মোট আসন সংখ্যা 1টি, মাসিক পারিশ্রমিক 12,843 টাকা, বয়সসীমা হতে হবে সর্বোচ্চ 45 বছর। আবেদন শুরু হয়েছে গত 18 মে 2026 থেকে এবং চলবে আগামী 24 মে 2026 বিকেল 5:30 পর্যন্ত। অসম্পূর্ণ ভুল তথ্যযুক্ত আবেদনপত্র অথবা আবেদন ফি ছাড়া জমা পড়া আবেদনপত্র যদি কেউ জমা করেন তাহলে সেটা কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই বাতিল বলে গণ্য হবে। কোনো অবস্থাতেই ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না, আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। আর আবেদন জমা দেওয়ার ওয়েবসাইট sofed.tripura.gov.in। বন্ধুরা, আরও একটি কর্মখালী বিজ্ঞপ্তি রয়েছে আপনাদের জন্য। ভারত সরকারের মৎস্য মন্ত্রণালয় প্রাণী সম্পদ বিকাশ ও ডেয়ারিংয়ের অধীনস্থ মৎস্য দপ্তরের অধীনে কিছু শূন্যপদ পূরণের লক্ষ্যে উপযুক্ত ভারতীয় নাগরিক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। নিয়োগ করা হবে স্বল্প চুক্তির মেয়াদে ডেপুটেশনের ভিত্তিতে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফিশারিজ, মোট পদের সংখ্যা 2টি, বেতনক্রম সপ্তম বেতন কমিশনের লেভেল 11 অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, বায়োডাটা প্রোফর্মা এবং অন্যান্য যোগ্যতা মান সম্পর্কে আরও বিস্তারিত জানতে দপ্তরের ওয়েবসাইট www.dof.gov.in দেখে নিতে পারেন। এই ছিল কর্মখালি বিজ্ঞপ্তি।
0: শ্রোতাবন্ধু, এবারে স্বাস্থ্য সম্পর্কিত কিছু কথা। শ্রোতাবন্ধু, চা যেমন আমাদের ক্লান্তি দূর করে তেমনি এর রয়েছে কিন্তু চমৎকার কিছু স্বাস্থ্যগত গুণ। মজার ব্যাপার হলো গ্রিন টি, ব্ল্যাক টি বা হোয়াইট টি সবগুলি কিন্তু একই গাছ থেকে আসে। এদের আসল পার্থক্য লুকিয়ে আছে পাতা তোলার সময় এবং তার প্রক্রিয়াজাতকরণের পদ্ধতির মধ্যে। বিশেষজ্ঞরা বলেন চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। নিয়মিত চিনি ছাড়া চা পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের ক্ষতিকর কোলেস্টেরল LDL এর মাত্রা কমে, যা হার্ট অ্যাটাকের

0: কে অনেকাংশে হ্রাস করে। এছাড়া হজম প্রক্রিয়া বৃদ্ধি করে, যা ফ্যাট বার্ন করতে এবং শরীরের সঠিক ওজন বজায় রাখতে সাহায্য করে। চায়ে থাকা ক্যাফেইন এবং এল-থিয়েনাইন নামক অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে কাজ করে, একাগ্রতা বাড়ায়, মানসিক চাপ কমায় এবং মনকে সতেজ রাখে। তাই খুব বেশি নয়, দিনে দু কাপ চা খাওয়াই যেতে পারে। শ্রোতাবন্ধু, সময় বলছে এবার বিদায় নেবার পালা। তাই যেতে যেতে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের আকাশ কেমন থাকবে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, আর দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 36.36 ডিগ্রি সেলসিয়াস এবং 27.6 ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 55%। একটি সতর্কবার্তায় বলা হয়েছে, রাজ্যের সবকটি জেলার কিছু কিছু অঞ্চলে বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর, আর এরই সঙ্গে শেষ করতে হচ্ছে আজকের অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপনে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী, এবং আমার সঙ্গে ছিল
1: আমি শ্বেতা।
0: সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আজ সকাল থেকেই মনটা বেশ ফুরফুরে, কারণ সকাল সকাল বন্ধুরা আপনারা যারা চায়ের কাপে চুমুক দিতে দিতে আমাদের অনুষ্ঠান শুনছেন, আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে। আর এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের খুব প্রিয় একটি অনুষ্ঠান নিয়ে, সেই অনুষ্ঠানের নাম তোমায় গান শোনাবো। আর গান তো অবশ্যই আপনাদের শোনাবো, আর গান শোনাতেই এসেছি শুরুতেই, যে গানটা দিয়ে শুরু করলাম, মনটা একেবারেই আজ সকাল সকাল ফুরফুরে হয়ে গেল। চা খেতে খেতে আপনারা যারা গানটা শুনছেন, আমার মনে হয় আজকে আপনাদের দিনটা বেশ ভালোই যাবে। আর আমি কি রয়েছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই ভাবছেন, আজকের এই সকালে আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদেরই প্রিয় বন্ধু।

যে শ্বেতা, আপনাদের সকলকে স্বাগত তোমায় গান শোনাবো পর্বে। চলুন তাহলে, গান যেহেতু শুরু করলাম, গানটা শুনেছেন আপনারা আর এই গানটা শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, তাহলে চলুন আজকের এই সকালটা শ্রীকান্ত আচার্যের নামেই থাকুক। চলুন তাহলে শোনাই পরের গান আপনাদেরকে।

বন্ধুরা, সকাল সকাল শ্রীকান্ত আচার্যর গান শুনতে শুনতে তার জীবনের একটা কথা মনে পড়ে গেল। এত সুরেলা গলা, প্রথম থেকেই কি তিনি একজন গায়ক হতে চাইতেন, নাকি তার জীবনের লক্ষ্য ছিল অন্য কিছু? হ্যাঁ, আসলে এই কথাটা যেটা এতদিন অজানা ছিল, যে তিনি কিন্তু গায়ক হতে চাইতেন না, নিজের জীবনের কেরিয়ারের শুরুতে তিনি অন্য একটা কাজ করতেন, এবং তারপরেই হঠাৎ করেই টার্নিং পয়েন্ট ঘুরে তিনি ফিরে আসেন এই গানের জগতে। আসলে মানুষের জীবনের এমন কিছু কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো বদলে দিতে পারে আমাদের জীবনের মোড়। সেটা কখনো কখনো ঘটনায় পরিণত হয়, আবার কখনো কখনো দুর্ঘটনায়। তবে শ্রীকান্ত আচার্য জীবনে এটা ঘটনা হয়েই ফিরেছিল। সঙ্গীত জগতে খ্যাতি লাভ করার জন্য তিনি নিজের কেরিয়ার শুরু করেননি, বরং তার কেরিয়ার শুরু হয়েছিল সেলসের চাকুরি দিয়ে। জীবনের গল্পে শ্রীকান্ত আচার্য নিজের অজানা অতীতের কথা একবার তুলে ধরেছিলেন এক মঞ্চে। একজন সঙ্গীত শিল্পী নয়, তিনি কেরিয়ার শুরু করেছিলেন সেলসের চাকুরি দিয়ে। তবে সেই চাকুরিতে নাকি তার মন বসেনি, কাজে একেবারেই ভালো লাগতো না বলেই একদিন হঠাৎ করে কাজ ছেড়ে দিয়ে চলে আসেন বর্তমানের এই খ্যাতনামা সঙ্গীত শিল্পী। সেই সময় একটা ক্যাসেট কোম্পানির সঙ্গে কথা হয়েছিল শ্রীকান্তের, সেই থেকেই মুক্তি পায় প্রথম অ্যালবাম। তবে কোনো প্রত্যাশা ছিল না শিল্পীর, মনে হয়েছিল প্রথম অ্যালবাম কিনবে না কেউই। তবে সেখানেই তো অবাক কাণ্ড, শিল্পীর প্রথম অ্যালবামই চূড়ান্তভাবে জনপ্রিয়তা পায়, হিট হয়ে যায় সেই অ্যালবাম। তারপর থেকেই সঙ্গীত জগতে পা রাখেন শ্রীকান্ত আচার্য। আর একেই তো বলে ভাগ্যের ফের, ভাগ্য আমাদের জীবনকে এভাবেই তো গড়ে দেয়। কখনো কখনো আমাদের পরিকল্পনার বাইরে গিয়েও ভাগ্য বদলাতে শুরু করে। শ্রীকান্ত আচার্য বাংলা সঙ্গীত জগতের এক জনপ্রিয় নাম। সঙ্গীত জগতে দীর্ঘ সময় কাটিয়ে ফেলেছেন তিনি, আর আসলে অনেকেই কিন্তু জানেন না তার এই প্রখ্যাত

শিল্পী হয়ে ওঠার পেছনের কাহিনী। শুরুতে তিনি ছিলেন একজন সেলসম্যান। চলুন বন্ধুরা, তোমায় গান শোনাবো পর্বে শ্রীকান্ত আচার্যের। আরও ভালো কিছু গান আপনাদের শোনায়।

শ্রোতা বন্ধুরা, তোমায় গান শোনাবো পর্বে আজকে আমরা সকাল সকাল যে গানগুলো শুনলাম, প্রত্যেকটা গান কিন্তু কালজয়ী গান। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে প্রত্যেকটা গান প্রাণ পেয়েছে আর আমাদের একেবারে মনের কথা এই গানগুলোতে উঠে এসেছে। আজকের এই তোমায় গান শোনাবো পর্ব থেকে বন্ধুরা এখানেই বিদায় নিতে হবে, তবে আমি রয়েছি আপনাদের সঙ্গে অবশ্যই পরবর্তী পর্বে। নমস্কার।

0: बोला देवर जी की सुनो।
1: अब अच्छा लग रहा है ना? लगेगा ही, हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
2: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
3: শ্রোতা বন্ধুরা, এবারে সময় হয়ে গেছে সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল রাজ্যের সার্বিক প্রশাসনিক পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করার জন্য সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে পৌরোহিত্য করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নরসিংগড়ে KTDS পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্য পুলিশের নতুন 476 জন কনস্টেবল পাসিং আউট প্যারেডে অংশ নেবেন। অটল পেনশন যোজনা বাস্তবায়নে ভারতের 28টি গ্রামীণ ব্যাংকের মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। গতকাল নয়াদিল্লিতে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলিতে 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহলে শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে গতকাল করবুক ব্লকের রামভদ্রপাড়া আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কেন্দ্রে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনে চলতি অর্থবর্ষে জেলাভিত্তিক বার্ষিক কর্মপরিকল্পনার বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা স্থির করার লক্ষ্যে গতকাল বিশালগড় টাউন হলে সিপাহীজলা জেলার স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। করবুক মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা শাসক কার্যালয়ে মহকুমা ভিত্তিক দুর্নীতি দমন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সরকারি কাজে দুর্নীতি দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। টিকাকরণ সংক্রান্ত বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল ধর্মনগরে জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিগত অর্থবছরে জেলায় শিশুদের টিকাকরণের সফলতা পর্যালোচনা করার পাশাপাশি 100% টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার পর গুরুত্বারোপ করেন ভারপ্রাপ্ত জেলা শাসক বিজয় সিনহা। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় বন্ধু আর যে শ্বেতা, আর হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বলছি তোমায় পার্বণী। বন্ধুরা, আজকের এই সুন্দর সকাল এক কাপ ধোঁয়া ওঠা চায়ের মতোই হোক, উষ্ণ আর প্রাণবন্ত।

0: কিন্তু একটা খুব স্পেশাল দিন, কারণ আজ আন্তর্জাতিক চা দিবস। চা মানে শুধুমাত্র একটা পানীয়ই নয়, চা মানে আড্ডা, চা মানে প্রেম, চা মানে অফিসের ব্রেক, আর বাঙালির কাছে চা মানে ইমোশন। বৃষ্টি পড়ছে, হাতে এক কাপ চা, বন্ধুর সঙ্গে টং দোকানের আড্ডা, সঙ্গে কড়া লিকার, রাত জেগে পড়া, পাশে চা, মন খারাপ, এক কাপ চা খাবি? এই একটা প্রশ্নেই যেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, চা তো আমরা সবাই খাই, আপনারাও চা খান। আপনাদের কোন চাটা বেশি পছন্দের? দুধ চা, লেবু চা, নাকি গ্রিন টি, নাকি সেই ভাঁড়ের গরম গরম চা? আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় চায়ের আড্ডা কার সঙ্গে? আজকে এই চা নিয়েই আমাদের গল্প হবে বলছে তোমায় পর্বে। আজকের বলছে তোমায় পর্বের প্রসঙ্গ চা কথন। আপনার জীবনে চায়ের ভূমিকাটা ঠিক কোথায়? কোনো স্মরণীয় ঘটনা যদি থাকে ভাগ করে নিতে পারেন আমার সঙ্গে, আমি শুনব আপনাদের আজকে বলছে তোমায় পর্বে চা নিয়ে আলোচনায়। তার জন্য আপনারা জানেন কি করতে হবে, অবশ্যই ফোন করতে হবে আমাদের স্টুডিওর নম্বর 0381-232-6253, 0381-232-6253, এই নম্বরে ফোন করুন আর জানান চায়ের সঙ্গে এমন কি স্মৃতি জড়িয়ে রয়েছে আপনার। বলছি তোমায় পর্বে শুনব আপনাদের সেই চা কথন। আর বন্ধুরা, ইতিমধ্যেই কোনো বন্ধু কিন্তু জুড়ে গিয়েছেন আমাদের সঙ্গে, চলুন তার জীবনের চা নিয়ে স্মরণীয় ঘটনাটা শুনেই ফেলি। হ্যালো, নমস্কার বন্ধু।
1: হ্যালো, গুড মর্নিং শ্বেতাদি।
0: শুভ সকাল জয়াদি, স্বাগত আপনাকে।
1: কেমন আছো?
0: ভালো আছি,
1: ঠিক আছে। তবে আজকে সকালটা চা দিয়ে শুরু হোক।
0: একদম একদম, তাই
1: চা পিনা পুরা বাত নিয়ে না বুড়ি বাত নিয়ে,
0: একদমই তাই।
1: আজকে যেহেতু বিশেষ করে চা, যখন চায়ের কথাটা যে প্রসঙ্গ আসলো মনে পড়ে যায়, মানে বিশেষ করে যখন সকালবেলা বৃষ্টি পড়ে, সেই এক কাপ চা নিয়ে বসে যদি তুমি মানে খোলা জানালার পাশে বসে চাটা মানে বৃষ্টি দেখো আবার চাটা তুমি মজা পাও, আলাদা একটা মানে আনন্দ একটা অনুভূত হয় যে না, খুবই ভালো লাগছে চাটা খেতে খেতে বৃষ্টি অনুভব করাটা, বৃষ্টি দেখাটা, এটার মাঝে একটা আলাদা আনন্দ আছে। তার মাঝে মানে বিশেষ করে অনেক সময় কি পড়তে পড়তে অনেক সময় খুব ক্লান্ত বোধ হয়, বা অনেক সময় মাথাটা ভীষণ ধরা থাকলে একটু চা খেলে মনে হয় একটু না একটু আরাম পাওয়া যাবে,
0: ঠিক
1: এইরকম আর কি। হ্যাঁ, চাটা কিছুটা এতটা আমার প্রিয় নয়, কিন্তু অনেক সময় কি হয় যখন একটু মানে ভালো লাগছে না বা কোনো কিছুতে, মানে চাটা খেলে একটু কি হয় মুখের মধ্যে যেমন আরেকটা রসালো একটা ভাব আসে, তখন কি তখন তোমার পড়তেটা তুমি যখন পড়বে তখন সেটা আওয়াজটা খুব ক্লিয়ারলি এসে যায়।
0: একদম একদম,
1: ব্রেনের মধ্যে অনেকটা সময় থাকে, মানে চাটা অনেক সময় অনেকটা উপকারিতা আমাদের জীবনে বয়ে আনে, এটা আর কি।
0: ঠিক, চাটা যেমন আমাদের মনকে আনন্দ দেয়,
1: মনকে আনন্দ দেয় এরকম,
0: হ্যাঁ শরীরকেও সতেজ করে দেয়,
1: সতেজ করে দেয়। হ্যাঁ, মাথা ব্যথা হলে অনেক সময় চাটা কিন্তু অনেকটা আমাদের কাজ করে।
0: ঠিক ঠিক ঠিক, তাই
1: চা খেলে অনেকটা। হ্যাঁ, খুব ভালো প্রসঙ্গ এনেছো এবং আমি প্রথম বন্ধু ছিলাম, খুব ভালো।
0: হ্যাঁ, সেটাই কথা, আজকে বলছি তোমায় পর্বের প্রথম শ্রোতা বন্ধু তুমি। যাই হোক, কথা বলে খুব ভালো লাগলো,
1: কথা হয়েছে, এটা ভালো লেগেছে তোমার সাথে প্রথম কথা হয়েছে।
0: না, নিশ্চয়ই কথা হবে আরো, আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব।
1: অন্য বন্ধুদের সাথে কথা হয় কিন্তু তোমার সাথে আজ মানে প্রথম কথা হয়েছে।
0: বাহ, দারুন দারুন, এইভাবেই কথা চলুক, কথা হতে থাকুক, ভালো থেকো, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আজকের বলছি তোমায় পর্বে প্রথমেই যে বন্ধুকে পেয়ে গেছি, জয়া দেবীকে, আর তার কথায় চা আমাদের, হ্যাঁ সবাই হয়তো বা সেই রকমভাবে আমরা চা প্রেমিক নই, কিন্তু মাঝে মধ্যে যারা আমরা চা সবসময় খাই না তারাও কিন্তু মাঝে মধ্যে চায়ের আড্ডায় একটু সামিল হতে যায়, অথবা একটু মন খারাপ সঙ্গে একটু চা, অথবা

0: ধরুন আপনি খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছেন, তখনও কিন্তু চা একটা ঔষধের মতো কাজ করে। বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, শুভ সকাল বন্ধু।
1: শুভ সকাল, আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লি থেকে।
0: বিশ্বজিৎ বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: বলছি দেখুন, যে প্রসঙ্গটা আপনি এনেছেন, এটা কিন্তু ভারতবর্ষের বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু বিরাট ভূমিকা রাখে।
0: একদম,
1: কোটি কোটি টাকার বাণিজ্য হয় চা বাগানগুলি, তার প্রমাণ। দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে চা আমি খাই কি খাই না, তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কত পার্সেন্ট লোক চাটাকে নিজের পানীয় হিসেবে প্রিয় ভাবে, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ।
0: ঠিক,
1: সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন চায়ের একটা আলাদা আদর আছে। অনেকে তো ব্যাগটি খায়, বিছানা থেকে নামবে না, বলছি না আমি বাথরুমে যাব, তার আগে চা না খেলে হবে না।
0: ঠিক,
1: একাধিকবার চা খাওয়ার রেকর্ডও কিন্তু আছে, অন্ততপক্ষে 15-20 বার খায় এমন লোক আমি খুঁজে পেয়েছি।
0: ঠিক ঠিক,
1: আমাদের FM বন্ধু বিনাদি রাত 1:30 তো চা খান। আসলে ঘটনা হচ্ছে গিয়ে সেটা না, ঘটনা হচ্ছে গিয়ে এই যে বিষয়গুলি, কেন চাটা এত প্রিয়, আসলে বিষয়টা হচ্ছে গিয়ে চায়ের মধ্যে এমন কিছু কোয়ালিটি সম্পূর্ণ উপাদান থাকে যেগুলি গরম জলে ফুটিয়ে, আপনি দেখুন চা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। আপনি দুধ দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা, কেন দুধ দেবেন, লিকার খান, বিকল্প আছে লেবু চা খান। আসলে ঘটনা হচ্ছে কি,
0: ঠিক ঠিক
1: খাওয়া যায়, চা চিনি দিতে হবে এমন কোনো কথা নেই, আমি এমন লক্ষ্য পেয়েছি চা চিনি ছাড়াই খান, তবু খান। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে আপনি গ্রিন টির কথা বললেন, তার উপকারিতা অপরিসীম, এক কথায় বলার অপেক্ষা রাখে না। এই যে রক্তের মধ্যে এই যে আপনি এনার্জি ফিল করছেন, সতেজতা ফিল করেন, এটার মধ্যে এমন একটা কোয়ালিটি আছে যেটা আপনার রক্তের যে সতেজতাটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, মনের ফুরফুরে একটা মেজাজ তৈরি হয়। এই যে বললো না জয়া ম্যাডাম, যে সকালবেলায় অনেক সময় বৃষ্টির সময় কি হয়, যে জানলার ধারে বসে বসে যার চা খাওয়ার ইচ্ছে নেই, তাকেও যদি আপনি অফার করেন সে কিন্তু একটু দাও, ভালো লাগছে। বিশেষ করে শীতকালে চায়ের জুড়ি মেলা ভার।
0: একদম একদমই তাই,
1: আপনি মানে এটা এটাতে কেউ কম্প্রোমাইজ করবে না, যারা চা খাবে তারা তো মানে পাগল হয়ে থাকে সকালে এক কাপ চায়ের জন্য।
0: ঠিক তাই,
1: আসলে বিষয়টা হচ্ছে গিয়ে ম্যাডাম, এই যে বিষয়টা বললেন আজকে আন্তর্জাতিক চা দিবস, বা আমাদের ভারতবর্ষের মধ্যে আপনি জানেন ভারতবর্ষের চা বিদেশেও রপ্তানি হয়, আমরা কিন্তু চায়ের বাণিজ্যের ক্ষেত্রে কোন অংশে কম নেই, বরং প্রথম সারির বিজনেসম্যানের মধ্যে আমরা আছি। তবে এই চা আমাদের আসামের চা, দার্জিলিং এর চা পৃথিবীর বিখ্যাত জায়গায়, লন্ডনে আপনার ভারতের চা বিক্রি হয়, আপনি অবাক হয়ে যাবেন, ভারতের প্যাকেটজাত চা লন্ডন বিক্রি হচ্ছে, আমেরিকা বিক্রি হচ্ছে, পৃথিবীর বিভিন্ন উন্নতমান দেশে বিক্রি হচ্ছে। আসলে এই জায়গাতেই আমরা সাকসেস আমরা। তবে একটা কথা আমি আপনাকে বলি, এই চাটা নাকি আমরা প্রথম খেতাম না, আমাদের খাওয়াইছে কিন্তু অন্য বাইরের লোকেরা।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই বলেছেন,
1: আমাদের কিন্তু পানীয় ছিল না। আমরা বলি ব্রিটিশ আমাদের খাওয়া শিখিয়েছে, আমরা সেটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যেটাকে আমরা এখন ভুলতে পারছি না। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে চায়ের কিন্তু গুরুত্ব অপরিসীম আজকের দিনে। হ্যাঁ, তবে আমিও আসলে অতটা ফেভারিটে না রাখলেও আমি আসলে এটাকে মানে যে একেবারে অবহেলা করব সেটা দৃষ্টিভঙ্গিতে কথাটা বলছি না। ঘটনা হচ্ছে আমি না খেলেও প্রতিনিয়ত ঘরে আয়োজন রাখা আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লাস্ট একটা কথাই বলছি, আমাদের যে অনুষ্ঠানগুলি হয় আমরা সেই অনুষ্ঠানে প্রতিটা দর্শককে একটু চা সেবা করার জন্য বন্দোবস্ত রাখি, এটাই মানে সবচেয়ে বেশি আনন্দ পাই, যখন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এক কাপ চা খেয়ে বলে আহ কি দারুণ লাগছে, এটাই মানে ভালো পাওয়া। নমস্কার,
0: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আজকের বলছে তোমায় পর্ব একেবারেই আমার আপনার ঘর থেকে মনের কথা, অর্থাৎ আজকে যেহেতু আন্তর্জাতিক চা দিবস, তাই আজকের বলছে তোমায় পর্বের প্রসঙ্গ চা কথন। আপনার জীবনের চাকে নিয়ে কোনো স্মরণীয় ঘটনা বা কোনো বিশেষ মুহূর্ত যদি আপনি ভাগ করতে চান, তাহলে অবশ্যই ফোন করুন স্টুডিওর নম্বরে। স্টুডিওর ফোন নম্বর 03-81-232-6

0: 2-5 দিন বন্ধু একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: শ্যামল বাবু, স্বাগত, বলুন।
1: আজকে আন্তর্জাতিক চা দিবসে প্রথমে আপনাকে বলি এক পেয়ালা গরম চায়ের গরম শুভেচ্ছা আপনাকে এবং সমস্ত শ্রোতা বন্ধুদের।
0: আপনাকে উষ্ণ শুভেচ্ছা রইল।
1: আসলে চা একটা এমন সহজ পানীয় যেটা আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে মানে কাজ সেরে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হলো এক কাপ চা। চাটা যদি একটু দিতে দেরি হয় তখনই মেজাজটা একটু হয়ে যায় স্ত্রীর সঙ্গে বা পরিবারের সঙ্গে, কি রে চাটা দিতে এত দেরি করছিস কেন, বাবু তুমি নিজে বানিয়ে খাও না, ব্যাস হয়ে গেল। অথবা না, সবাই মিলে কি চা করেছিস, আগে চা এক কাপ চা খাই, তারপরে অন্য কিছু সব শুরু করা যাবে।
0: তো
1: এইটা একটা জিনিস, সত্যি কথা, এই চা আমাদের মনকে ফুরফুরে করে দেয়, শরীরকে সতেজ করে দেয়। মানে অথচ চাল এমন কোনো দামি নয়, সহজ। আমাদের বাড়িতে যখন কোনো বন্ধু বান্ধব আসে বা আড্ডা বসে তখন তাদেরকে আপ্যায়ন করার জন্য একদম সহজ উপায় হলো কিছু না বলে আগে চা খাল এক কাপ। আর কেউ তখন আপত্তি করে না, যে ভালো মন্দ যা কিছু শুভ কাজ, হ্যাঁ, সেটা শুরু করা বা করা আলোচনা করা, সেখানে একটা জিনিস অবশ্যই দরকার হয়, সেটা চা।
0: ঠিক,
1: আপনি যখন সফরে যাবেন, কোথাও বেড়াতে যাবেন, ট্রেনে, হ্যাঁ, চলতে চলতে কামরায় আপনার দেখুন প্রতিনিয়ত চা বলে ফেরিওয়ালা কিন্তু অনবরত চলে যায়। কারণ এটা একটা এমন জিনিস যেটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি খান, কিছুই হবে না, তার কোনো সাইড ইফেক্ট নেই, কিচ্ছু নেই, তার পরিমাণ মতো খান। মানে শরীরটাকে মনটাকে ওভারঅল ফুরফুরে করে দেয়। আর আপনি একজন অচেনা মানুষের সঙ্গে কথা বলছেন, জানেন না, ওর চা খান, ধরেন আপনি ওখানে আমিও খাই, ব্যাস হয়ে গেল বন্ধুত্ব। এমন একটা জিনিস পানীয় যেটা আপনার সব কিছু তৈরি করে দেয়, একটা অ্যাটমসফিয়ার, পরিবেশ সব কিছু তৈরি করে দেয়। সুতরাং এই চা নিয়ে কত রকম চা, আসলে চা তো বিভিন্ন রকম করে খাওয়া যায়, দুধ চা বলুন, লেবু চা বলুন, তো যখন যেখান যতটুকু যেটা পাওয়া যায় তাই সেভাবে চা খাই। একটু আগে চা খেলাম, খেলে এনে দিল, তারপরে আপনাদের অনুষ্ঠানটা শুনছি, তো এটাই সত্যি কথা চায়ের। হ্যাঁ, তবে চা খাওয়া এটা একটু সীমিত পরিমাণ খাওয়াটাই ভালো, দিনে 4-5 বার বেশি খাওয়াটা ঠিক নয়, কারণ বেশি চা খেলে আপনার সেটা
0: শারীরিক ক্ষতি হতে পারে,
1: শরীরে ক্ষতি করে, আপনার ক্ষুধা মন্দা তৈরি হয় ইত্যাদি ইত্যাদি। যাই হোক, চা নিয়ে বিভিন্ন শ্রোতা কথা বলবেন, আমিও বললাম। আর মানে এই স্মরণীয় ঘটনা, কত অসংখ্য ঘটনা রয়েছে এই চায়ের আসর নিয়ে, এটা বলা যায় না।
0: ঠিক,
1: সারা জীবন থাকবে।
0: নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার
0: শ্রোতা বন্ধুরা, জানি এত গল্প হচ্ছে, এত কথা হচ্ছে, চলুন না জানি একটা গান শুনি আমরা। আর এই গানটা শুনতে শুনতেই দেখবেন এই চায়ের গল্পের আসরটা আরও একটু জমে যাবে। তারপরেই গানটা শুনে আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে কথায়।

0: শ্রোতা বন্ধুরা, গানটি শোনার পরে ঠিক তাই। যদি আপনি ধরুন কখনো ঘুরতে গেছেন কোথাও, সকাল সকাল বেরিয়ে গেছেন আর আপনার চাটা খাওয়া হয়নি, কিংবা ঘুরতে গেছেন অনেক দূরে কোথাও, সকাল সকাল রাস্তার পাশে উনুনের ধোঁয়া ওঠা, সেই সঙ্গে গরম গরম এক কাপ চা রাস্তার ধারে দাঁড়িয়ে খেতে কার না ভালো লাগে বলুন তো। বন্ধুরা, আজকের এই বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি চাকে নিয়ে। চা আমাদের একটা ইমোশন। চা মানে প্রেম, চা মানে গল্প, চা মানে আড্ডা, চা মানে মন খারাপের ওষুধ, আর চা মানে শরীরকে সতেজ করার টনিক। বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা অবশ্যই বলবো, আর তার জন্য আপনাদের ফোন করতে হবে 0381-232-6253 এই নম্বরে। আর বন্ধু একজন ফোন লাইনে ইতিমধ্যেই রয়েছেন, চলুন কথা বলবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার বন্ধু।
1: নমস্কার।
0: নমস্কার, শুভ।

0: সকাল।
1: শুভ সকাল, আমি দিলীপ সরকার খয়েরপুর থেকে।
0: দিলীপ বাবু বলুন, স্বাগত আপনাকে।
1: ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আজ চা দিবসে বিশেষ দিনে আলোচ্য বিষয় রাখা হয়েছে চা,
0: হ্যাঁ,
1: বা চায়ের কোন স্মরণীয় ঘটনা অবশ্যই বলবো। তার আগে আমি আকাশবাণীর FM উজ্জ্বন্ত এই প্ল্যাটফর্মে একটা বার্তা দিতে চাই। বার্তাটা হচ্ছে আমাদের সকলেরই প্রিয় এবং পুরনো শ্রোতা চমক দেব বর্মন আমাদেরকে ছেড়ে এক পরলোকে গমন করেছেন। আমি এই মাত্র খবর পেয়েছি, খুবই দুঃখের বিষয়। উনি আমাদের সবচেয়ে পুরনো শ্রোতা ছিলেন এক সময়, এখন কথা বলতেন না, এদিনই উনি পরলোকে চলে গেছেন। উনার আত্মার সৎ কামনা করছি।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও FM পরিবারের পক্ষ থেকে আমরাও ওনার আত্মার সদগতি কামনা করি।
1: যাই হোক, এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে একজন শ্রোতা হিসেবে, সেই জন্য আপনাদের এখানে এটা বলার মানে প্রয়োজন মনে করলাম। যাই হোক, আজ যে বিষয় রেখেছেন যে চা, অবশ্যই দেখুন আমি ব্যক্তিগতভাবে আপনি যদি প্রশ্ন করেন, আমি কিন্তু চা একদমই খাই না, খাই শুধু বিকেলবেলা খাওয়া হয়।
0: আচ্ছা,
1: এক টাইমে আমি সকালে চা খাই না, আমি সকালে অন্য কিছু ব্রেকফাস্ট অন্য কিছু থাকে।
0: আচ্ছা,
1: তো অ্যাকচুয়ালি দেখুন চায়ের উপকারিতা অবশ্যই আছে, সেই জন্য চা দিবস পালন করা হয়। এবং চা যে আমরা তো জানি, এবং আমাদের বাঙালি সমাজে বিশেষ করে খুশামুদ বা ভদ্রতার একটা প্রথম মাধ্যম হলো চা। আমি আপনাদের বাড়িতে যখন যাব, অবশ্যই আপনি আমাকে ঘরে ডেকে বলবেন, দিলীপ বাবু বসেন, এক কাপ চা খেয়ে যান।
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: ঘটনাটা এরকম, দেখুন ঘটনাটা এরকম ব্যাপারটা, আমি তো বাড়িতেও চা খাই, সব জায়গাতে চা খাই, তাহলে আপনি আমাকে চা খাওয়ার কথা বললেন, এটা মানে একটা ভদ্রতা, বিশেষ করে বাঙালির চায়ের আড্ডা আমরা অলিগুলিতে দোকানে পাটে সব জায়গায় চায়ের আড্ডা চলে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে চায়ের একটা বিশেষ ভূমিকা রাখে আমাদের জীবনে, প্রত্যেক জীবনে। পাশাপাশি চা আমাদের উপকারিতা আমরা সকলেই জানি, যে চায়ের যে অ্যান্টিঅক্সিডেন্টের যে প্রাকৃতিক উৎস আমাদের শরীরে উপকার করে, এবং চায়ের মধ্যে চায়ের আমাদের হৃৎপিণ্ডের সুরক্ষা রাখে, ওজন নিয়ন্ত্রণ করে, মানসিক সতেজ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এগুলো আমরা সকলেই জানি, তারপরেও আমাদের একটা খেয়াল রাখতে হবে, আমরা চা যারা চা প্রেমী রয়েছি, আমরা বিশেষ করে দুধ চা থেকে যেহেতু বিরত থাকি, আমরা সাধারণত যারা গ্রিন টি খায় ভালোবাসে তারা খেতে পারেন না, যারা আর্থিক অবস্থা মানে সামর্থ্য নেই তারা লিকার চা খেতে পারে, এবং তাতে সঙ্গে অনেকে দেখি লিকার চার সাথে একটু লেবু দিয়ে খায়, সঙ্গে একটু বিট লবণ দিয়ে দেয়, বিট লবণটা অনেক আমাদের হজমে অনেকটা ভালো, আমাদের ক্ষুধা বাড়ায়, তো এইভাবে চা খাওয়া যায়। এবং আরেকটা জিনিস বলবো, যে আমরা অবশ্যই যারা চা প্রেমী আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন রাত্রে ঘুমোতে যাই তার আগে যদি ঘন ঘন চা পান না করি, এতে ঘুমের ব্যাঘাত করতে পারে। ভালো থাকবেন,
0: ভালো থাকবেন,
1: ভালো কাটুক,
0: নিশ্চয়ই আপনারও ভালো কাটবে, ধন্যবাদ।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: বন্ধুরা, চা নিয়ে গল্প হচ্ছে ঠিকই, আর এই মুহূর্তে আমরা যেটা খবর পেলাম, আমাদের FM পরিবারের এক পুরনো বন্ধু, তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। আমরা সত্যি অর্থেই মর্মাহত, আমরা চাইব ওনার আত্মার যেন সদগতি হয়। বন্ধুরা, আজকের এই বলছে তোমায় পর্বে আমরা কথা বলছি চা কে নিয়ে, আর আপনার জীবনের চায়ের ঘটনাও আমরা শুনব। বন্ধু আরও একজন রয়েছেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দিদি, নমস্কার,
0: শুভ সকাল।
2: শুভ সকাল দিদি, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: অমিতাভ বাবু বলুন।
2: হ্যাঁ দিদি, দেখুন চা একটা সৃষ্টি সৃষ্টি করে, একটা সৃষ্টিশীল মানুষ। হ্যাঁ, ধরুন আমি একটা গল্প লিখছি, হ্যাঁ, তো মাঝে আমি একটা খেয়ে হারিয়ে ফেললাম, হ্যাঁ, গিন্নিকে বললাম এও একটা চা করো তো, মাথাটা কাজ করছে না। তো সেই লাল চাটা যখন খেলাম, তখন দিদি সেই গল্পের প্লটটা খুলে গেল, এবং আমি একটা নতুন সৃষ্টি করলাম গল্পের, এবং সেই গল্পটা যখন পাঠালাম পত্রিকা দপ্তরে, যখন তা ছাপার অক্ষরে প্রকাশিত হলো, আমি যখন দেখলাম পড়লাম, তখন আমার চা খাওয়া সার্থক। তো চা জিনিসটা এমনই, হ্যাঁ, চা ধরুন বিভিন্ন রকমের হয়, আবার অনেক মানুষ, হ্যাঁ, কিন্তু মানে সারাদিনে অনেক বারই চা পান করেন, মানে আমিও তার ব্যতিক্রম নই, হ্যাঁ, আমি অনেকবারই চা খাই, হ্যাঁ, কিন্তু প্রত্যেকবারই লাল চা খাই। আর চা থেকে যে জিনিসটা সৃষ্টি হয়, আসলে চা এ একটা ক্যাফিন জাতীয় জিনিস থাকে, যেটাতে আমাদের উদ্দীপনাটা, হ্যাঁ, সৃষ্টি করে। আবার অতিরিক্ত চা খাওয়া, যদিও আমি খাই, কিন্তু দেখুন

0: বুঝি যে চা খাওয়া অতিরিক্ত জিনিসটা খারাপ, আমার ক্ষতি হয়, কিন্তু তা সত্ত্বেও আমি খাই। কেন খাই জানেন? কারণ ওই কারণেই খাই যে আমার টেনশনটা যাতে সামান্য হলেও দূর হয়, আমার গল্পের প্লটটা যাতে সামান্য হলেও আমি সঠিক জায়গায় নিয়ে আসতে পারি। আর দিদি, চায়ের দোকান যারা করেন বা চায়ের দোকান করে যারা জীবিকা নির্বাহ করেন, আমি এমন একজনকে দেখেছি যার চা খেতে মাইলের পর মাইল লোক ছুটে যায় সেই মাটির ভাঁড়ে, হ্যাঁ, সেই চা, সেই অমূল্য স্বাদ, সেজন্য মানুষ সেই দোকানটাতে যে বেশি ভিড় করে। এবং আমিও কখনো কখনো মাঝে মাঝে সেই দোকানে যাই। এক কাপ চায়ের দাম 10 টাকা, হ্যাঁ, কিন্তু খেলে সারাক্ষণ মুখে যেন আহ কি অমৃত যেন খেলাম,
1: একটা স্বর্গীয় অনুভূতি। বন্ধুরা, এক কাপ চায়ে আমাদের অনেক পুরনো শত্রুতাকেও মিটিয়ে দিতে পারে। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা চায়ের দোকান পেলেন, সেখানে আপনার মনে হলো যে না, বেশ একটা ক্লান্ত লাগছে, ভাল লাগছে না মনটা, একটু চা খেতে যাই। আপনি গেলেন সেখানে, চা খাচ্ছেন হাতে একটা কাপ নিয়ে, আর তখনই দেখলেন আপনি অনেক দিন ধরে যার সঙ্গে কথা বলেন না সেই ব্যক্তিও চার এক কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ঠিক চোখাচোখি হলো আপনার, তখন মনে হলো চায়ে চুমুক দিতে দিতে না, এইভাবে আর কতদিন থাকা যায়, এইবার সম্পর্কটাকে ভালো করতেই হবে। আর তখন থেকেই একটা দুটো কথা আপনি বলতে শুরু করলেন, দেখবেন খুব সুন্দরভাবে সম্পর্কটার সমস্ত যত খারাপ দিকগুলো রয়েছে সেটা দূরে সরে গিয়ে একটা নতুন উদ্দীপনায় আপনি কথা বলতে পারবেন। বন্ধুরা, ফোন লাইনে আরও একজন বন্ধু রয়েছেন, চলুন কথা বলি তার সঙ্গে। হ্যালো, নমস্কার।
2: যাইহোক, আসলে দেখুন একটা কথা বলি, চা এমন একটি, মানে কি বলবো, আমাদের মানে বিশেষ করে আজকে দেখুন আমরা এই চার মাধ্যমে আমাদের আদর ভালোবাসা মানুষ যখন যাবে মানুষের বাড়িতে কোনো কাজে, তখন কিন্তু আমরা কিন্তু দেখুন চায়ের জন্য আমরা আদর, সেটাই প্রথম প্রথম, সেটা আমাদের মধ্যে সবার মধ্যে সেটাই হচ্ছে সত্যি বড় আদর, চায়ের আদর। চা মানে সত্যি কি বলবো, সেটা হয়তো বা খাওয়ার যে ব্যাপার যেটা রয়েছে, কেউ হয়তো বা দুধ দিয়ে খাবে, কেউ হয়তো বা দুধ ছাড়া খাবে, সেটা যার রুচি অনুযায়ী কার রকম খেলে শরীরে ভালো হবে কার মন্দ হবে সেটা ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? কিন্তু তবে দেখুন চায়ের যে বিগার যেটা, সেটাই হচ্ছে আমাদের শরীরের উপকারিতা, সেটাই আমাদের বিগারের প্রয়োজন হবে। আর দুধ দিয়ে খাওয়া সেটা তো স্বাদের জন্য আমরা খাই, কিন্তু একচুয়ালি আমরা লাল চা আমাদের সবার উপকারটা কিন্তু আমরা আসলে সেটা বুঝতে পারি না, আমরা স্বাদের মধ্যে চলে যাই সবাই, তাই মানে দুধ দিয়ে তৈরি করে সেটা মানে তাই। যখন মনে করুন আজকে আমার একটা মানে আইডিয়া লাগাতে হবে, একটা মাথায় একটা সুবুদ্ধি আনতে হবে, তখন কিন্তু আমরা চিন্তা করবো একটা চা খেয়ে নিই কি বুদ্ধি করতে পারে ভালো কি মন্দ। আজকে আমরা লেখালেখি করছি এখানে বসে, অ্যাপ্লিকেশন বা বিভিন্ন কাগজ ফিল আপ করছি, তখন কিন্তু ঘন্টাখানি আমরা কিন্তু ফিল আপ ফিল আপ কাজ করছি, তখন মনে হবে একটা চা খেয়ে নিই
1: আপনাকে। শ্রোতা বন্ধুরা, আবার অনেকটাই গল্প করলাম চাকে নিয়ে, চলুন এবারে শোনাই আপনাদের একটা গান, আর গানটা শুনে দেখবেন আপনার মন এই চায়ের কাপের গল্পের সঙ্গে আরও একটু সতেজ হয়ে যাবে। তারপরেই আবার ফিরে আসি বলছি তোমায় পর্বের কথায়।

তুমি ছিলে, অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে, নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে

0: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা।
2: मार्केट के बारे में क्या
3: परफॉर्मेंस का बोलो,
2: द फ्यूचर
3: मार्केट ट्रेंड देख
2: सुने में आएगी
4: आज की खबर में, पहले ही बोला था ब्रो।
3: माय प्रेडिक्शन इज
5: आई हैव अ डिफरेंट ओपिनियन,
3: मेरे दोस्त ने बोला।
6: देवी जी की सुनो,
7: अब अच्छा लग रहा है ना? लगेगा ही, हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
8: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
9: কতদিন লম্বা লাইনে জীবন কাটাবেন? ডিজিটাল পেমেন্ট নিন বেছে সমাধান পান নিমেষে। কতদিন পুরনো পদ্ধতি চালাবেন? ডিজিটাল পেমেন্ট খুব সহজেই দেখুন, নিমেষে পেমেন্ট করুন। মানিব্যাগ খুঁজছেন? ডিজিটাল পেমেন্ট বেছে নিন, যেখানে সেখানে যখন তখন, আর নিরাপদও। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি। আপনি আরবিআই এ কথা বলে যে
10: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
11: অন্যদেরও শিখিয়ে দিন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ততে। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সময় সকাল 10:06:31, আর সময় এখন আপনাদের প্রিয় অনুষ্ঠানের তুমি অনন্যা পর্বের, উইমেন্স টাইম অর্থাৎ তুমি অনন্যা পর্বে আমরা এমন নারীদের গল্প আপনাদের শোনাই যে নারীরা আমাদের জন্য, আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা। আজ জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস, আমরা সবাই চাই এই পৃথিবীতে শান্তি নেমে আসুক, সব ভেদাভেদ ভুলে, হিংসা হানাহানি উন্মত্ততা ভুলে আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, এইটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আর যারা এই ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বছরের পর বছর ধরে কাজ করে চলেছেন, আমাদের দেশের সেই সকল

সৈনিকদের শ্রদ্ধা এই এফএম পরিবারের পক্ষ থেকে। বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সঙ্গে আর যে শ্বেতা, আর কথা বলবো আমি আজকে এমনই এক বীরাঙ্গনা নারীকে নিয়ে যিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অস্ত্র ছাড়াই রুখে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, বলবো যে সেই ঘটনার কথা, যে ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু সেখানে অস্ত্র ছাড়া এক নারী এমনভাবে চীনের প্রাচীরের মতো দুর্গ তৈরি করেছিলেন যেন তাকে ভেদ করা অসাধ্য হয়ে উঠেছিল সেই সকল সন্ত্রাসবাদীদের। সেই বীরাঙ্গনাকে নিয়েই আজকের এই তুমি অনন্যা পর্ব। সেই বীরাঙ্গনাকে শ্রদ্ধা জানাই আমরা, সেই বীরাঙ্গনাকে স্যালুট জানাই আমরা। আপনারা ভাবছেন হয়তো বা বন্ধুরা, যে আজকের তুমি অনন্যা পর্বে কোন বীরাঙ্গনাকে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব, কোন বীরাঙ্গনার গল্প আপনাদের শোনাব। হ্যাঁ, তিনি হলেন কমলেশ কুমারী যাদব। আজকে আমরা কমলেশ কুমারী যাদবের জীবনের গল্প আপনাদের শোনাব, কিভাবে তিনি রুখে দাঁড়িয়েছিলেন সেই সকল সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা আমাদের ভারতবর্ষের ক্ষতি করতে চেয়েছিল, সেই সকল ভিভিআইপিস বা মন্ত্রীদেরকে তিনি রক্ষা করেছিলেন যারা আমাদের দেশের পরিচালক। সত্যি অর্থেই তিনি বীরাঙ্গনা।

শ্রোতা বন্ধুরা, আমি রয়েছি আর যে শ্রোতা আপনাদের সঙ্গে, আর শোনাব কমলেশ কুমারী যাদবের জীবনের গল্প। গল্পটা এমনভাবে শুরু হল উত্তরপ্রদেশের সিকান্দারপুরের কমলেশ কুমারীর যাদব। সিআরপিএফে যোগ দিয়েছিলেন 1994 সালে। প্রথমে ছিলেন তিনি 104 নম্বর র্যাপিড অ্যাকশন ফোর্সে। এরপর 2001 সালের 12 জুলাই কমলেশের পোস্টিং হয়েছিল সিআরপিএফের 88 নং মহিলা ব্যাটালিয়নে। তিনি ছিলেন সংসদ ভবনের নিরাপত্তা রক্ষার দায়িত্বে। তখনও সংসদ ভবনের সুরক্ষায় নিয়োজিত মহিলা নিরাপত্তা রক্ষীদের হাতে রাইফেল তুলে দেয়নি সিআরপিএফ। তাই কমলেশ কুমারী কেবলমাত্র একটি ওয়াকি টকি নিয়ে সংসদের আয়রন গেট ওয়ানে প্রহরায় থাকতেন, আর সঙ্গে থাকতেন অস্ত্রধারী পুরুষ জওয়ানেরা। কমলেশের কাজ ছিল সংসদ ভবনে প্রবেশরত মহিলাদের থামানো এবং তাদেরকে তল্লাশি করা। ঘটনা 2, 13 ডিসেম্বর 2001। সংসদের অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ও বিরোধী পক্ষের নেত্রী সোনিয়া গান্ধী চলে গিয়েছিলেন নিজেদের বাসভবনে। বেশিরভাগ সাংসদ তখনও সংসদ ভবনে ছিলেন। সকাল 11:40। পার্লামেন্ট স্ট্রিট গেটটি দিয়ে লাল বাতি জ্বালিয়ে পার্লামেন্টের ক্যাম্পাসে ঢুকে পড়েছিল DL3CJ1527 নম্বরের প্লেট লাগানো একটি দুধ রঙের সাদা অ্যাম্বাসাডর। উইন্ডস্ক্রিনে লাগানো ছিল পার্লামেন্ট আর স্বরাষ্ট্র মন্ত্রকের স্টিকার। ভিভিআইপির গাড়ি ভেবে ছেড়ে দিয়েছিল গেটের নিরাপত্তারক্ষীরা, কিন্তু প্রলয় ঘটানোর অপেক্ষায় গাড়ির ভেতরে বসেছিল লস্করে তৈবা এবং জৈশ ই মহম্মদের 5 জঙ্গি। এরা হলো হামজা, হায়দার, রানা, রাজা ও মোহাম্মদ। গাড়িতে ছিল 30 কেজি আরডিএক্স। জঙ্গিদের সঙ্গে ছিল AK-47 অ্যাসল্ট রাইফেল, গ্রেনেড, গ্রেনেড লঞ্চার এবং পিস্তল। আর একজন জঙ্গি পড়েছিল আরডিএক্স বোঝাই জ্যাকেট। বুঝতেই পারছেন বন্ধুরা, একেবারে টান টান উত্তেজনাময় কোনো একটা সিনেমার প্লটের মতো। কি করতে পারে তারপর? সেই ভাবনাতেই সেখানকার নিরাপত্তা রক্ষীরা তখন ছিল। যদিও প্রথম অবস্থায় নিরাপত্তা রক্ষীরা বুঝতে

পারেননি যে এই অ্যাম্বাসাডারের মাধ্যমে সংসদ ভবনের ভেতরে ঢুকতে পারে কোনো সন্ত্রাসবাদীরা, কোনো জঙ্গিরা। তারপরে যখন তারা দেখতে পেলেন সন্ত্রাসবাদীদের, তারপর কি হলো সেই ঘটনা আপনাদের অবশ্যই বলবো। তবে চলুন তার আগে শোনাবো একটা গান, তারপর ফিরে আসবো আবার সেই টান টান উত্তেজনাময় প্লটে।

শ্রোতা বন্ধুরা, চলুন আপনাদের সেই প্লটে আবার ফিরিয়ে নিয়ে যাই। জঙ্গিদের প্রথম দেখেছিল কমলেশ কুমারী। পার্লামেন্টের ক্যাম্পাসে ঢুকেই এম্বাসেডরটি আচমকা স্পিড বাড়িয়ে দিয়েছিল। সংসদের মূল ভবনের প্রধান ফটকটি পেরিয়ে গাড়িটি যাচ্ছিল বিজয় চক রায়সিনার দিকে থাকা আয়রন গেটের দিকে। আর সেই গেটেই পাহারায় ছিলেন সিআরপিএফের মহিলা কনস্টেবল কমলেশ কুমারী যাদব, যিনি কয়েক মিনিট আগে থেকেই তীক্ষ্ণ নজর রাখতে শুরু করেছিলেন সাদা অ্যাম্বাসেডরটির ওপরে। পার্লামেন্টের নিয়মিত আসা গাড়িগুলি একটি নির্দিষ্ট ছন্দে আসে, কিন্তু লাল বাতি জ্বালানো সাদা অ্যাম্বাসেডরটি এলোমেলোভাবে ছুটে আসছিল। কমলেশ কুমারীর ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানিয়েছিল ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে চলেছে। কমলেশ কুমারী ছুটে গিয়ে বন্ধ করে দিয়েছিলেন তার গেট, কিন্তু অ্যাম্বাসেডরটি তার গেটের দিকে না এসে হঠাৎ রাস্তা ছেড়ে ডান দিকে বাঁক নিয়েছিল, যেদিকে আছে সংসদ ভবনের মূল ভবনের গেট নম্বর 11 এবং 12। চিৎকার করে গাড়িটিকে থামতে বলেছিলেন কমলেশ কুমারী। গাড়ির ভেতর থেকে AK-47 নিয়ে বসে থাকা 5 জঙ্গিকে তিনি প্রথম দেখেছিলেন। সঙ্গে সঙ্গে ওয়াকিটকিতে খবরটি দিয়েছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আর সেই সঙ্গে প্রাণপণে চিৎকার করে সচেতন করতে শুরু করেছিলেন সবাইকে, বিশেষ করে পার্লামেন্ট বিল্ডিংয়ের 11 নম্বর গেটের প্রহরায় থাকা জওয়ান সুখবিন্দর সিংকে, কারণ গাড়িটি সেদিকেই যাচ্ছিল। গাড়ি থেকে নেমে পড়েছিল এক জঙ্গি। জঙ্গিটির পরনে ছিল বিস্ফোরক বোঝাই জ্যাকেট। গুলি ছুঁড়তে ছুঁড়তে সে এগিয়ে চলেছিল মূল ভবনের প্রধান প্রবেশদ্বারের দিকে। মুখের সামনে ওয়াকিটকি ধরে কমলেশ কুমারী তখন চিৎকার করে বলে চলেছেন জঙ্গিদের প্রতিটি পদক্ষেপ, বলে চলেছেন দলে কতজন সন্ত্রাসবাদী আছে, তারা কোন দিকে এগুচ্ছে, তাদের হাতে কি কি অস্ত্র আছে। তার চিৎকার শুনে সাইরেন বাজিয়ে দিয়েছিল কেউ। সচেতন হয়ে উঠেছিলেন সংসদের নিরাপত্তারক্ষীরা। নিঃশব্দে সংসদ ভবনে প্রবেশের পরিকল্পনা বানচাল হয়ে যাওয়ায় জঙ্গিদের সব রাগ গিয়ে পড়েছিল নিরস্ত্র কমলেশ কুমারীর ওপরে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ততে। আজ আমি রয়েছি আর যে শুয়েতা আপনাদের সঙ্গে, তুমি অনন্যা পর্বে। আজকে আমরা গল্প করছি, কথা বলছি সেই বীরাঙ্গনাকে নিয়ে যার নাম কমলেশ কুমারী যাদব। কমলেশ কুমারীর শরীর লক্ষ্য করে ছুটে এসেছিল এক ঝাঁক উত্তপ্ত সীসা, আঘাত করেছিল কমলেশ কুমারীর পাকস্থলিতে। লুটিয়ে পড়েছিলেন রক্তাক্ত কমলেশ কুমারী, কিন্তু হাত থেকে ওয়াকি টকি ছাড়েননি। সেই অবস্থাতেই জঙ্গিদের গতিবিধি জানানোর চেষ্টা করে চলেছিলেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। সংসদ হামলার প্রথম বলি হয়েছিলেন দুই নাবালিকা মেয়ে জ্যোতি ও শ্বেতার মা অবধেশ কুমারের স্ত্রী কমলেশ কুমারী যাদব। এভাবেই অমর হয়ে গিয়েছিলেন কমলেশ কুমারী। শুরু হয়েছিল গুলির লড়াই, বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরা যে জঙ্গিটি সংসদ ভবনের প্রধান প্রবেশদ্বারের দিকে গিয়েছিল তাকে থামাবার চেষ্টা করেছিলেন ওই গেটে থাকা সিকিউরিটি অফিসার জেপি যাদব। তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিটি। মূল ভবনে ঢোকার প্রধান প্রবেশদ্বার সহ সবকটি গেট কমলেশ কুমারী সতর্ক করে দেওয়ার জন্য আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই জঙ্গিটি প্রবেশ করতে পারেনি সংসদের ভেতরে। জঙ্গিটিকে গুলি করে ধরাশায়ী করে দিয়েছিলেন সুখবিন্দর সিং, যাকে সচেতন করেছিলেন কমলেশ কুমারী। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় নিজের শরীরে থাকা বিস্ফোরক বোঝাই জ্যাকেটে বিস্ফোরণ ঘটিয়েছিল আহত জঙ্গিটি। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল সংসদ ভবন, ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল আত্মঘাতী জঙ্গির দেহ। বাকি চারজন জঙ্গিকে নিয়ে ছুটে চলা গাড়িটি তাড়াহুড়োতে ধাক্কা মেরেছিল উপরাষ্ট্রপতি কৃষ্ণকান্তের কনভয়ের একটি গাড়িতে। যদিও গাড়িটিতে কৃষ্ণকান্ত ছিলেন না, উপায় না দেখে গাড়ি থেকে নেমে পড়েছিল চার জঙ্গি। 10 ও 11 নম্বর গেটের মাঝে থাকা পাঁচিল টপকে জঙ্গিরা চলে গিয়েছিল 9 নম্বর গেটের দিকে। সেদিকেই ছিল বাজপেয়ী আর আদবানির অফিস। দিল্লি পুলিশ ও CRPF জওয়ানদের সাথে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল 8 ও 9 নম্বর গেটের সামনে। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন দিল্লি পুলিশের চার জওয়ান ও সংসদের এক মালি। নিরাপত্তা রক্ষীদের গুলিতে ওখানেই প্রাণ হারিয়েছিল তিন জঙ্গি। চতুর্থ জঙ্গিটি এরপরেও মূল ভবনের ভেতরে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। 7 ও 6 নম্বর গেট পেরিয়ে জঙ্গিটি পৌঁছে গিয়েছিল 5 নম্বর গেটের দিকে। ওই গেট দিয়েই কিছুক্ষণ পরে সংসদ ভবনে ঢোকার কথা ছিল প্রধানমন্ত্রী বাজপেয়ীর।

জঙ্গিটি টিভির তার ধরে সংসদ ভবনের দোতলায় ওঠার চেষ্টা করেছিল, কিন্তু সফল হওয়ার আগেই প্রাণ হারিয়েছিল সিআরপিএফের গুলিতে। থেমেছিল রক্তাক্ত লড়াই, নিকেশ হয়েছিল 5 পাকিস্তানি জঙ্গি। সংসদকে বাঁচাতে প্রাণ দিয়েছিলেন 9 জন অকুতোভয় ভারতীয়।

শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে একটি অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। প্রিয় শ্রোতা, আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন বা আপনার নিজের ব্যক্তিগত অনুভূতিতে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে, সোশ্যাল মিডিয়ায়, পরিবারে, কর্মক্ষেত্রে কিংবা চলতে ফিরতে আজকাল সবাইকেই হাসি খুশি দেখায়, কিন্তু সত্যি কি মানুষ ভেতর থেকে ততটাই ভালো আছে, নাকি কষ্ট লুকিয়ে ভালো থাকার অভিনয়টাই এখন বেশি হচ্ছে? এই বিষয় নিয়েই আজ 21 মে বৃহস্পতিবার রাত 9:30 আকাশবাণী আগরতলার 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতেতে আমরা কথা বলবো দেখানো সুখ নিয়ে। আপনার মতামত ও অভিজ্ঞতা শেয়ার করতে ফোন করুন 0381-232-6253, আর সাথে থাকছেন আরজে দেবাশিস।

কমলেশ কুমারী সতর্ক না করলে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হতো। ভারতের সংসদের মূল ভবনের বাইরে যখন চলছিল গুলির লড়াই, তখন 8 নম্বর গেটের ভেতরে মূল ভবনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, ভেঙ্কাইয়া নাইডু, অরুণ জেটলি এবং ভি কে মালহোত্রা। 11 নম্বর গেটের ভেতরে নিজের কক্ষে ছিলেন উপরাষ্ট্রপতি কৃষ্ণকান্ত, আর সাথে ছিলেন মহেশচন্দ্র শর্মা। 5 নম্বর গেটে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। সংসদের সেন্ট্রাল হলে ছিলেন প্রায় 250 জন সাংসদ। সংসদ ভবনে জঙ্গিরা একবার ঢুকে পড়তে পারলে কি ঘটত তা ভাবলেই শিউরে উঠতে হয়। জঙ্গিরা চেয়েছিল ভারতের সমস্ত প্রথম সারির রাজনৈতিক নেতাদের শেষ করে দিয়ে ভারতকে টুকরো টুকরো করে দিতে। বড় বড় নেতাদের পণবন্দি করে রাখার উদ্দেশ্য ছিল তাদের। পার্লামেন্টে বহুদিন থাকার পরিকল্পনা নিয়ে তারা ব্যাকপ্যাকে রেখেছিল প্রচুর শুকনো ফল। এছাড়াও সংসদের বাইরে সুবিধা মতো জায়গায় গাড়িটিতে বিস্ফোরণ ঘটিয়ে প্রচুর প্রাণহানি ঘটানোর উদ্দেশ্য ছিল জঙ্গিদের। তবে জঙ্গিদের এই সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছিলেন নিরস্ত্র কমলেশ কুমারী যাদব।

সবার আগে কমলেশ সতর্ক করেছিলেন বলেই মূল ভবনের সবকটি প্রবেশদ্বার বন্ধ করা সম্ভব হয়েছিল। মূল ভবনের বাইরে থাকতে বাধ্য হয়েছিল সন্ত্রাসবাদীরা। গুলির লড়াই থামার পর খুঁজে পাওয়া গিয়েছিল 32 বছরের কমলেশ কুমারীকে। তখনও নিজের পোস্ট আগলে পড়েছিলেন প্রাণহীন কমলেশ কুমারী, যার কাছে চিরকালের জন্য ঋণী হয়ে গিয়েছিল বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র। যুদ্ধক্ষেত্রের বাইরে দেশের জন্য বীরত্ব, নির্ভীকতা, বিক্রম প্রদর্শন এবং সর্বোচ্চ আত্মত্যাগের কারণে ভারতের প্রথম মহিলা হিসেবে কমলেশ কুমারী যাদব পেয়েছিলেন সর্বোচ্চ জাতীয় সম্মান অশোক চক্র। সেই কমলেশ কুমারী যিনি নিজের জীবনের বিনিময়ে একাই বানচাল করে দিয়েছিলেন সমস্ত সন্ত্রাসবাদীদের ঘৃণ্য চক্রান্ত, তাকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে স্যালুট জানাই। শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে বিদায় নেওয়ার, আর আজকের এই তুমি অনন্যা পর্ব থেকে এখানে অর্থাৎ আপনাদের প্রিয় বন্ধু আর যে শুয়ে তাকে বিদায় নিতেই হবে। তবে আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

thiên bơ giả long a biệt na hơi gần ơi.

ก็เนยเอก็เนยลงมาแกระมังเตอเฮ้ก็ยายก็ยาย

আসা দুই নরগ্র সামুং খাবাইকা নাইলং লক্ষ্মী কাইপেক খুকুই রসাবজাগ্র সামুং ফাইদে অজর হাইনহাই জিন হাসক নি রসামুগো থেবো রসামুং খাঁনানি ফাশিং থাংলায়ানো অজরও জিন খালাইফিউনাই নন্দ্রাই রিয়াং তৈবি লগি সংগ্রবাই রসাবজাগ্র সামুং

からで、ほらもう今日対戦されちょっとじゃピーベン。

Bottom Pandebu, Yellow Gazapata, Debazela, Jati, Loya, Better.

ไปเลยไปมา

0: nang haye karanang mele muming he na yai
1: anaye nang may

Salungan.

อ้อนหน่อยเอ้ยหนังมายา

Salungan, ano yoy?

成了吗？

আচলতে হাসক নির সামুং পান্ডাও পাইথাক নির সামুং নরখনা বাইকা জগশ্রী বংশ নি খুক্তই রসাবসার সামুং আসলতে নো সিনিতিনে হাসক নির সামুং পান্ডা অবুনিয়াগুলো নরখনাই মানাই মুটুমানো পান্ডা

0: Asrati moitumano pandawa resamung tang ni khnata khnata noro khnai paikha pai thang ni resamung kha siro kumar dei kontoti jomatiani khuktui resap sagra samu phaje inge moitumano pandawa tinini bohkok notui salainai a phajingo thanglaina ang puilano norokno phatsage sawire gela puilano norokno ang koklop kaisa seitu mani abo pori khnar nai abo bo ko sang pori nai bebak pori gela আবুগুলো জে কক দুক বুইলাই আসাক নাই বো সাবৈমা খাই তামুং না তাইকে আং সানাই জে কক লব জে কক থাই হঞ্জাক ফ্লাইমাং দঙ্গ জে কক থাই হঞ্জাক ফ্লাইমাং দঙ্গ সাজাক ফ্লাইমাং দঙ্গ বুতাং বুরুম নো আবু নাই তিনি কক বথমা ফাইদিন কে আং সানাই আং কগ্লোনি মূখা মানিয়া বগুই মানিয়া মুতু নো খাওই মানিয়া জরানো সাবই মাইয়া থিনং নো সিনি মাইয়া বরক নো পাই মাইয়া বখানো কিফেলই মাইয়া লাইথংজক জরানো থৈনানি জরাও নারক মাইয়া সিনি হলামানো আহংগাস জরতে ইনর খনাবাই খনা তাবু কাং কগল পরিমানি বো কক থাই হঞ্জাক ফলাইমাং টংকা ফাদিংকে কক দুক ফাসিংগো থাঙ্গি নালেয়ানো জরাও কক দুক বা সাববাত আও ককটুক ইয়াসাক মানে ন খরাং স্রাই স্রাই ইয়াঙ্গি ককটুক সাসুই মারেখা ফাইদিন কে অজরাব হানা হাই দেখেছে ককটুক ফাই দংখা ককটুক ফাসিং থাঙ নালাইনাই ককটুক বা সাববাত হ্যালো
1: হ্যালো দিবর কাহাম
0: দিবর কাহাম দালাম সুগো পান্দাও সাগর সাবংখা
1: ও আং সাগরতলা আন্দারনি অর্জুন ঠাকুর কামিনি মিলন দেবরমা
0: আও অর্জুন ঠাকুর পারানি মিলন আহংক তাকু সাগর দি তিনি কক বথমা তা মনখানা মুইজমান পান্দানি মানে ব কক থাইন হঞ্জাক ফ্লাইমাং দং এ বেলাইনে হামবাই আহংকে মুইজমান পান্দাব সঙ্গবন সালাইনাই লাইথাং জরানি সিনি লাংমাও সঙ্গ মানিয়া আনি লাংমাও তা মনখা মানে বমন বেশি আং মুইজমান কুখা
1: সংস্কৃত ভাষা
0: মালাইছাবাদি
1: আবনকে মান সগলিয়ানো কুইশন ফাইনাল জায়গাও পনেরো হেকে দশ আপনি
0: বেলাই না হামবাই খাই তুমি তাই লগি তুমি দীপর কাহাম আও সং সাইমাকে জরাবো সিনি তাকুক মিলো নরজু ঠাকুর পারানি বিনি মানি আংখা যে ক্লাস সিক্স নি সেভেন কাপুরু সংস্কৃত কক বাই চেংজাক মানি আবো নংখা বিনি মাইয়া বজতুন স্লাই মুটুমান কুক মানি আবু হাইন সিনি লাংমো কবং মা কক নো সঙ্গ মুইটু মানো তাই আবুনো মানিয়া আং মানে কবং মানো দো সঙ্গ ও ককলো আং কবং মানো সাইকলাংখা মানিয়া আং মানে সিনি লাংমো মুইটু নো বাইসু সঙ্গ পগৈ মানিয়া আঙ্গ

0: জরাও নব খাওই মানিয়া যিনি থিনাং নব সাউই মানিয়া বরক নব সিনিনানি বেলাই নতুগো আবুবো সিনি মাইয়া তাই যেন বোখানব পাই মাইয়া ভাই কেউ জরব হাইন হাই তাই কেসে কক দুক হাই দমবা ইয়াসাকে নাইলাইনাই সাবাত হ্যালো হ্যালো হ্যালো আঙ্কে অজরাও হাইন হাই আনি কক ন কক ইয়ামর গিয়াসাগে ফাই তোমান বাকি কক দুক ন সাসইমারেখা আং আও কবাং মানো জঞ্জাল সালাই সালদামো কবাং মানো ফাইকা ওয়া সুসু কবা আনি কক ন ইয়ামর গিয়াসাখা ওয়া সুসু কবা নরক নি কক বই ইয়ামর গিয়াসাখা আ ভাই কবাং মানো ফাইকা নরক সালব্রুম ন খনাই তোমনা রক খাই নরক সাইমান খানা আম ভাই জররক বুফ্রু তাই বাহাই খেলাই লাইখা ফাইদে অজরাব হাইন হাই কাইসে কক দুক ফাইজাক তোমাবা ইয়াসে গিনাইলাইনাই অজরাব কক দুকবা সাবাত হ্যালো
1: দিপর কাহাম ভাই
0: আও দিপর কাহাম দেলাম সুগ পান্দাও
1: হাই কক গয়াম ফাংনি এসান
0: গয়াম ফাংনি এসান দহঙ্গ সাইকেনার দি নিনি লাংমাও মানিয়াং মানি তামংখা তিনি নি তাম তুইন বুইন কক সালাই নেন সাইডে মান সাগর দিয়া কগলম নি তুই ইয়াতে নিন খামুই তুমানো পান্দা বখে তিনি নি কক তাম তুই সালাইনাই আবনু সানানি বাকেছে আং কগলব কাইসে নরং ন সাউই খনারব কাইসাইয়া ও আবনি খাকচা কসা সাই খনারব তা হেঙ্কে তিনিও সাই টংলাই মাখে জং মানিয়া ন তুই মুটুমানো পান্দাও নং ব জরাও ববন বিশি মানিয়া অং কুখা মানে ববন যতন সাই মুটুমান কুক নি লংমাও নং ববন মাই অং কুখা
1: মানে কক বরনি ববন মানিয়া
0: দা ক হামবাই হেঙ্কে নং খনাই দংদি নং বুসি সলাবলিয়া না হামবাই ফাইদে হেঙ্কে অজরাও জং সালাই দংগ সিনি লংমাও মুটুমানো পান্দাও মানিয়াং মানে কক নতুই পুইলাও কক দু গরংনাই সিনি তাকুক মিলন বসাকা বিনি লংমাও খেব মানিয়াং মাখে সংস্কৃত কক আসামসা পড়িনানি যে ফ্রু সাবজেক্ট রংনগ রই রেখা আফ্রু হে ব ভেলাই কেন মানলিয়া আহ মানিয়া ন ব যতন সাই মুটুমানক হুনি সাও আবো হাইন নিনি লংমাও ব কক ন নং যতন সাই মানিয়াং মানে মুটুমানক ফাইদে ইংকে হাইন হাই কক দু কাশে আসাগে আপনি আগুলো যেন রেসামুং খানানি ফাসিং থাকলাই হ্যালো
2: হ্যালো মেডাম
0: ও দিপর কাহাম লামসগ পান্দাব
2: আংখাই চিনি মনক আমি ই সাথে রেসামুং টান রেসাম খারি সে বারা
0: সাকায়
2: মানো পান্দাব আচ্ছা তখন না কাটি হাইপা না আমি রেসাম খানারি সে নাই
0: রেসা দে

0: আসাদ খাত রসাম মতমানো পান্ডব নর খাবাইয়া কিশোর কুমার খুকদই রসাব রসাম ফাই হাই যজর ককটুক ফাজিং থাকলাই ককটুকো খুঁ সাবো বাতো হ্যালো
1: হ্যালো
0: লামসগ দিপর কাহামিয়া ফর সাগর সাবুখা মানে মানিয়া ফানা নামুনো খাই মানিয়া ফানা যেসব ফানো তা তবু নাই মতো মানকুক মানি মানিয়া মা কগ্ন তৈ ফাইজরাবো তাই ছজাং নামানই মানিয়াঙ্গিব কাবো তাই পইলাও কক দুবাই গ্রাই জিনিসটাকে গসাকা ব হংকে যে সংস্কৃত বাসা কক মানিয়া বেলাইকে নাম মানে আবো যতন স্লাই বো মানিয়াং মানে মৈতুমানকে গহনি সও আবহাই দিনী মৈতুমানো পান্ডাও লাই থাকজাক জরাও নং মানিয়াং মানে কক নতুই ফাইদিনকে হাই কক দুঃখ ফাসিংগো থাকাইলাই কক দুগো বা সাবো বাতো হ্যালো
2: হ্যালো
0: ভাই হ্যালাম সগতি ফর
2: হামিয়া
0: ফর সাবংখা
2: কলি
0: কলি বারা বিশ্রাম সদার গাবাদি
2: আগে তাই সঙ্গে বড় মাই বুঝাং মানে মাই আমি বুঝাং মানে
0: হামায় ভাই হাই হাই চিনি বুকুক সওকা ব আগিও পড়া মাইয়াঙ্গি বুঝং মারক আপনিও সরাইফুর রগ আগিও আচ্ছা কাহামকে সরাইফুর চিনি ফুরঙ্গি তো বুঝাই আং মানে অংমানী বাকি দই মানিয়াঙ্গি থাঙ্গো দই চিনি আঙ্গি থাঙ্গো অবতাম হাইকে বা অবতাম হাকলাই আবহাই চিনি আঙ ফিয়াবা তাবং সরাই রক সরাইফুর চিনি কিসা কক মানকে নরিনানি রহজাং মানে বাকি বরকে ডাক্তি ন সরাই সরাইকে মানে থাঙ্গো ভাই হাই হাই কৌদ ফাসিং সাবো দালাইনে হ্যালো
3: হ্যালো মানে দিপর কাহা
0: আও দিপর কাহা
3: সাই সাই সাই সাই সাই খানারি খান
0: আও আও আও
3: আবো তো তিনি তো মায়ানি
0: হুম কি চাই আমরো গ্যাস আগে তো হা নিঞ্জাম
3: ও খাইরি
0: আও আও দা
3: মায়া আবো তঙ্গ যত বরং নি মুংসা মায়া
0: হুম
3: তঙ্গ আনিব মূসা মাইয়া আং আছে রে তা খাইমানি নিনে বোথাই ইংথন বমলংথন রে কারি নিংথন গ্রাম নিংথন নিনে রে বমলংথন ম মূসামালা আনি মাইয়া হিনে সে গরই
0: অ রে বোথাই বেবাং মানো
3: বেবাং মানো রে কারি বোথাই জসে কুটুং না পাং খাই মানো
0: আও
3: রে বমল ব জে বমল নাই থমাই তকাই সঙ্গনা রঙ্গো দ পাংনা বরঙ্গো খামজাং পলাং নই পলাং নই আবার যত টাকা রঙ্গো

0: মান লিয়াং থাঙাতা
1: মান লিয়াং থাঙাতা
0: আও আও বেলাই না হামবাই
1: হামবাই
0: আও ভাই ইং গজরো সং হাইনো হাই সাইমান লাইখা তিনি মুচুমানো পান্ডানি মানিয়াং মানি কক নতই নরখনাই টং দি তাই লগে টং দি

0: কক ফাইজাক তোমাবা ককদুক ফাসিংগো থাঙ্গি নাইলাইনাই ককদুক অবা সাবাবা তো। হ্যালো
1: হ্যালো ভাই, বেলাই খেদি বরকা হাম বেলাই সা হাম
0: বাবা আও দি ফরকা হাম লামসগো
1: আঙ্গাং শিবসাদর পারনি রবীন্দ্র দেবর মা ভাই
0: আও রবীন্দ্র
1: গা তিনি মই তো মা মানি মায়া নতে ছাই চাওয়ায় না
0: আও
1: মায়া সবসে কুতুক মায়া অবন মায়া হন মায়া তো গবঙ্গন তো দাল বিদাল হাই না সুদার তো বড় আসাই থাকে কত তো মানে গবঙ্গন মায়া হাই দা গাই হাইসা মায়া মানে আবু ফানো আং মায়া কো
0: আও
1: কোন তিনি মানো সাই কেনার ছিল তিনি জয়েন তিনি বিশিং পে জাপান ও খানা জং
0: হ্যাঁ
1: খামন অল ইন্ডিয়া নো সাই কেনার না কাং মায়া মাং কে মায়াং মানে কে দো আং সরাইনি থেকে নো থাকো ব মোটামুটি আজিনি পড়া জানা নো পুরা বালি সিটা পুরা কমপ্লিট খাই যাকব থাকো তা না না না তা পড়া করে থাকো পড়া জানা ওকে আনো সরাই পুরো আং মোটামুটি তরখানা সাত আস্ত বছর খানা
0: আজরাবো
1: বাংলা রিডিং ইংলিশ রিডিং ফরমো পরি রঙা প্রাবে দব আনু হাগো হরতা
0: আও
1: পরি দি হন অগা ফন মান থং নগো মায়া ফন হানে
0: আও আও
1: বাংলা দি কত নগো ন মান খান দ ওকে ইংলিশ মায়া মান নাগে এই এখন পরি উই মাস্টার কা হাম মায়ে পরি রাখা
0: আও
1: পর ফন মায়া
0: আও হাইফেন তাবুক ফন মানিয়া কোতা দা ক বেলাই বেলাই হামবাই নি কক মানিয়া নতু হি সামানি বাগে দিবর কা হাম হানি হাই
1: দিবর কা হাম বানি ব বেলাই কা হাম বাই
0: আও ফাজিং গ জর কক সালাই তে তেই তাই তাং সা খনা তো তো রসা মুং সং খনা লাই নে অজর ও নর খনা বাই দি ও খনা তো তো রসা মুং

0: từ bún ăn nhiều không kri
1: ào ào
0: bùa những cái ăn lo gì thế khẩu tan thì đón nó qua đi lấy trái cửa bố bọn của mày ạ những cái bọn nó bốc hả bốc hơi hơi mía người biến cái này không lấy này nhé mà sao nó vẫn khi đó mà này à mà sao vẫn còn nguy rồi ấy chứ nó cố thao nặng người quá trình cố ra hấp lá quá
1: cố ta hấp cái gì mà thằng ta sẽ cái phản cái khi đó cả
0: à private mà sao quá trình còn nguy rồi ấy chứ cố thao nặng người cố hấp lá tất cả cái thằng cả người nặng hàng cái apple dead sinh thằng mới bỏ cái mà sao ra số của nó à anh đi đâu nó và say mà nên say mà hay như cả tuy nhiên mà nó sẽ cho nó đi mà này apple chỉ biết ai bộ phận chỗ pass này à phèn lăng măng tìm qua số một tuần phèn lăng cái bảo vệ cái gì cả nhưng mà nó master nên cái gì mà nó phải attack cho anh muốn nó mua nó mới đam
1: Aw belai nyomu cuman sang naik kog rukseng mu cuman apa anda was halake wa show show ke bah tini ke tu asik tong tong sang naik kog ya banor gua tong tong sak balian apa dia ingke azarawo aw teh kisah kog tu pajak tong apa kaisha ya sagi irisa mungkinana ni pasingu thang layan. Hello.
2: Hello, namaskar madam.
1: Namaskar.
2: আচ্ছা আমি একটা হিন্দি গান শুনতে চাই
1: আও আজকে তো রিকোয়েস্ট প্রোগ্রাম না আজকে তো মানে শ্রী মুইতুমান পান্ডা
2: ও যদি পারে আর কি এটা এ দিল তুম বিন কহি লাগতা নেই হাম কিয়া করে ওই রফি লতা
1: আও আও আচ্ছা ঠিক আছে নমস্কার
2: যদি যদি পারলে হ্যাঁ আমি আমার নাম এলবার্ট আমি নাম কইছি না তো এলবার্ট ওই মরিয়মনগর
1: এলবার্ট মরিয়মনগর আর গানটা
2: গানটা ইয়ে দিল তুম বিন কহি লাগতা নেই হাম কিয়া করে
1: তুম বিন কহি লাগতা নেই
2: হাম কিয়া করে লতা রফি
1: আচ্ছা ঠিক আছে আমি পারলে দিয়ে দিব
2: আচ্ছা আমি শুনতে থাকবো দেখি দেখি
1: ঠিক আছে
2: হাম ভাই
1: হাম ভাই হ্যাঁ ফাজি হিংকে অজরাও জং হাইনো হাই তিনি তো মুটুমাম না পান্দা হাইপিন আং জরা মান খাবা নাইটুকুই মান খাবা খনারি রুয়ান সিনি তাকুক বো আসুক চিনি কক ব্রক বাই কক মানিয়া হানফা ন কক দুঃখ খাইবার বাড়ি ফাইদিন কসরাবো সিং কক দুঃখ দেখে সেই আশা কে ইরিসা মুং খানা নি ফাসিং গো থাংলাইয়া না হ্যালো
3: হ্যালো
1: লামস গো তাই দিব কাহামিয়া ফর
3: এ দেব কাহাম বুকুং
1: না আও আও আও সাগরি সাবুং খা
3: আমি সিনি মুয়াং তিওয়ান লাই সালু মোরা সিং সি
1: আও সালু মোরা সিং তিওয়ান দলি
3: ভাই তো কাহাম নামলা
1: আও কাহাম নো কাহাম নো তং সাগরি সালু আসুক সালনিয়া গুলো
3: আ কাহন সঙ্গাম্বো
1: আও
3: এ তিনি তো মুইতমান পান্ডা প্রোগ্রাম আংবু তাবুনো হিসাব কাম নি ফাইনে খানাবা সালাই তমনি তিনি তাকুর সালাই ওংকেবা কক দুঃখ লাগে না আমু খাই মানে মানখা
1: আও আও
3: যে মুইতমান মত সং কবা মান তো সং সরাইফ লেখা পরে মাইয়া মাস্টার বুজাকা সামুং তাংখনে সামুং দেরাকেবো অরবো সং হিঞ্জাকা Rika, hello.
1: Kenapa tak usah deh? Aku ang tobi ni ko kenapa entong ko happy no line so itang apa aja ko zero sen kenapa tu tulis sama mung tangsa kenapa lainnya halaya na? Tapi kenapa lainnya zaman ni tebal mani kuk tu ini sab sab tulis sama mung no.
4: নং খে তাবু খে বাহায়ানো খে পক্তি কাসলা

আসলে মমর ফি বাই রেসাব সাগ্রা সামু নরকা বাকি আতকে নিমু গাইড ফাই গে হানো হাই মৈতু মানো পান্ডাব ককদুক ফাশিং থাংলাই সাবা ককদুক তো হ্যালো হ্যালো আউ হানো হাই আনি কক ন কক ইয়ামর গিয়াসাগে ভাই তোমার বাকে আমি ককদুকনো সাসই মার খাবন বাকে নেন তাই বেশি হানো হাই ককদুক বাইক রেখে তাই কিরেঙ্গে সাদি নি মৈতুমান মানে কক মৈতুমানো পান্ডাব ভাই হানো হাই সঙ্গ জরব তাই কেসা ককদুক ফাইজাক তোমাবা ইয়াসাগে নেলাইনাই ককদুক গ্রংজাক সাবা তংফি হ্যালো আও হানো হাই যক দুগিয়া সাকমানী ন আপতে আপতে খরং খাই আগে থাকি ওখা

খাই তো মারাকি সিং সঙ্গ পুইলানি পাইথাক জোড়া লগিরই তোমার বাকি বেলাইন খাপাংনি হামজাক মা শিবাব মায়া ফর তাবুকি পান্ডা পাইথাক ফাশিংগো ফাই জংখা আসা জোড়া তিন সিনি তিনি খানা তটকনি খরংনি পান্ডা অবু নিয়াগুলো নরক খাই মানাই কক বরক বাই কক তোমাবো বা তাই আবু নিয়াগুলো নরক খাই মানাই বাংলা কক বাই আওয়াইমানী পান্ডা 90 ইয়ার অব আগস্ট বানী খাই তঙ্গি তাই লগি তঙ্গি

0: শ্রোতা বন্ধুরা, শুরু করছি FM উজ্জয়ন্তের দুপুরের অনুষ্ঠান। আপনাদের সবার জন্য, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন শুনবেন আকাশবাণী আগরতলার 90 বছর উপলক্ষে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান।
1: নমস্কার, 101.6 প্রচার তরঙ্গে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি আরজে তনুশ্রী, এবং আমার সঙ্গে রয়েছে আমার প্রিয় সহকর্মী আরজে শতাব্দী। আজকের এই বিশেষ অনুষ্ঠান, বিশেষ করে আকাশবাণীর 90 বছর উপলক্ষে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি, একেবারে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে, এবং আজকে ভাবছি আমরা আকাশবাণীর 90 বছর উপলক্ষে যেহেতু আমাদের এই বিশেষ অনুষ্ঠান, এই বিষয়কে কেন্দ্র করেই আমরা তাদের সঙ্গে গল্প করব, আড্ডা করব, আড্ডা দেব, এবং তাদের কাছ থেকে জানব আকাশবাণী সম্বন্ধে কিছু নানান তথ্য। এবং আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন এই স্কুলেরই শিক্ষিকারা এবং শিক্ষার্থীরা। তারা কিন্তু রীতিমতো, আপনারা বুঝতেই পারছেন, তারা কিন্তু পুরোপুরি মানে ভীষণ আনন্দের মেজাজে রয়েছে আসার পর থেকে, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে হ্যাঁ, এবার শতাব্দী কিন্তু কিছু বলছে, একেবারে আকাশবাণীর কিন্তু ঐতিহাসিক পথ চলা শুরু করেছে, এবং আমরা যেমনটা বলছিলাম এই ঐতিহাসিক পথের পেছনেও কিছু গল্প তো অবশ্যই রয়েছে, তা যে না বললেই নয়। 1936 সালের 8ই জুন এই দিনে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নামে তার পথ চলা শুরু হয়েছে, এবং তারপর তার নাম পরিবর্তন হয় অল ইন্ডিয়া রেডিও। এবং সেই মুহূর্ত থেকেই যেন আরও এক নতুন যাত্রা সে শুরু করেছে। ধীরে ধীরে 1956 সালে এটি আনুষ্ঠানিকভাবে আকাশবাণী নাম তার গ্রহণ করে। আজ আকাশবাণী দেশের 591টি স্টেশনের মাধ্যমে 23টি ভাষা এবং 146টি উপভাষায় সম্প্রচার করছে। ভারতের প্রায় 98% মানুষের কাছে আকাশবাণী বর্তমানে পৌঁছে যাচ্ছে, একটা বিশাল সম্প্রচার মাধ্যম হয়ে উঠেছে। এবং আজকের এই দিনে আকাশবাণীর মূল মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখে, অর্থাৎ সকলের কল্যাণ ও সকলের সুখের জন্য। এই আদর্শকে সামনে রেখে আজ আমরা পৌঁছে গেছি, এবং সেই অনুষ্ঠান নিয়েই আমরা এসেছি আজ উমাকান্ত ইংরেজি মাধ্যম স্কুলে। সকলের সঙ্গে কথা বলবো আকাশবাণীর এই পথ চলা নিয়ে। তবে শুরুতেই ভাবছি শতাব্দী, আমরা একজন ম্যাডামের সঙ্গে কথা বলি, কি বলো?
2: তবে
1: নমস্কার ম্যাডাম, আকাশবাণীর যেহেতু 90 বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি থাকবে, আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আপনার জার্নিটা কেমন?
2: 90 বছর, 90টা বছর তো কম নয়, বিরাট বড় অনেক কিছু। আর আমার সঙ্গে আকাশবাণীর একটা যোগসূত্র আমার জন্মের অনেক আগের থেকে আছে। 1967-এর 26th January যখন আকাশবাণী এখানে প্রথম শুরু হয়, তখন সেই প্রথম যে ভয়েসটা এখানে শুরু হয় সে আমার ছোট পিসি ডক্টর যুথিকা বসু ভৌমিক। তো আমি দেখিনি সেটা হয়তো, কিন্তু যখন বড় হওয়ার পর এই গল্পগুলো শুনতাম তখন বেশ গুজবাম্পস হতো যে নমস্কার, খবর পড়ছি, বা আকাশবাণী আগরতলা, এগুলো অন্যরকম একটা ফিলিংস। তো তখন থেকে আমার আকাশবাণীর সাথে একটা নিশ্চয়ই আত্মিক যোগাযোগ, যেটাকে বলে, সেটা নিশ্চয়ই আছে। আর আমি নিজে যেহেতু গান বাজনার সাথে জড়িত, সেই ছোটবেলা থেকে আকাশবাণীতে প্রচুর প্রোগ্রাম করা, প্রচুর অনুষ্ঠান করা, অনেক কিছুই হয়েছে, অনেক কিছু করেছি, এখনও সুযোগ পেলে নিশ্চয়ই করি। আর জার্নি আকাশবাণীর চলছে এবং চলবে। আর প্রত্যেক বছর যেটা আকাশবাণীতে সব থেকে বেশি এখনও আমাদের সাথে, প্রত্যেকের সাথে জড়িয়ে আছে, সেটা হলো মহালয়া। সকালবেলা যখন আমরা সেই মহালয়াটা, যখন আকাশবাণীতে আমরা কিন্তু এখনও টিভিতে মহালয়া শুনি না, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে আওয়াজটা আকাশবাণী থেকে ভেসে আসছে, তার অপেক্ষায় পুরো বছর কিন্তু বাঙালি হিসাবে নিশ্চয়ই থাকি। তো খুব ভালো অভিজ্ঞতা।

0: তা এবং এই আকাশবাণী চলুক অনেক দূরে রয়ে গিয়ে যাক।
1: বাহ, অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে, এত সুন্দর করে কিন্তু ইনি একটা ভীষণ সুন্দর করে তিনি কিন্তু এই বিষয়টাকে তুলে ধরেছেন।
2: তবে তনুশ্রী, আমি ম্যামের কাছ থেকে আরও একটা বিষয় জানতে চাইবো। আপনি যেমনটা বলছিলেন যে মহালয়া মানে ওই রেডিওতে শোনা, এবং বর্তমান সময়ে যুগ পাল্টে গেছে, প্রযুক্তি এসে গেছে, এই এত কিছুর পরেও এখনো যে রেডিওর একটা মাহাত্ম্য বজায় রয়েছে সেটা আপনার কাছে কেমন, যদি একটু ব্যাখ্যা করেন।
1: এই যে তুমি যে কথাটা বলছো, হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, আমার কিন্তু গায়ে কাটা দিচ্ছে পুরো। হ্যাঁ, কিন্তু মানে মহালয়া ব্যাপারটাই এরকম যে টিভি দেখে আমাদের শুনতে ইচ্ছে করে না, সেটা ওই আওয়াজটা কানে আসবে ভেসে। আর আমার মা 85 ইয়ার্স ওল্ড, এখনো কিন্তু আগের দিনকে অ্যালার্ম দিয়ে রাখে ঘড়িতে যে মহালয়া শুনতে হবে সকালবেলা উঠে, কিন্তু সেটা রেডিওই হতে হবে। তো প্রযুক্তির অনেক এগিয়ে গেছে, আজকাল ছেলে মেয়েরা প্রত্যেক বাড়িতে বাড়িতে হয়তো রেডিও নেই, অনেকেই এটা গুগলের মাধ্যমে শুনতে চায় বা ইউটিউবে শুনতে চায়, কিন্তু আমার কাছে সেই মহালয়া রেডিও ছিল, রেডিওই থাকবে
2: একেবারে। যেহেতু আপনারাও রয়েছেন এই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের পরিচয়টা একটু একটু।
3: আমার নাম মধুমিতা চৌধুরী, আমি এই বিদ্যালয়ে 14 বছর ধরে আছি। আমি এই বিদ্যালয়ে অঙ্ক পড়াই। স্টুডেন্টরা খুব উৎসাহী এই বিদ্যালয়ে, ওরা পড়াশোনায়ও খুব মনোযোগী।
4: আমি ম্যাডাম সুস্মিতা চক্রবর্তী, আমি বিগত 8 বছর ধরে, 8 বছরেরও বেশি হয়ে গেছে যে আমি এই স্কুলে পড়াচ্ছি, আমি কেমিস্ট্রি পড়াই। তো এই আজকে আপনারা সবাই এসেছেন আমাদের স্কুলে, আমাদের জন্য একটা ভীষণ আনন্দময় একটা ব্যাপার যে রেডিও যেইটা আমরা, এখন তো বাচ্চারা হয়তো এটা হার্ডলি এটা শোনে রেডিও সম্বন্ধে, বা সেটা কিন্তু আমাদের যে সময় ছিল তখনকার সময়, আমার দাদু ছিলেন ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, উনি তো খবর পড়তেন, তখন ভোরবেলা উঠেই যে ওনার গলার স্বর বা ওনার এত ভারী আওয়াজে যে ওনার নিউজটা, এটা ঘুম থেকে উঠেই একটা রিফ্রেশিং ছিল, লাইক স্টিমিং কাপ অফ এ টি যেটা আমরা রিফ্রেশ করে, এই খবরটাও আমাদের জন্য তাই ছিল। তো বিভিন্ন সময়ে ছোটবেলায় উনি গান করেছি রেডিওতে, কিছু কিছু সময়ে আবৃত্তিও করেছি, যখন এখন হয়ে ওঠে না বা সুযোগ পেলে করব। তো রেডিওর সঙ্গে একটা যে একটা কানেকশন আছে, এটা ছোটবেলা থেকেই কানেকশনটা রয়ে গেছে। তো যে ম্যাডাম যে এক্ষুনি বলল যে মহালয়া জিনিসটা, মহালয়া বলতে এখনো আমরা সবাই কিন্তু বুঝি যে রেডিওটা বাজবে, আগের দিন অ্যালার্ম দিয়ে আমরা সকলে ঘুমাই, আমার মা বাবা দাদু ঠাকুমা যারা আছে, আমার বাচ্চারা হয়তো বা সেটা এতটা, কিন্তু আমরা যদি বাচ্চাদের বলি সেটার ইম্পর্টেন্স নিয়ে বা সিগনিফিকেন্স নিয়ে একটু ডিসকাস করি এদের সঙ্গে, যে আমাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বা ইমোশন একটা জড়িয়ে আছে অল ইন্ডিয়া রেডিওর বা প্রোগ্রাম, বিভিন্ন সময়ে যে খুব ভালো ভালো যে দলবদ্ধ হয়ে যে সবাই প্রোগ্রামগুলো করে অল ইন্ডিয়া রেডিওতে, সত্যি অনুপ্রেরণা দেয়। অ্যান্ড আমরা এখনও আমি ভাবি যে কিছু কিছু সময়, যেমন আমি গাড়িতে যখন আমি স্কুলে আসি তখন কিন্তু এটা আমার একটা রিফ্রেশিং, যে আমি আরজের কিছু মিন্স ওদের যে এত সুন্দর একটা পরিবেশনা প্রেজেন্টেশন, আর যে আপনাদের যে একটা এত সুইট প্রেজেন্টেশন, যে ওয়ে অফ টকিং আর থ্রো করা যে কথাটা, এটা সত্যিই রিফ্রেশিং। সকালবেলা গানগুলো শুনতে শুনতে স্কুলে আসি তো, তাই খুব ভালো লাগে, এটা একটা খুব ভালো জিনিস আমার মনে হয়। আর আজকে ছাত্রছাত্রীরা এটার আনন্দ, যে এটা কি ধরনের আনন্দ দেবে ওদেরকে, আজকেই এরা বুঝে যাবে যে এটা কি ধরনের আনন্দ আমাদের দিতে পারে। তো আমরা তো অবশ্যই এটার সঙ্গে কানেক্টেড, অনেকদিন ধরে আমরা জানি এটার মর্ম কি বা কিভাবে আমাদেরকে আনন্দ দিয়ে আসছে। তো খুবই আমরা আজকে আনন্দিত যে আপনারা আমাদের স্কুলে এসেছেন, আজকে একটা বিশেষ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে আমরা যাতে আমাদের বাচ্চাদের বোঝাতে পারি যে অল ইন্ডিয়া রেডিও একটা ভালো একটা প্লেস নিয়ে বসে আছে ইন্ডিয়াতে, যেটা আমরা অ্যাওয়ার না। অল ইন্ডিয়া রেডিও ইজ অলওয়েজ ইন্সপায়ারিং অ্যান্ড ইমপ্রেসিং ওয়ান। থ্যাংক ইউ।
5: নমস্কার, আমি ডক্টর সেবিকা ধর, আমি উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বাংলা পড়াই। আমার কাছে আকাশবাণী

0: তাই মনে হয় আকাশ থেকে ভেসে আসে যে সুর, যে স্বর, এই কথাটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। আমার ছোটবেলা থেকেই বাড়িতে, যাদের বাড়িতেই কিছু সম্পদ বা সম্পত্তি আছে, ওখানে রেডিও টিভি একটা হচ্ছে মানে মহার্গ বস্তু আগে থেকেই ছিল, এখনও আমার মনে হয় সেই বিষয়টা আছে। এবং আমার সাথে পরিচয় রেডিওর প্রথম, সবাই বলছে যে মহালয়া তো অবশ্যই, তারপর হচ্ছে আমি 90 দশকের যেহেতু মানে মেয়ে, তখনকার সময়ে হিন্দি সিনেমা বা বাংলা সিনেমার গান শোনা সেটা একটা বড় ব্যাপার ছিল আমার ঘরে বা বাড়িতে একটা মনোরঞ্জনের জন্য। তার পরবর্তী সময়ে অনেক, এখন যেটা যুববাণী সেখানে গান কবিতা আবৃত্তি করা সেটাও ছিল আমার। তার পরবর্তী সময়ে যতটা সময় গেছে আকাশবাণী, যেমন অঙ্গনা আছে নারীদের নিয়ে, সেখানে আমি প্রোগ্রাম করি, তারপর বাচ্চাদের নিয়ে পড়াশোনা, মানে যতটা প্রোগ্রাম আকাশবাণী শুরু থেকে এখন অবধি করে আসছে তার জায়গাটা বিশাল। তো বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে আকাশবাণীর ক্ষেত্রে, আমাদের ছাত্রছাত্রীরা সেই বিষয়টাকে কতটুকু নিতে পারছে, আকাশবাণীটা কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আজকেও। আজকে যেহেতু মোবাইলও আছে, তার প্রত্যেকের ঘরে সব কিছু আছে, কিন্তু আকাশবাণীর গুরুত্বটা তারা, আমরা মানে আকাশবাণী আমাদের কী দিতে পারছে। আমি বলছি যে প্রত্যেকটা ইয়েতেই প্রোগ্রামে বাচ্চাদের পড়াশোনা নিয়ে আলোচনা হচ্ছে, তারা যারা গান শিখে আবৃত্তি করে সেটা নিয়েও প্রোগ্রাম হচ্ছে। আকাশবাণী কিন্তু আমাদের সেই দরজাটা খুলে দিচ্ছে, এবং ভবিষ্যতেও বাচ্চাদের যত মানে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলি তুলে ধরবে, এবং তাদের জন্য অবশ্যই পড়াশোনার পাশাপাশি এটা একটা ভালো দিক দেখাবে আমার মনে হয়। ধন্যবাদ আকাশবাণী।
1: ম্যামরা কিন্তু অসংখ্য মানে সুন্দর সুন্দর বিষয় তুলে ধরেছে, এবং যারা নতুন প্রজন্ম আছে তাদের কাছে রেডিওর যে একটা গুরুত্ব রয়েছে সেটাকে কিভাবে পৌঁছে দেওয়া যায় তার চেয়ে মাহাত্ম সেটাও কিন্তু তারা তুলে ধরেছেন। এবং একেবারে যেহেতু আমরা বিদ্যালয়ে রয়েছি, প্রত্যেকেই চাইছিল যে মানে উৎসাহের সঙ্গে প্রোগ্রাম করবে, কেউ কেউ বলছে যে গ্রুপ সঙ্গ করবে। তবে শুরুতেই
2: শতাব্দী আমি এই কথাটাই জাস্ট আমি বলছিলাম, যখন আমরা মানে আমি যখন স্কুলে এসেছি, আমি শুরুতেই এই ক্লাসরুমে ঢুকে তাদের মধ্যে একটা জিনিস তো লক্ষ্য করেছি, তারা কিন্তু পুরোপুরি রেডি ছিল যে তারা কিছু তো করছে আজকে। আর তাদেরকে দেখে আমি এটা বুঝে গেছি আজকে বিশেষ একটা ধামাকা রয়েছে তাদের কাছ থেকে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি হারমোনিয়াম এবং তবলা নিয়ে বসে গেছে এবং গিটার রয়েছে পাশাপাশি, কিছু তো শোনাচ্ছ তোমরা, তবে একটা কাজ করি একটা গান দিয়ে শুরু হোক, তাই তো? কি বল, গান শুরুতে কি গান শোনাচ্ছ?
3: শুরুতে আমরা একটি গ্রুপ সং শোনাচ্ছি, রবীন্দ্রসঙ্গীত আকাশ জুড়ে শুনিনো।
1: বাহ দারুন, তবে চলো শুরু করি।

0: শতাব্দী একটা সত্যি করে একটা কথা বলো তো, কোথাও মনে হচ্ছিল না আজকে কোথাও একটা হারিয়ে গেছি।
1: সত্যি তাই,
0: মানে শুরুর
1: জগতে হারিয়ে যাওয়া যাকে বলে
0: একদমই। আর বাইরের ওয়েদারটা বিশেষ করে যদি বলি, বৃষ্টির দিন, আর তার পাশাপাশি শুরুতে এত সুন্দর করে একটা গান তারা শোনালো, সেটাতে কিন্তু একেবারে স্পষ্ট আজকের যে বিশেষ অনুষ্ঠানটা আকাশবাণী।

0: এটা 90 বছর পূর্তি উপলক্ষে যেহেতু আজকে আমরা বিশেষ অনুষ্ঠানে আমরা তাদের সঙ্গে আমরা সামিল হতে পেরেছি, সেক্ষেত্রে আমি
1: এটা কিন্তু পরিপূর্ণ আমার কাছে মনে হচ্ছে পরিপূর্ণ। এবং এই আকাশবাণী শুধুমাত্র যে আর্যদের কথা বলে তা কিন্তু নয়, বলা যায় যে নতুন প্রজন্মের প্রতিভাকে তুলে ধরার একটা মঞ্চ।
0: একদম একদম।
1: এবং যারা এই গ্রুপ সং এ ছিল তাদের নামটা কি একটু জানবো?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, একদম।
1: তোমার থেকে শুরু করি।
2: আমার নাম অরিজিৎ সাহা।
3: আমার নাম পরাগ দত্ত।
4: আমার নাম সৌহার্দ্য ভট্টাচার্য।
5: আমার নাম অভিষেক সূত্রধর।
6: আমার নাম নিশান রাজ ভৌমিক।
7: আমার নাম অভিক পাল।
8: আমার নাম কৃষ্ণাশিস পাল।
9: আমার নাম অরিজিৎ রয়।
10: আমার নাম রুদ্রনীল দেব রয়।
11: আমার নাম নীলার্ঘ রয়।
12: আমার নাম দেবজ্যোতি পাল।
13: আমার নাম অস্মিতর চৌধুরী।
14: আমার নাম ঋদ্ধিমান দাস।
15: আমার নাম দেবারিক পাল।
16: আমার নাম তিতির দাস।
17: আমার নাম শুভজিৎ।
18: আমার নাম রূপদীপ বল।
19: আমার নাম সীমা ভট্টাচার্য।
13: আমার নাম দেবার্চন চক্রবর্তী।
3: আমার নাম নির্মাল্য চক্রবর্তী।
12: আমার নাম সোমরাজ দেব চৌধুরী।
2: আমার নাম অস্মিত রায়।
1: পরিচয় পর্ব তো সারলাম
0: একদমই,
1: আকাশবাণী সম্বন্ধে আমরা গল্প করছি। তো কি মনে হয় আকাশবাণীর ওরা কতটা আগ্রহ আজকের এই আকাশবাণী সম্বন্ধে শুনতে পেরে, তাদের কাছ থেকে কি জানবো না?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, চলো তাহলে একবার তাদের কাছেই ছুটে যাই এবং তাদের কাছ থেকে এবার কিছু জানি।
1: চলো চলো। আচ্ছা, তোমাদের কাছে প্রথম যে একটা প্রশ্ন থাকবে, গান শুনবো আমি আজকে, কিন্তু আমি শুরুতেই বলেছি আমরা আসার পর একটা জিনিস তো বুঝেছি, আজকে একটা ভালো অনুষ্ঠান তোমরা করছো, কেননা ওই ঢুকেই যেটা শতাব্দী আমি বললাম, একেবারে গিটার থেকে শুরু করে হারমোনিয়াম তবলা নিয়ে তারা বসে পড়েছে, শুরুতে সুন্দর একটা গান শুনিয়েছে এবং পরবর্তীতে হয়তো আরও কিছু গান শোনাবে, আর ঢোকার পর কেউ কেউ বলছিল রিসাইটেশন করবে, না শুনে তো উপায় নেই, শুনবো তো নিশ্চয়ই। এবার আকাশবাণী সম্বন্ধে তোমাদের কাছে কিছু প্রশ্ন থাকবে, ঠিক আছে, তোমরা হাত তুলবে অবশ্যই। এবার বলি প্রথম প্রশ্নটা কি, ঠিক আছে, আচ্ছা আকাশবাণীর পুরনো নাম কি ছিল, কে কে বলতে পারবে?
0: বাহ, অনেক হাত উঠেছে কিন্তু, হ্যাঁ
1: কে বলছো, কার কাছে যাওয়া যায়? হ্যাঁ সেটাই আমিও ভাবছি, সবাই একেবারে হাত তুলেছে, ঠিক আছে তোমার কাছেই যায়।
11: ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস।
1: ওয়াও, সিরিয়াসলি মনে রেখেছে,
0: হাততালি হয়ে যাক,
1: জোরে একটা হাততালি, দারুণ ব্যাপার দারুণ ব্যাপার। তারপরে এবার আমি আরেকটা কোয়েশ্চেন করি, কত সালে অল ইন্ডিয়া রেডিও নামটি প্রচলন হয়েছিল?
0: কাল উঠবে,
1: হাত উঠবে নিশ্চয়ই, তো নিশ্চয়ই তুমি বলো। একেবারেই তাই, হাততালি। আমি সিরিয়াসলি বলছি, আমি আশা করিনি, কিন্তু তারা এখানে একটা এই দুটো প্রশ্নের মাধ্যমে এইটুকু প্রমাণ হয়েছে যে তারা অনেক কিছু জানে, জানে এবং মনে রাখে, মনে রেখেছে, সেটাই বিশাল ব্যাপার। পরবর্তী প্রশ্নে যাব, কিন্তু তার আগে আরও একটা কিছু হয়েছে, আরও একটা গান বা কিছু একটা হয়ে যাক, এবার কে কি শোনাচ্ছে তোমাদের উপর আমি আমরা ছেড়ে দিচ্ছি। এবার কি কিছু তোমরা গ্রুপ সং করবে বা কেউ গান শোনাতে চাও? সোলো, তবলা সোলো, আর সাথে কেউ গান গাইবে? শুধু তবলা? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ঠিক আছে। তোমার নামটা একবার বলো।
8: আমার নাম কৃষ্ণাশিস পাল এবং আমি আজকে একটা তবলা সোলো বাজাবো, ত্রিতালের কায়দা।
1: দারুণ ক্লাস, দারুণ।
8: তোমার কোন ক্লাসে? আমি ক্লাস 10-এ।
1: চলো, ওকে চলো।

0: দারুণ, কি অসাধারণ প্রতিভা, কি বলো?
1: সত্যি।
0: তবে এবার শতাব্দী তুমি বলো, আবারও কি একটা গানে যাওয়া যায়?
1: চলো।

0: আহা, সত্যি মুগ্ধ হওয়ার মতন গান।
1: আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যেহেতু সময় বারবার আমাদের হাতছানি দিচ্ছে এবং এই সংক্ষিপ্ত শোয়ের মধ্যে এত প্রতিভাকে আমরা দেখলাম না, সত্যি মুগ্ধ, মানে মনে হচ্ছে না যে আজকের এই আসর ছেড়ে আমরা উঠে যাই। কিন্তু কি করার, সময় বারবার ডাকছে আমাদের। তাই এবারের এই প্রায় শেষ পর্যায়ে শেষ অনুষ্ঠান আজকে আমাদের রয়েছে। তোমার নামটা বলে দাও একবার।
2: আমার নাম অরিজিৎ সাহা।
1: অরিজিৎ সাহা, এবং ও সোলো প্রিপারেশন করেছে এবং অনেকক্ষণ ধরে প্রস্তুতি সে নিয়েছিল যে শেষ গানটাও গাইবে। চলো

0: বাহ, অরিজিতের অসাধারণ গান আমরা শুনলাম এবং মুগ্ধ হয়ে তার গান আমি শুনছিলাম, কি বলো তনুশ্রী?
1: একদমই তাই। আর আজকে যেহেতু একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, একেবারে শেষের গানটা কিন্তু মনোমুগ্ধ
0: করে আজকের মতো। আর গানে গানে আমরা শুরু করেছি, তেমনি গানে গানে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করছি। এবং আজকে শুধুমাত্র গ্রুপ সং আমরা শুনিনি কিংবা কবিতা শুনিনি, এবং সঙ্গে যখন সোলো হয়েছে তখন বন্ধুরা সঙ্গ দিয়েছে, তখনই কিন্তু মনে পড়ে যে ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে। আরো একবার বলে দাও জোরে, পরবর্তী আরো বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আমরা

0: থাকবো, সঙ্গে আমি থাকবো, আর যে শতাব্দী এবং
1: আমি থাকবো, আর যে তনুশ্রী। আজকের মতো তবে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, কথা হবে অন্য
0: শুনতে থাকো আকাশবাণী আগরতলা।
1: নমস্কার।
0: নমস্কার
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আকাশবাণীর 90 বছর উপলক্ষে উমাকান্ত ইংলিশ মিডিয়ামে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান।

0: চলে এলাম পরবর্তী পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে। আমাদের এবারের পর্ব রবি কিরণ পর্বে। এই পর্বে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে অবশ্যই ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। ফোন লাইন কিন্তু খোলা রয়েছে, তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ লাইনও আমাদের খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। নমস্কার, কে রয়েছেন?
1: দিদি আমি বুদ্ধমত থেকে উত্তম লোধ বলছি।
0: বলুন
1: দিদি, প্রসূন মুখার্জির দিকে কি গাবো কি শোনাবো এই গানটা শোনাই।
0: প্রসূন মুখার্জির গাওয়া কি গাইবো কি শোনাবো
1: এই গানটা,
0: চেষ্টা করব শ্রোতা বন্ধু সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ। অনুরোধ করব যারাই ফোন করবেন তারা আপনাদের রেডিও সেট অথবা মোবাইল ফোনটাকে একটু দূরে রেখে কথা বলার চেষ্টা করবেন, তাহলে আমার পক্ষেও সুবিধা হবে, আপনাদের পক্ষেও শুনতে সুবিধা হবে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল, কে রয়েছেন?
2: থেকে বলছি,
0: নামটা বলুন।
2: আমাকে, নামটা লক্ষ্মী।
0: বলুন,
2: আমাকে একটু মনোরঞ্জন শুনে দিবেন। আমার ভাঙা পথে রাঙা দুলায় পড়েছে কার পায়ের চিহ্ন।
0: অবশ্যই চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন।
2: ধন্যবাদ।
0: আমাদের ফোন নাম্বার 03-8123-2-6253 এই নম্বরে। আপনারা টিউন করে রয়েছেন রবি সনে অনুষ্ঠানে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে রয়েছেন?
3: আমি তপন কুমার বনি কইলা সত্যি বলছি।
0: বলুন।
3: আচ্ছা, এটা কি হিন্দি গানের আসর নাকি বাংলার গানের? তুইলে বাংলা কথা বলুন।
0: অনুরোধ করব শ্রোতা বন্ধু আপনারা অনুষ্ঠান শুনে তারপর ফোন করবেন। আপনারা এখন টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে। আমাদের এবারের পর্ব রবি সনে। আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে এই পর্বে আপনারা ফোন করতে পারেন 03-8123-2-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
4: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার
4: দিদি, আমি ক্যাম্পের বাজার থেকে বলতাছি, যমুনা দাস বিশ্বাস।
0: বলুন
4: দিদি। দাদা ঠাকুর বইয়ের না জেনে করেছি ভুল ক্ষমা করে দিও এই গানটা শোনাই দিও।
0: শ্রোতা বন্ধু, আমি আবারও বলে দিচ্ছি, এই অনুষ্ঠানটা রবীন্দ্রসঙ্গীত শোনার অনুষ্ঠান। আপনাদের যদি পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে হয় তবেই এই পর্বে ফোন করুন, আমাদের ফোন লাইন খোলা রয়েছে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে রবি কিরণ পর্বে। এই পর্বে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে অবশ্যই ফোন করতে পারেন 0381226253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, আমি সবিতা রানী সভাপতি ছড়া থেকে বলছি।
0: বলুন।
1: প্রসন্ন মুখার্জির কণ্ঠে আমাকে একটি গান শুনিয়ে দেবেন, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ।
0: চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
1: ঠিক আছে, ধন্যবাদ।
0: আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে এই পর্বে অবশ্যই ফোন করতে পারেন। আমাদের ফোন লাইনের পাশাপাশি কিন্তু হোয়াটসঅ্যাপ লাইনও খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন? বলুন।
2: দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপার।

0: অবশ্যই চেষ্টা করব, সঙ্গে থাকুন। তার আগে লক্ষ্মীদি অনুরোধ করেছিলেন আমার ভাঙা পথের রাঙা ধুলায় এই রবীন্দ্রসঙ্গীতটি শোনার জন্য। চলুন ওনার পছন্দের গানখানি শুনে নেব, তবে তার আগে আরও একটি ফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
1: আমাকে খেলাঘর বাঁধতে লেগেছি।
0: খেলাঘর
1: বাঁধতে লেগেছি।
0: আপনার নামটা বলুন।
1: আমি শিউরিতে মা বলছি।
0: চেষ্টা করব শ্রোতা বন্ধু সঙ্গে থাকুন।
1: হ্যাঁ, এটা যদি না হয় আমার মল্লিকা বনে।
0: আচ্ছা, চেষ্টা করব, সঙ্গে থাকুন।
1: হবে বুঝো, আমার মনে হয় খেলাঘর বাঁধতে লেগেছি।
0: অবশ্যই চেষ্টা করব।
1: হ্যাঁ, কে আছো গো?
0: আমি অঙ্কুরিতা।
1: আচ্ছা ঠিক আছে,
0: ভালো থাকবেন।
1: দেখো, হ্যাঁ রাখি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে রবি কিরণ পর্বে। আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছে, রবীন্দ্রসঙ্গীত রিকোয়েস্ট তোমার খোলা হাওয়া। রিকোয়েস্ট করেছেন তুহিন সাহা। চেষ্টা করব বন্ধু অবশ্যই আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। দেখি একজন ফোনের ওপারে রয়েছেন, কে রয়েছেন দেখি। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি খয়েরপুর থেকে কিশোর কুমার আচার্য।
0: বলুন।
1: আমের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আধে গো ঘুমে নয়ন চুমে, এই গানটা। আধে গো ঘুমে নয়ন চুমে।
0: আচ্ছা, চেষ্টা করব। কোন গায়কের গাওয়া?
1: শান।
0: আচ্ছা, চেষ্টা করব। শ্রোতা বন্ধু সঙ্গে থাকুন।
1: কাইন্ডলি প্লিজ।
0: অবশ্যই চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন লাইনের পাশাপাশি হোয়াটসঅ্যাপ লাইনও খোলা রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুরোধ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি গোলাঘাট থেকে দুর্গেশ কইতেছি ম্যাডাম।
0: আপনি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইছেন?
2: ও ম্যাডাম,
0: বলুন।
2: শ্রেয়া ঘোষালের গাওয়া।
0: শ্রেয়া ঘোষালের গাওয়া, আচ্ছা।
2: মানে লাইন হচ্ছে একলা চলো রে, এই গান শুনতে চাই, আমার খুব প্রিয় গান এই গান।
0: আচ্ছা, চেষ্টা করব, সঙ্গে থাকুন।
2: ধন্যবাদ ম্যাডাম।
0: শিউলি দি কিছুক্ষণ আগে ফোন করে অনুরোধ করেছিলেন, খেলা কর বাঁধতে লেগেছি এই গানটি, না হলে আমার মল্লিকা বনে যে কোনো একটি গান শুনিয়ে দিতে। চলুন ওনার পছন্দের গানখানি আগে শুনে নিই, তারপর একে একে আপনাদের সবার পছন্দে ফিরে আসছি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী রবি কিরণ পর্বে। আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে অবশ্যই ফোন করতে পারেন, তার পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা অনুরোধ করতে পারেন। আমাদের ফোন নম্বর 0381226253 এই নম্বরে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। নমস্কার, কে রয়েছেন? হ্যালো
1: হ্যালো হ্যালো
0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি নাগেরজোলা থেকে রেখা রায় বলছি।
0: বলুন।
1: আছে দুঃখ আছে মৃত্যু, এই গানটা হবে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে?
0: আছে দুঃখ আছে মৃত্যু হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, চেষ্টা করব।
1: এই গানটা আমি আমাদের এফএম এর পুরনো বন্ধু, তারপরে ওই যে চমক দেবের স্মৃতির উদ্দেশ্যে এই গানটা দিচ্ছি। হ্যাঁ
0: অবশ্যই, চেষ্টা করব।
1: হ্যাঁ ঠিক আছে,
0: সঙ্গে থাকুন।
1: আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে ফোন করতে পারেন, আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো,
2: প্রিয়া চক্রবর্তী বলছি।
0: শুনতে পাচ্ছি না, হ্যালো। প্রিয়া চক্রবর্তী বলুন, কি গান শুনতে চাইছেন? হিয়ার মাঝে লুকিয়ে থাকে, চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন। কিছুক্ষণ আগে ব্রিজেশ বাবু ফোন করে অনুরোধ করেছিলেন শ্রেয়া ঘোষালের গাওয়া একলা চলরে এই গানখানি শুনিয়ে দিতে। চলুন ওনার গানখানি পছন্দের গান শুনে নিই, তারপর একে একে আপনাদের সবার পছন্দে ফিরে আসছি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা টিউন করেছিলেন 101.6 মেগাহার্জ FM উচ্চয়ন্তে রবি কিরণ পর্বে। আপনারা আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শোনার অনুরোধ করেছেন, চেষ্টা করেছি সময় অনুযায়ী আপনাদের সবার পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দিতে। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চয়ন্তে।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার পুলিশকে আধুনিক প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ নরসিংগড়ে KTDS পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে 476 জন কনস্টেবলের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, সাইবার অপরাধ দমন এবং মহিলা ও শিশু সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও জানান, শীঘ্রই 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া শুরু হবে এবং অতিরিক্ত 916 জন কনস্টেবল নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কনস্টেবলদের তিনি আইন প্রয়োগের পাশাপাশি মানবিকতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিজেপির উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অন্তর্গত মণ্ডল প্রশিক্ষণ বর্গ আজ রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। খয়েরপুর পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ও মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক। এই প্রশিক্ষণে 200+ প্রশিক্ষণার্থী অংশ নেন। অন্যদিকে এই কর্মসূচির অংশ হিসেবে মজলিশপুর মণ্ডলের উদ্যোগে বীরেন্দ্রনগর স্কুলে অনুষ্ঠিত প্রশিক্ষণ পর্বে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার ও মণ্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারই পবিত্র ভূমি নয়, বরং এই দেশ সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। সামাজিক মাধ্যমের এক পোস্টে সংস্কৃত সুভাষিতম থেকে একটি শ্লোক শেয়ার করে তিনি বলেন, মহান ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির এই পবিত্র ভূমি যেন সর্বদা সকলকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাখে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস আজ দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব। পরে শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা জানান তারা। শুনলেন সংবাদ শিরোনাম।

0: চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী। আমাদের এবারের পর্ব সুরের আকাশে, আপনাদের পছন্দের ছায়াছবির গান, হিন্দি অথবা বাংলা। ছায়াছবির গান শুনতে অবশ্যই ফোন করতে পারেন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। তাছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদেরকে অনুরোধ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার দিদি, শুভ বিকেল।
0: শুভ বিকেল, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
0: বলুন, কি গান শুনতে চাইছেন?
1: বাবা নেই দিদি।
0: আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ, খুব ভালো আছি দিদি। গান শুনবো একটা, তো কাঁচা দাগে নি, কাঁচা দাগে আসেনি।
0: বুঝতে পারিনি, কি গান? আরেকবার বলুন তো, কি গান?
1: ও রঘুবীর,
0: রঘুবীর।
1: হ্যাঁ, রঘুবীর ছবি থেকে।
0: হ্যাঁ,
1: ও দিল মেরা,
0: দিল মেরা। আচ্ছা, এই ছায়াছবি থেকে এই গানটি শুনতে চাইছেন, তাই তো? অবশ্যই চেষ্টা করব শ্রোতা বন্ধু, চেষ্টা করব, যদি আমার কাছে থাকে অবশ্যই শুনিয়ে দেব।
1: আর একটা অপশন দিব দিদি।
0: বলুন।
1: সংগ্রাম থেকে, সংগ্রাম ছবি থেকে, ও বিজি হুই হে রাত মগর জল রহি হে হাম, যে গান আসেনি।
0: চেষ্টা করব, যদি থাকে শুনিয়ে দেব।
1: হ্যাঁ দিদি, ভালো থাকো দিদি।
0: আপনিও ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার দিদি।
0: কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ এসেছে। হিন্দি ছবি দালাল, গান ম্যানে ভীত চোরি চোরি, শিল্পী কুমার শানু, অলকা ইয়াগনিক, অনুরোধ করেছেন লালন ঘরামি, গোবিন্দপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে। আরও একটি মেসেজ এসেছে, শুভ দুপুর, কণিকা টাকার জলা থেকে বলছি, আমি শুনব মুভি দিব্য শক্তি সং আপকো দেখকর হামকো এসা লাগা, সিঙ্গার কুমার শানু, অলকা ইয়াগনিক, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও খুব ভালো থাকবেন, চেষ্টা করব আপনাদের পছন্দের গান অবশ্যই শুনিয়ে দিতে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: নমস্কার। বলুন, হ্যাঁ অবশ্যই বলুন।
2: একটা বাংলা গান আছে,
0: মধুর আমার মায়ের হাসি, চেষ্টা করব শ্রোতা বন্ধুর সঙ্গে থাকুন,
2: ভালো থাকবেন,
0: আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী সুরের আকাশে পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, থাকবো একেবারে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনতে আপনারা ফোন অথবা SMS এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন?
3: গোলাঘাট থেকে বিরজেশ কইতেছি, আবার কইতেছি।
0: বলুন।
3: দৃষ্টি কারণ যে ছবি থেকে জানি দিল মে কব সে হে তো, এই গান শুনতে চাই ম্যাডাম।
0: জানি দিল মে কব সে হে তো।

0: চেষ্টা করব, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ ম্যাডাম।
0: অনুষ্ঠান শুরুতেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজন রিকোয়েস্ট করেছিলেন, সেটা হচ্ছে দালাল ছায়াছবি থেকে ম্যানে ভীত চোরি চোরি এই গানখানি। চলুন ওনার পছন্দের গানখানি দিয়েই আজকের এই পর্ব শুরু করছি আমরা, তারপরে আপনাদের সবার পছন্দে ফিরে আসবো।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে সুরের আকাশে পর্বে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: বাংলা গান শুনবো ম্যাডাম?
0: বলুন। বাংলা তবে ছায়াছবির গান বলতে হবে। চম্পা চামেলি, তাই তো? চেষ্টা করবো শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন। নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করতে পারেন আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনতে আমাদের ফোন নাম্বার 03-8123-2-6253 এই নম্বরে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ ম্যাম, নমস্কার, আমি সুমন বলছি মিনসঙ্গ থেকে।
0: বলুন।
2: হ্যাঁ ম্যাম, শুভ বিকেল। আমাকে কৃষ মুভি থেকে আও সুনাও প্যার কি এক কাহানি এই গানটা শুনিয়ে দেবেন।
0: আও সুনাও প্যার কি এক কাহানি, কৃষ ছায়াছবি থেকে, তাই তো? চেষ্টা করবো শ্রোতা বন্ধু, অবশ্যই শুনিয়ে দিতে। সঙ্গে থাকুন,
2: ভালো থাকবেন। নমস্কার,
0: আপনিও ভালো থাকবেন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার জিফেম উজ্জয়ন্তী সুরের আকাশে পর্বে। আপনাদের পছন্দের গান শুনতে অবশ্যই ফোন করুন, তবে অবশ্যই ফিল্মি সং হতে হবে, সেটা হোক বাংলা হোক হিন্দি। আপনাদের পছন্দের গান শোনার জন্য ফোন করতে পারেন, তার পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদেরকে জানাতে পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধু?
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ
0: বলুন।
1: আগরতলা থেকে রীনা পাল বলছি।
0: বলুন।
1: আমি কুলি ছবি থেকে অমিতাভ অভিনীত, কুলি ছবি থেকে সারে দুনিয়া কি বোঝ হামকো থাকি হে,
0: সারে দুনিয়া কে বোঝ
1: হাম দুনিয়া কো বোঝ হামকো থাকি হে।
0: আচ্ছা,
1: চেষ্টা
0: করবো শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন। কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। শুভ বিকেল ম্যাম, আমি জম্পুই জলা থেকে বিশ্রাই বলছি। আমি গান শুনবো জানি দুশ্মন এক আনোখি কাহানি মুভি থেকে। গানের কথাটা হচ্ছে জানে মন তু খুব হ্যায় এই গানটি। আরও একটি মেসেজ এসেছে, শুভ বিকেল, আমি শুনবো আন মেলো সজনা ছায়াছবি থেকে একটি গান। গানের কলি হলো পলট মেরি জান, শিল্পী আশা ভোসলে, বিধান টাকারজলা থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন ম্যাডাম। আরও একটি ফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে রয়েছেন?
2: শুভ সন্ধ্যা, আমি শুভ সন্ধ্যা বলছি।
0: বলুন।
2: গান শুনবো দুস্তানা বইয়ে থেকে হাম নেহি ছোড়েঙ্গে দোস্তি। এই গান
0: হাম নেহি ছোড়েঙ্গে ইয়ে দোস্তি। চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন, ধন্যবাদ। যিনি মেসেজ করেছিলেন অনেকক্ষণ আগেই করেছিলেন, জম্পুই জলা থেকে বিশ্রাই বাবু, তিনি শুনতে চেয়েছেন এক অনোখি কাহানি থেকে জানে মন তু খুব হ্যায়। চলুন এই গানখানি শুনে নিই, তারপর একে একে আপনাদের সবার পছন্দে ফিরে আসব। যারা যারা অনুরোধ করেছেন, হাতে সময় রয়েছে অল্প, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী সুরের আকাশে পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, থাকব একেবারে সন্ধে 6:30 পর্যন্ত।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন সুরের আকাশে পর্বে আপনাদের পছন্দের হিন্দি এবং বাংলা ছায়াছবির গান নিয়ে। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং সময়ের মধ্যে যারা যারা অনুরোধ করেছিলেন, সেটা ফোনের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, চেষ্টা করেছি আপনাদের পছন্দের গান আপনাদেরকে শুনিয়ে দিতে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে।
1: রাস্তা ইধর পে ওই হোয়ে।

বাংলা গানের ইতিহাস যদি কখনো লেখা হয়, লেখা হয় এলিট সমাজের লোকগান, লোকসংস্কৃতির কথা। যদি লেখা হয় মাটি থেকে উঠে আসা মানুষের জীবনে কীভাবে জড়িয়ে থাকে সাংগীতিক বোধ, তার প্রতিদিনকার সংগ্রামের সাথে ওতপ্রোত হয়ে, তাহলে যে গানের দলের সাথে বসতে হবে তা হচ্ছে দোহার। দোহারের প্রাণপুরুষ কালিকাপ্রসাদ ভট্টাচার্য। কালিকাপ্রসাদ চেয়েছিলেন লোকগানকে তার ইতিহাস এবং বৈশিষ্ট্য বজায় রেখে নাগরিক পরিসরে পরিবেশন করতে। শ্রোতা বন্ধুরা, আজকের হৃদ মাঝারে পর্বে কালিকাপ্রসাদের দোহার গান নিয়ে থাকব আমি, আপনাদের শ্রবণ সঙ্গী আরজে অঙ্কুরিতা।

0: যে দুটি লাইন প্রত্যেকের মনের মানুষের জন্য লিখে গেছেন, চলুন সেই দুটো লাইন আমরা একসঙ্গে গাইব। তার জন্য কি করতে হবে একটু সবাই একটু আকাশের দিকে দুটো হাত তুলুন না,
1: দু হাত তুলুন
0: না। বললাম না, মনের মানুষের গান গাইতে গেলে একটু মন খুলে দিতে হয়, আনন্দ হবে
1: সবাই
0: প্রত্যেকের মনের মানুষের কথা ভেবে কিন্তু। হ্যাঁ,

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে হৃদ মাঝারে পর্বে। একটি ছোট্ট করে অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা জানিয়ে দিচ্ছি প্রিয় শ্রোতা। আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন বা আপনার নিজের ব্যক্তিগত অনুভূতিতে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে, সোশ্যাল মিডিয়ায়, পরিবারে, কর্মক্ষেত্রে কিংবা চলতে ফিরতে আজকাল সবাইকে হাসি খুশি দেখায়, কিন্তু সত্যিই কি মানুষ ভেতর থেকে ততটাই ভালো আছে, নাকি কষ্ট লুকিয়ে ভালো থাকার অভিনয়টাই এখন বেশি হচ্ছে? এই বিষয় নিয়ে আজ 21 মে বৃহস্পতিবার রাত 9:30 আকাশবাণী আগরতলা 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতেতে আমরা কথা বলব দেখানোর সুখ নিয়ে। আপনার মতামত ও অভিজ্ঞতা শেয়ার করতে ফোন করুন 03812326253 এই নম্বরে। সাথে থাকছেন আরজে দেবাশিস।

এক সময়ে পুরো বাড়িটার আনাজ কানাচে গমগম করত নাচে গানে রেওয়াজে সঙ্গীত চর্চায়। বরাক উপত্যকার একটি সঙ্গীত প্রতিষ্ঠান ছিল শিলচর সেন্ট্রাল রোডের ভট্টাচার্য বাড়ি, কিন্তু সঙ্গীত পরিমণ্ডলে বেড়ে ওঠা সেই বাড়িটা আজ আর পাঁচটা বাড়ির সঙ্গে এখন কোনো ফারাক নেই। কারণ গত দুই দশকে সেই পরিবারের সঙ্গীত পাগল মানুষগুলো অনন্তকুমার ভট্টাচার্য, আনন্দময়ী ভট্টাচার্য, মৃণালিনী ভট্টাচার্য এবং কালিকাপ্রসাদ ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। সুর তাল ছন্দে বেড়ে ওঠা এই পরিবারের বর্তমান প্রজন্মরা আজকের দিনে পারিপার্শ্বিক কার্যকারণে সেই সঙ্গীতকেই পেশা করে বেঁচে রয়েছেন তেমনটাও নয়, ফলে সেই সুর তাল লয়ের বিষয়টি হারিয়ে গেছে, যার শেষ প্রদীপ ছিল কালিকাপ্রসাদ ভট্টাচার্য। আজ আর নিয়মিত সঙ্গীত চর্চা হয় না এই বাড়িতে, তবে পারিবারিক সূত্রে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কালিকার ভাই বোন আত্মীয় স্বজন পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে মিলিত হলেই একটা গানের আসর তৈরি হয়ে যায়। শিলচরের সেন্ট্রাল রোডে জন্মগ্রহণ করেন দেশের একজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী, লোক গবেষক এবং বাংলা ব্যান্ড দোহারের প্রাণপুরুষ কালিকাপ্রসাদ ভট্টাচার্য। তার জন্মদিনেও বাড়িটি চর্চায় আসে, কারণ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, কালিকাপ্রসাদের জন্ম ও মৃত্যুর দিনে পরিবারের মানুষগুলো আর পেশায় আটকে রাখতে পারেন না, তারা হয়ে ওঠে গান মুখর। অনেকেই গানের মাধ্যমে কালিকাপ্রসাদের জন্মদিনটিকে কালিকাপ্রসাদের স্মৃতিচারণা করে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে হৃদ মাঝারে পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি কালিকাপ্রসাদ এবং দোহার নিয়ে।

মনমোহনের গান কেউ বলে না, ফণিতায় থাকে শুধু মনমোহন। ম মানে কুমিল্লার মনমোহন, ল মানে লবচন্দ্রপাল। মনমোহন গানগুলো বলতেন, লবচন্দ্রপাল এই গানগুলোকে লিপিবদ্ধ করতেন, আর বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের দাদা আফতাবউদ্দিন এই গানগুলোতে সুর দিতেন। তাই একসঙ্গে এই

হচ্ছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা। মাটির গানকে শহুরে ও তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার পেছনে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের অবদান অতুলনীয়। তিনি ছিলেন কিংবদন্তি ভারতীয় লোকসঙ্গীত শিল্পী, গবেষক এবং বিখ্যাত বাংলা লোকসঙ্গীত ব্যান্ড দোহারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান কণ্ঠশিল্পী। 1970 সালের 11ই সেপ্টেম্বর অসমের শিলচরে একটি সঙ্গীত মনস্ক পরিবারে তিনি জন্ম নেন। ছোটবেলা থেকেই কাকা অনন্ত ভট্টাচার্যের অনুপ্রেরণায় তিনি লোকসঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। পরে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। 1999 সালে রাজীব দাসের সাথে যৌথভাবে তিনি দোহার ব্যান্ডটি গঠন করেন। এই ব্যান্ডের মূল লক্ষ্য ছিল অবহেলিত এবং হারিয়ে যাওয়া লোকগানকে মানুষের সামনে আনা। কালিকাপ্রসাদের পরিচালনায় দোহার মূলত বাংলা, অসম এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন লোকগান, যেমন বাউল, চটকা, ভাওয়াইয়া, ঝুমুর, বিহু এইসবে পরিবেশন করত। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী হৃদ মাঝারে পর্বে।

0: কাছে পাবে।
1: রাজা ভুল করছো এই যে ভাবছো জগৎটাকে কেড়ে নিলেই জগৎ তোমার হলো, ছেড়ে রাখলেই যাকে পাও মুঠোর মধ্যে চাপতে গেলেই দেখবে সে ফসকে গেছে।

গ্রামীণ বা কৃষিভিত্তিক অর্থনীতি থেকে মানুষ যখন কলকারখানায় কাজ করতে শহরে চলে আসে, তখন তাদের লোকগানে কী ধরনের পরিবর্তন আসে? এই পরিবর্তন কালিকাপ্রসাদ ভট্টাচার্য খতিয়ে দেখতেন। পূর্ব ভারতের চা বাগান এবং কলকারখানার শ্রমিকদের গান ও তাদের অবদমিত সংস্কৃতিকে তিনি তাত্ত্বিকভাবে নথিবদ্ধ করতেন। তিনি শুধু লাইব্রেরিতে বসে গবেষণা করেননি, গান সংগ্রহের নেশায় তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে ঘুরে বেরিয়েছেন। বাউল ফকিরদের আখড়ায় কিংবা গ্রামীণ উৎসবের মাঝে দিনের পর দিন কাটিয়ে তিনি হারিয়ে যাওয়া মাটির সুর সংগ্রহ করেছেন। তার সঙ্গীতের আদি অনুপ্রেরণা ছিলেন তার কাকা অনন্ত ভট্টাচার্য। কাকার মৃত্যুর পর তার সংগৃহীত লোকগানের বিশাল ভাণ্ডারকে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ ও চর্চার দায়িত্ব নেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে হৃদ মাঝারে পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা, থাকবো একেবারে সন্ধে 6:30 পর্যন্ত।

শ্রোতা বন্ধুরা, আমাদের আজ রাতে নিয়ে একটি ছোট্ট ঘোষণা। প্রিয় শ্রোতা, আচ্ছা আপনি কি খেয়াল করেছেন বা আপনার নিজের ব্যক্তিগত অনুভূতিতে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে, সোশ্যাল মিডিয়ায়, পরিবারে, কর্মক্ষেত্রে কিংবা চলতে ফিরতে আজকাল সবাইকে হাসি খুশি দেখায়, কিন্তু সত্যিই কি মানুষ ভেতর থেকে ততটাই ভালো আছে, নাকি কষ্ট লুকিয়ে ভালো থাকার অভিনয়টাই এখন বেশি হচ্ছে? এই বিষয় নিয়ে আজ 21 মে বৃহস্পতিবার রাত 9:30 আকাশবাণী আগরতলা 101.6 MHz FM উজ্জয়ন্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতেতে আমরা কথা বলব দেখানো সুখ নিয়ে। আপনার মতামত ও অভিজ্ঞতা শেয়ার করতে ফোন করুন 03-8123-2625-3 এই নম্বরে। সাথে থাকছেন আরজে দেবাশিস।

শ্রোতা বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান এই রিদ মাঝারি অনুষ্ঠানে আমরা আপনাদের লোক আঙ্গিকের বিভিন্ন গান শুনিয়ে থাকি। আজকে এই জগতেরই একজন পল্লী ও লোকায়ত গানের অনন্য রূপকার কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে নিয়ে আজকে আমরা কথা এবং গানে আপনাদের সঙ্গে রয়েছি একেবারে সন্ধে 6:30 পর্যন্ত। এই পর্বে আরও একটি সুন্দর গান আপনাদের জন্যে।

আচ্ছা, আপনি কি খেয়াল করে দেখেছেন বা আপনার নিজের ব্যক্তিগত অনুভূতিতে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে, সোশ্যাল মিডিয়ায়, পরিবারে, কর্মক্ষেত্রে কিংবা চলতে ফিরতে আজকাল সবাইকে হাসি খুশি দেখায়, কিন্তু সত্যিই কি মানুষ ভেতর থেকে ততটাই ভালো আছে? নাকি কষ্ট লুকিয়ে ভালো থাকার অভিনয়টাই এখন বেশি হচ্ছে? এই বিষয় নিয়ে আজ 21 মে বৃহস্পতিবার রাত 9:30 আকাশবাণী আগরতলা 101.6 MHz FM উজ্জয়ন্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আজ রাতেতে আমরা কথা বলবো দেখানো সুখ নিয়ে। আপনার মতামত ও অভিজ্ঞতা শেয়ার করতে ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। সাথে থাকছেন আরজে দেবাশিস। শ্রোতা বন্ধুরা, ফোন করতে এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এতক্ষণ আপনারা টিউন করেছিলেন 101.6 MHz FM উজ্জয়ন্তে হৃদ মাঝারে পর্বে। লোকায়ত ও পল্লী সঙ্গীতে একজন অনন্য রূপকার কালিকাপ্রসাদ ভট্টাচার্যের বিভিন্ন গবেষণামূলক সৃষ্টিধারার প্রয়াস নিয়েই আজকের এই হৃদ মাঝারে পর্বটি শেষ করছি এবং আমি আরজে অঙ্কুরিতা বিদায় নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই চলে এসেছেন আপনাদের আরও একজন প্রিয় বন্ধু আরজে দেবাশিস, থাকবে আপনাদের সঙ্গে গানে গল্পে আড্ডায় একেবারে রাত 11:00 পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো বিষয় নিয়ে।

শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্তে এতক্ষণ আপনারা ছিলেন অঙ্কুরিতার সাথে। এবার আমি দেবাশিস আপনাদের সাথে থাকব রাত 11টা পর্যন্ত। আমাদের আজ বৃহস্পতিবার, আমাদের অনুষ্ঠান ইচ্ছে ঘুরি। আজ আমরা একটি দারুণ জায়গায় ঘুরতে যাব। কোথায় যাব শুনতে থাকুন।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
1: অন্য ফাঁদে।
2: অজানা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আজ আমরা ইচ্ছে করে অনুষ্ঠানে ঘুরতে যাব। কোথায়? দশাশ্বমেধ ঘাট ধরে হাঁটতে হাঁটতে ফেলুদার কথা মনে হচ্ছিল। ফেলুদাকে চেনেন তো? সেই সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথের ফেলুনাথ, সেই ফেলুদার কথা মনে হচ্ছিল। উনি বলেছিলেন না, শুধু একটা রাস্তা দেখছিস তা তো নয়, তুই দেখছিস বেনারসের রাস্তা। বেনারস, কাশী, বারাণসী, চারটিখানি কথা নয়, পৃথিবীর প্রাচীনতম শহর, পূর্ণ তীর্থ পীঠস্থান, রামায়ণ মহাভারত, মুনি ঋষি যোগী সাধক হিন্দু মুসলমান বৌদ্ধ বুদ্ধ জৈন সব মিলে বেনারসের একটা ভেলকি আছে, যার ফলে শহরটা নোংরা হয়েও ঐতিহ্যে ঝলমল করতে থাকে। জয় বাবা ফেলুনাথের ঠিক এই কথাগুলো ফেলুদা বলেছিল তোপসেকে। ঐতিহ্যের সেই বেনারসে আমি গেছিলাম কিছুদিন আগে। এবার সঙ্গী করেছি ফেলুদা, তোপসে এবং লালমোহন গাঙ্গুলিকে। তাঁদের সেই বিখ্যাত বাঙালি হোটেল ক্যালকাটা লজের মতো দশাশ্বমেধ ঘাটে হোটেল না হলেও রয়েছি গোধুলিয়ার খুব কাছে। সেখানে মালপত্র রেখে আর দেরি করিনি, প্রাচীনতম শহরের ধুলো মাখা পথে এগিয়ে চলেছি দশাশ্বমেধ ঘাটের দিকে। মনে করা হয় সৃষ্টির দেবতা ব্রহ্মার পরামর্শক কাশীর রাজা রিপন্নয় রুদ্র সরোবরের তীরে 10 অশ্বমেধ বা যজ্ঞ করেছিলেন। নামের বদল তখন থেকেই। বর্তমান ঘাট অবশ্য 1748 সালে তৈরি করেন পেশোয়া বালাজি বাজিরাও। 1774 সালে রানী অহল্যাবাই হোলকার পুনর্নির্মাণ করেন ঘাটের। দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি জগৎ বিখ্যাত।

দশাশ্বমেধ ঘাটে স্নান সেরে প্রথম কাজ বিশ্বনাথ মন্দির দর্শন। আজকাল গঙ্গা থেকে সোজা মন্দিরে ঢোকা যায় নবনির্মিত সুদৃশ্য ঘাটের সিঁড়ি বেয়ে। আছে আরও কয়েকটি প্রবেশপথ, মন্দিরে প্রবেশের আগেই বেণীমাধবের ধ্বজা দুটো দেখা যায়। আজান মিনার নামেও এদের পরিচিতি রয়েছে। একাদশ থেকে সপ্তদশ শতক পর্যন্ত বারবার কাশী বিশ্বনাথ মন্দির আক্রান্ত হয়েছে। 1585 সালে আকবরের মন্ত্রী টোডরমল আদি মন্দির সংস্কার করেছিলেন। সপ্তদশ শতকের গোড়াতেই সেই মন্দির ধ্বংস করা হয়। নতুন করে মন্দির নির্মাণ করেন বেণীমাধব রাও সিন্ধি।

1669 সালে সেই মন্দির আবার ধ্বংস করে নির্মিত হয় আলমগীর মসজিদ। এভাবেই ভাঙা গড়ার মাঝে 1777 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার আজকের মন্দির নির্মাণ করেন। মন্দিরের শিখরগুলো তামার পাতে 820 কেজি সোনা দিয়ে মুড়ে দেন পঞ্জাব কেশরী রঞ্জিত সিং। 51 ফুটের মূল শেখরটিও সোনার। মন্দিরের বাঁদিকে নহবতখানা তৈরি করে দিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। ঘণ্টাটি দেন নেপালের মহারাজা। ইউএন সাংস ভারতে আসা অন্য পর্যটকদের বর্ণনায় মন্দিরের উল্লেখ রয়েছে। মন্দির আর মসজিদের মাঝে রয়েছে জ্ঞান বাপী কূপ। 1000 কলস দিয়ে এই কূপের জলে স্নান করেন বিশ্বনাথ। হঠাৎ করেই মনে পড়ল জয়বাবা ফেলুনাথের সেই লাইন। বিশ্বনাথ মন্দির থেকে আমরা সোজা চলে গেলাম জ্ঞান বাপী। এখানেই ঔরঙ্গজেবের মসজিদ আর এখানেই সেই প্রকাণ্ড খোলা চাতাল। তপসেরা এই চাতালে দাঁড়িয়েই লাল সাদা প্যাটকাঠি ঘুড়িটাকে আর দেখতে পায়নি। সেটার রাস ছিল ভিলেন মগনলাল মেঘরাজের হাতে। এরপর ইচ্ছে হলো অন্য ঘাটগুলোকে দেখার। এমনিতেই কেদারঘাট দেখার ইচ্ছে প্রবল ছিল। ওই ঘাটে মাসলি বাবার সঙ্গে অভয় চক্রবর্তীর প্রথম দেখা হয়। মুন্সি ও রাজঘাট নিয়েও উৎসাহ ছিল। এই দুই ঘাটের মাঝেই ধরা পড়ে মাসলি বাবা ও মগনলাল মেঘরাজ। তবে গঙ্গা দর্শন আর দেবদর্শন করতে বেলা গড়িয়ে গেছে অনেকটাই।

বিকেলে নৌকা ভাড়া করে ভেসে পড়লাম গঙ্গার বুকে। প্রত্যেকটা ঘাটই নিজের মতো করে বিখ্যাত। দশাশ্বমেধের ঘাটের পাশেই মান মন্দির ঘাট, আবার শুম্ভু নিশম্ভু বধের পর মা দুর্গার অসি যে ঘাটে পড়েছিল সেটি অসি ঘাট নামে পরিচিত। অসি নদী এখানেই মিলেছে গঙ্গার সঙ্গে। কেদারঘাটে দেখা যায় কেদারনাথে মন্দিরের কালো পাথরের লিঙ্গমূর্তি। কৈলাস এবং মানস স্মরণে মানস সরোবর ঘাট নির্মাণ করেন অম্বররাজ মানসিং। জৈন সম্প্রদায়ের মানুষদের তৈরি বেচারাজ ঘাট। তবে মণিকর্ণিকা ঘাট একটু আলাদা, এখানকার শ্মশানে আগুন কখনো নেভে না। বলা হয় পার্বতীর কুণ্ডল পড়েছিল এখানে, সেটি খুঁজতে শিব ঘেমে গেছিলেন, তার ঘাম হয় কুণ্ডের জল। আবার অনেকের মতে সপ্তাহের জন্য বিষ্ণু এখানে খনন করেছিলেন, সেটি অবশ্য গঙ্গার মর্তে আগমনের আগে। পাথরের ফলকে বিষ্ণুর পদচিহ্ন ছাড়াও গণেশ মূর্তি এই ঘাটের দ্রষ্টব্য। দেখে নিলাম মীরাবাইয়ের তৈরি মীরঘাট, পঞ্চগঙ্গা ঘাট এবং তুলসীদাসের স্মরণে নির্মিত তুলসী ঘাট। এখানেই অতীতে মিলেছিল পাঁচ নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিনা এবং দুর্গা। রয়েছে বিষ্ণু মন্দিরও, সেই মন্দির ধ্বংস হয়ে তৈরি হয়েছিল আলমগীর মসজিদ। আনন্দময়ী ঘাট, রাজাঘাট এসব দেখে নৌকা থেকে নেমে পড়লাম হরিশ্চন্দ্র ঘাটে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জ্বন্ত প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে। রাজা হরিশ্চন্দ্র ভাটের কথা বলছিলাম। রাজা হরিশ্চন্দ্র শৈব্য এবং রোহিতাশ্বের স্মৃতি বিজড়িত এই ঘাটে শবদাহ চলে এখনও। অনেক সময় ডেরা বাঁধেন নাগা সাধুরা। মোট 87টি ঘাট রয়েছে এখানে, বিতর্কে 85। মাতা আনন্দময়ী, সিন্ধিয়া, শিবালা, চেত সিং, নারদ, দ্বারভাঙ্গা, পাণ্ডে, রাজেন্দ্র প্রসাদ, ত্রিপুরা ভৈরবী, এসব ঘাটগুলিও মাহাত্ম্য এবং পবিত্রতায় অনন্য। গঙ্গায় ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে গেল, শুরু হয়েছে দশাশ্বমেধে আরতি। খানিকক্ষণ আরতি দেখে বেনারসের বিখ্যাত অলিগুলি দিয়ে এলাম কচুরি গলিতে, সুধীরবাবুর দোকানের পেরা এবং রাবড়ি কিনতে। ফেলুদাদের মতো এই গলি থেকে বেরিয়ে মদনপুরা রোড হয়ে গোথুলিয়া ছাড়িয়ে বাঙালি টোলা থেকে আপনি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কোথায় বাঙালিদের সেই দাপট, পুরোটাই চলে যাচ্ছে অন্যদের হাতে। ইতিমধ্যে অলিতে গলিতে কত ছোটোখাটো মন্দির দেখেছি, তার ইয়ত্তা নেই। এমনিতেই বেনারস মন্দিরের শহর, পূর্ণ করতে আসা লোকের সংখ্যাও প্রচুর। অবশ্য এই ভিড় সত্যি দেখার মতো। তাই বসে পড়লাম বিশ্বনাথ গলির মুখে চৌরাস্তার ধারে একটি দোকানের সামনে ফাঁকা বেদিতে। চলমান জনতাকে দেখে মনে হচ্ছিল সমস্ত ভারত বোধহয় বেনারসে এসে মিশেছে, কোনো ভেদাভেদ বা বৈষম্য নেই। যাই হোক, এখানে সময় কাটিয়ে চলে গেলাম নিজের আস্তানায়, যেখানে রাতটুকু কাটাতে হবে সেই অতিথিশালায়। পরদিন মন্দির দর্শনে।

বেরোলাম। প্রথমেই দুর্গা মন্দির। অষ্টদশ শতকে মন্দিরটি নির্মাণ করেন বাংলার রানী ভবানী। মন্দিরের পাঁচটি শিখর ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোমকে প্রতিনিধিত্ব করছে। দুর্গা মন্দিরের কাছেই রয়েছে রামচরিত মানস রচয়িতা তুলসীদাসের স্মৃতিতে তৈরি তুলসী মানস মন্দির। এখানেই গঙ্গা তীরে তুলসীদাস সৃষ্টি করেছিলেন তার অমর কাব্য। তার সৃষ্ট আটখণ্ড দোহা উৎকীর্ণ রয়েছে শ্বেত পাথরে। সংকট মোচন এবং হনুমান মন্দিরও কাছে। বেনারসের ভৈরবনাথের মন্দিরের কথা উল্লেখ করতেই হয়। রয়েছে কোচবিহারের রাজাদের প্রতিষ্ঠিত কালী মন্দির, গণেশ, অন্নপূর্ণা, শুক্রেশ্বর এবং সৈনশ্বর মন্দির। তাছাড়া বিদ্যাপীঠ রোডে ভারত মাতার মন্দির, গোধুলিয়ার গির্জাটি এবং পার্শ্বনাথের জন্মস্থানের কথা বুঝিয়ে দেয় সর্বধর্মের সমন্বয়ে বেনারস যেন মিনি ইন্ডিয়া।

প্রাপ্ত মূল বিশ্বনাথ মন্দিরের রেপ্লিকা। এটির পরিকল্পনা করেছিলেন মদন মোহন মালব্য, নির্মাণ সহায়তা ছিলেন বিরলারা। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ দেশের সর্ববৃহৎ, 1000 একর জমিতে 5 বর্গ কিলোমিটার জুড়ে তার বিস্তার। এনি বেসান্তের সেন্ট্রাল হিন্দু কলেজ পরবর্তীকালে মদনমোহন মালব্যের একক প্রচেষ্টায় আজকের এই বিরাট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে মোট 112টি বিষয়ে শিক্ষাদান করা হয়, প্রত্যেকটির ভবন আলাদা, স্থাপত্য অসাধারণ। ভারত কলাভবনের টিকিট কেটে মিউজিয়াম দেখলাম। মদনমোহন মালব্য

এখানে মোট 112টি বিষয়ে শিক্ষাদান করা হয়, প্রত্যেকটির ভবন আলাদা, স্থাপত্য অসাধারণ। ভারত কলাভবনের টিকিট কেটে মিউজিয়াম দেখলাম। মদনমোহন মালব্যকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করার সার্টিফিকেটে বাঙালির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সই এবং মেডেলটি দেখা জীবনের অন্যতম সেরা পাওনা হয়ে রইল। মদনমোহন মালব্যের জীবন নিয়ে নির্মিত গ্যালারি থেকে তাঁর এবং অতীত বারাণসী সম্পর্কে কিছু তথ্য জানা গেল। বেনারসে এসে সারনাথ যাব না, হতে পারে না। মূল শহরের 10 কিলোমিটার দূরের একদা ছোট্ট গ্রাম থেকে নির্বাণ প্রাপ্তির পর সিদ্ধার্থ তাঁর 5 শিষ্যের মধ্যে প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার করেন। খ্রিস্টের জন্মের 400 বছর আগে থেকে দ্বাদশ শতক পর্যন্ত ভারতের শিক্ষা দীক্ষার পীঠস্থান ছিল সারনাথ। ফা ইয়েন এবং ইয়ংসাংয়ের বর্ণনায় পাওয়া যায় সারনাথের কথা। 5 থেকে ক্রমে 60 জন শিষ্য হলে এখানে সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, ছড়িয়ে পড়েছিল বুদ্ধের অহিংসার বাণী। সারনাথের অন্যতম আকর্ষণ ধামেক স্তূপ। জনশ্রুতি, এই স্তূপে রাখা আছে বুদ্ধের অস্থি। আটকোনা স্তূপ বৌদ্ধধর্মের অষ্টমার্গে অনুসরণ করে গড়ে তোলা হয়েছে। নিচের ব্যাস 28 মিটার, মাঝখানে 13 মিটার এবং চূড়ো 31 মিটার। স্তূপের গায়ে নানা নকশা, সেগুলো গুপ্তযুগের হলেও স্তূপের ইট 200 খ্রিস্টপূর্বাব্দের, অর্থাৎ মৌর্যকালের। স্তূপের উল্টো দিকে এক্সকেভেশন সাইট। ধামেক ছাড়াও চৌখণ্ডী এবং ধর্মরাজিক স্তূপ রয়েছে, রয়েছে অশোক পিলার। মহাবোধি সোসাইটি টেম্পলও ভারতের প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি। এতে গুপ্তযুগের ইট নির্মিত ছিল। পরবর্তীকালে জরাজীর্ণ অবস্থান হলে বৌদ্ধ সন্ন্যাসী ধর্মপালের উদ্যোগে বিভিন্ন দেশ থেকে সাহায্য নিয়ে মন্দিরটি আবার গড়ে তোলা হয়। মন্দিরে রয়েছে সোনার বুদ্ধ মূর্তি, কাছে রয়েছে বোধি বৃক্ষ। শ্রীলঙ্কার অনুরাধাপুর থেকে এনে 1931 সালে গাছটি পোঁতা হয়। মন্দির চত্বরে ধর্মপালের স্মৃতিস্তম্ভটিও দর্শনীয়। সারনাথে জাপান, তিব্বত, থাইল্যান্ড এসব বৌদ্ধধর্মী দেশ থেকে বিভিন্ন মন্দির তৈরি করে দেওয়া হয়েছে, প্রত্যেকটি অত্যন্ত সুন্দর। জাপানি বৌদ্ধ মন্দিরের প্রসাদ হিসেবে সন্ধেবেলায় চকলেট দেওয়া হয়। মোটামুটি সব দেখে ঢুকে পড়লাম মিউজিয়ামে। অত্যন্ত যত্নে রাখা হয়েছে বুদ্ধমূর্তি, সম্রাট অশোকের তৈরি ধর্মচক্র উপর 4 সিংহ, ইতিহাসের বিভিন্ন সময়ে প্রাপ্ত নানা ভাস্কর্য, ফরাসি, ইংরেজি, হিন্দি ইত্যাদি ভাষায় ট্যুরিস্ট গাইডরা নানা বিষয় বোঝাচ্ছেন। আমাদের অবশ্য গাইড নেই, প্রয়োজনও নেই, সব কিছুতেই স্ক্যানার রয়েছে, গুগল লেন্স দিয়ে স্ক্যান করে দেখে নিলেই হয়ে গেল। আমার মন পড়ছিল জয় বাবা ফেলুনাথের রুকুর কথা। সে যখন সারনাথে এসেছিল তখন তো অন্তর্জাল দূর স্বপ্ন।

দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে পূর্ব দিকে যে রামনগর দেখেছিল তপসেরা, এবারের গন্তব্য সেখানকার রাজবাড়ি। সপ্তদশ শতকে বারাণসী সবথেকে আলোকিত এবং ঝলমলে মহল ছিল কাশীরাজের এই মহল। এখানে এখনও রাজবংশের উত্তরাধিকারীরা রয়েছেন। মহলের একটি অংশে জনসাধারণের জন্য উন্মুক্ত। সেখানেই দেখা গেল কাশীরাজের অতীত বৃত্ত এবং বৈভব। রয়েছে অস্ত্রাগার, দুষ্প্রাপ্য গাড়ি, রূপোর পালকি, হাওদা, হাতির দাঁতের বিভিন্ন সামগ্রী। আমাকে বিশেষ করে আকৃষ্ট করল কাশী মহারাজকে উপহার দেওয়া বাংলার নবাব সিরাজউদ্দৌলার তরবারি। 1872 সালে বি মূলচাঁদে তৈরি ঘড়িটিও অনবদ্য। এটিতে সূর্য, চন্দ্রের অবস্থান, সময়, তারিখ, বার এসব দেখা যায়। গঙ্গার ধারে রাজ পরিবারের মন্দিরটিও দুর্দান্ত। রামনগরের কাছেই ব্যাসকাশীতে ব্যাসদেবের মন্দিরটিও দেখে নেন অনেকে। কিভাবে যাবেন বারাণসীতে? হাওড়া থেকে বেনারসের অনেক ট্রেন আছে। দুন এক্সপ্রেস রয়েছে, বিভূতি এক্সপ্রেস, অমৃতসর মেল, এগুলো সব আপনার হাওড়া থেকে ছাড়বে। প্রায় প্রতিদিনই এই ট্রেনগুলো রয়েছে। হাওড়া এবং শিয়ালদা থেকে দীনদয়াল উপাধ্যায় স্টেশন অর্থাৎ মুঘলসরাই জংশন হয়েও অনেক ট্রেনে বেনারস ঢোকা যায়। যেমন হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে আপনি যদি আসেন, বা শিয়ালদা থেকে আজমের সুপারফাস্ট এক্সপ্রেসে, দীনদয়াল থেকে বেনারস যেতে গাড়ি ভাড়া 700 থেকে 800 টাকা, অটো ভাড়া আনুমানিক ধরুন 250 থেকে 300 টাকা, আর কলকাতা থেকে বেনারস যাওয়ার বিমান ভাড়া 4,500 টাকা থেকে শুরু, সময় লাগে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। বেনারস থেকে সারনাথের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। ইউপি SRTC বাসে ভাড়া পড়বে 105 টাকার মতো, অটো ভাড়া প্রায় 500 টাকা। এছাড়া ভাড়ার গাড়িও পাবেন, খরচ আনুমানিক 1,000 টাকা। তবে সিজন অনুযায়ী কিন্তু ভাড়ার তারতম্য ঘটে। আর থাকবেন কোথায়? রাজ্য পর্যটনের হোটেল রাহি ট্যুরিস্ট বাংলোর ভাড়া 950 টাকা।

থেকে শুরু। বাজেট অনুযায়ী বহু বেসরকারি হোটেল রয়েছে গোদুলিয়া রোড, বিশ্বনাথ মন্দিরের আশপাশ, দোসাশ্বমেদ ঘাটের কাছে অনেক হোটেল পাওয়া যায়, ভাড়া 500 টাকা থেকে শুরু। মন্দির কর্তৃপক্ষে কিন্তু নিজস্ব ডরমিটরি আছে, রয়েছে অনেক আশ্রম, ধর্মশালা এবং হোমস্টে, ভাড়া সস্তাই। ভারত সেবাশ্রম সঙ্গেও থাকার কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে উত্তরপ্রদেশ ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেটিতে ক্লিক করে ডিটেলসটা জেনে নিন, কোথায় থাকবেন, কীভাবে থাকবেন। আর অবশ্যই জয় বাবা ফেলুনারটা হাতে নেবেন, সত্যজিৎ রায়ের লেখার। ওখানে কিন্তু এই দোসাশ্বমেধ ঘাট বা অন্যান্য যে জায়গাগুলোর কথা কিন্তু খুব ভালোভাবে লেখা আছে, আপনার হাতে যদি বইটা থাকে। এটা কিন্তু একটা ভ্রমণ কাহিনীর মতোই, একটা রহস্যে রোমাঞ্চে ভরা। এটা কিন্তু আপনাকে অনেকটা সাহায্য করবে।

আসলে জয় বাবা ফেরুনাথ বইটা যদি আপনার হাতে থাকে, ওখানে কিন্তু এই বেনারস নিয়ে যে ছোট ছোট ইনফরমেশনগুলো রয়েছে, যেমন ধরুন তোফসের চোখে ঘাটের অর্থাৎ দশাশ্বমেধ ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে উত্তর দিকে চাইলে রেলের ব্রিজটা দেখা যায়, আর পূর্ব দিকে নদীর ওপারে দেখা যায় রামনগর, যেখানে রাজা আছে, কেল্লা আছে, আর নদীর ধারে বাকি সন্ন্যাসীদের আস্তানা আছে। দশাশ্বমেধের পাশেই উত্তরে হলো মানমন্দির ঘাট। ঘাটের উপরেই একটা বাড়ির ছাদে প্রায় 400 বছর আগে রাজা জয়সিংহের তৈরি জ্যোতির্বিদ্যার যন্ত্রপাতি রয়েছে। দিল্লিটার মতোই এটাও একটা ছোটোখাটো যন্তর মন্তর। অর্থাৎ আপনি যখন বইটা পড়বেন, তপসের চোখে বেনারসের এই ইনফরমেশনটা পেয়ে গেলেন। তারপর ধরুন জটায়ুর অভিব্যক্তি কী ছিল, বিশ্বনাথের পাশের কচুরিগুলিতে রাবড়ি খেতে খেতে জটায়ুর মন্তব্য, রাবড়ির আবিষ্কারটা টেলিফোন টেলিগ্রাফ আবিষ্কারের চেয়ে কিসে কম মশাই, বা ধরুন ফেলুদার তদন্ত, দুর্গাপুজো দেখতে আর জটায়ুর মাসলি বাবা দর্শনের ইচ্ছে মেটাতে ফেলুদারা বেনারসে আসে, কিন্তু স্থানীয় ঘোষাল বাড়ি থেকে মূল্যবান গণেশ মূর্তি চুরি গেলে তা উদ্ধারের জন্য ফেলুদা তদন্ত শুরু করে। এবং এখানেই কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো রয়েছে। অর্থাৎ জয়বাবা ফেলুনারটা যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনার মানুষ চোখে একটা বেনারসের ছবি, বিভিন্ন অলি গলি, বিভিন্ন ঘাট, সেগুলো কিন্তু ফুটে উঠবে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা ছিলাম ইচ্ছেগুড়ি অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, আচ্ছা আপনি কি খেয়াল করেছেন বা আপনার নিজের ব্যক্তিগত অনুভূতিতে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে, সোশ্যাল মিডিয়ায়, পরিবারে, কর্মক্ষেত্রে কিংবা ধরুন চলতে ফিরতে আজকাল সবাইকে বেশ হাসি খুশি দেখায়, কিন্তু সত্যি কি মানুষ ভেতর থেকে ততটাই ভালো আছে যতটা দেখায়? নাকি কষ্ট লুকিয়ে ভালো থাকার অভিনয়টাই এখন বেশি হচ্ছে? এই বিষয় নিয়ে আজ 21 মে বৃহস্পতিবার রাত 9:30 আকাশবাণী আগরতলা 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতেতে আমরা কথা বলবো দেখানো সুখ নিয়ে। আপনার মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করতে ফোন করুন 03-81-232-6253 ফোন নম্বরে। আমি দেবাশিষ থাকবো আপনাদের সাথে 9:30 থেকে 11:00 পর্যন্ত। আর ইচ্ছেগুড়ি এখানে শেষ করব একটি গান দিয়ে, তারপরেই আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে।

একশো এক দশমিক ছয় মেগাহার্জ উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে আমরা প্রথমে শুনবো কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর ককবরক সংবাদ, সবশেষে স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইটালি সহ পাঁচ দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইটালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে সংঘাতময় পরিস্থিতি সত্ত্বেও ভারতে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বৃদ্ধি করে 6.5% করা হয়েছে। রেলমন্ত্রী বলেছেন, ট্রেনে অপরাধমূলক ঘটনার তদন্তে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর জোর দেওয়া হয়েছে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইবোলা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রার সুযোগ কারা পাবেন, তার জন্য তীর্থযাত্রীদের বাছাই করার প্রক্রিয়া শুরু হয়েছে। আসি বিস্তারিত খবরে। ভারত ও ইটালি বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর IMEC-কে আরও উন্নত করার বিষয়ে সহমত হয়েছে। এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, যোগাযোগ এবং বিকাশের ক্ষেত্রে রূপান্তরমূলক সম্ভাবনা খতিয়ে দেখার ব্যাপারে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। IMEC-কে ইউরোপ, ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে যোগাযোগের প্রধান সূত্র হিসেবে বিবৃতিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ইটালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত, অন্যদিকে প্রতিভা, ব্যয় সাশ্রয়ী উদ্ভাবন গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করছে। দুদেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইটালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029-এর সময়কালে একটি বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं।

0: हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
1: ইটালির প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক এলাকাগুলির মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করে তোলাই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত ও ইটালি উভয়ই আন্তর্জাতিক অস্থিরতা, অর্থনৈতিক নিরাপত্তা, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে অভিন্ন মনোভাব পোষণ করে বলে তিনি জানান। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের শেষ পর্যায়ে সাফল্যের সঙ্গে ইটালি সফর শেষ করে দেশে ফিরে এসেছেন। ভারত ও ইটালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইটালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর 5 দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই সফর সমাজের প্রতিটি অংশের জন্য সুবিধা সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল এই সফর। মন্ত্রী আরও বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিক অংশীদার হিসেবে কাজ করে। প্রযুক্তি উদ্ভাবন, প্রতিরক্ষা, ডিজিটাল ডেটা সেন্টার, কোয়ান্টাম কম্পিউটিং এবং চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশের শিল্প সংস্থাগুলি একে অপরের পরিপূরক। নতুন দিল্লিতে আমেরিকান চেম্বার অব কমার্সের বার্ষিক লিডারশিপ শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, পারস্পরিক আস্থা এবং অভিন্ন অর্থনৈতিক স্বার্থের জন্য দুই দেশের মধ্যে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে। ভারত বিদেশি বিভিন্ন সংস্থার জন্য একটি নির্ভরযোগ্য পরিকাঠামোর ব্যবস্থা করে। এদেশের নাগরিকদের প্রতিভা ও বিশাল বাজার এইসব সংস্থাগুলির কাছে খুবই আকর্ষণীয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে। ভারত সময়মতো উচ্চমানের বিভিন্ন পণ্য সরবরাহ করার পাশাপাশি ধারাবাহিকভাবে মেধাস্বত্ব অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করেছে। মন্ত্রী বলেন, উভয় দেশের অর্থনীতি ন্যূনতম প্রতিযোগিতার মাধ্যমে একে অপরের পরিপূরক, যা এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলে।
2: America and India truly are working as natural partners. We complement each other. America is looking for a trusted partner. I think India has proven track record over decades of truly working as a country, as a set of businesses here who respect the intellectual property of foreign companies, who can be trusted to deliver high quality on time. There's a large pool of talent available for all of you, and in some sense these are two economies which totally complement each other.
1: শ্রী গোয়েল বলেছেন, ইউক্রেন সংঘাত এবং পশ্চিম এশিয়া সংকটের মতো প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে 6.5% করা হয়েছে। ভারত নির্ভরযোগ্য ও পছন্দের বিনিয়োগের গন্তব্য হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। এর মাধ্যমে আমাদের দেশের ক্ষমতা ও শক্তিশালী নেতৃত্বদানের সুফল যেমন পাওয়া যাচ্ছে, পাশাপাশি ক্রমবর্ধমান আত্মবিশ্বাসও প্রতিফলিত হচ্ছে। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার আজ আবারও আশ্বস্ত করেছে। শোধনাগারগুলির এলপিজি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47 হাজার টন রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে তৃণমূল স্তরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন। ট্রেনের সাম্প্রতিক বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে সমাজবিরোধী চক্রে জড়িত থাকার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। মন্ত্রক জানিয়েছে যে প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে রেল সুরক্ষা বাহিনী তদন্ত করছে। একটি উন্নত ব্যবস্থার মাধ্যমে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তিচালিত নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, রেল নেটওয়ার্ক জুড়ে সিসিটিভি কভারেজ বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা এবং কৃত্রিম মেধা ভিত্তিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের অনুষ্ঠান আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের

0: সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য সংক্রান্ত পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নতুন দিল্লিতে 28 থেকে 31 মে পর্যন্ত আসন্ন চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। নতুন দিল্লি আফ্রিকার জনগণ ও সরকারগুলির প্রতি সংহতি প্রকাশ করেছে এবং আফ্রিকার পরিবর্তনশীল স্বাস্থ্য পরিস্থিতির মোকাবিলায় আফ্রিকা সিডিসি এর প্রচেষ্টায় সব রকমের সহযোগিতা চালাবে বলে জানিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের শেষ পাওয়া খবরে 87.73% ভোট পড়েছে। ভোট নেওয়া হয়েছে শান্তিতে, বড় রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গণনা 24 মে। উল্লেখ্য, 2,36,000-এর বেশি ভোটদাতা ফলতা কেন্দ্রে 6 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান অবশ্য শেষ মুহূর্তে জানিয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে সরে যাচ্ছেন। গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই পুনর্নির্বাচনের এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর ভোটাররা আকাশবাণীকে জানিয়েছেন,
1: গত 15 বছর আমি ভোটই দিইনি, মানে আমি ভোটার হওয়ার পরে প্রথম বিধানসভার ভোট দিলাম, দিতে পারিনি, কারণ ভোট তো হয়ে যেত, তো সরকার পাল্টাতে তো নির্ভয়ে ভোট দিতে আসা গিয়েছে না।
2: খুব সুন্দর শান্তিপূর্ণ ভাবেই দিয়েছি, বিগত 15 বছর ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারতাম না, থ্রেডের সঙ্গে চলতো, আজকে কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে দিয়েছি এবং গত যে ভোটটা আমাদের ক্যান্সেল হয়েছে তখন আমরা দিতে পারিনি।
0: ত্রিপুরার রাজধানী আগরতলা রেল স্টেশনে আসাম রাইফেলস এবং শুল্ক বিভাগের একটি যৌথ অভিযানে 18 লক্ষ টাকা মূল্যের প্রায় 180 গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে অরুণ কুমার চাকরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার জন্য কম্পিউটার ভিত্তিক তীর্থযাত্রী নির্বাচনের লটারি শুরু করেছেন। এবছর মানস সরোবর যাত্রা জুন মাসে শুরু হয়ে আগস্ট মাসে শেষ হবে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সুষ্ঠু কম্পিউটার চালিত এবং লিঙ্গ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মোট 1,000 তীর্থযাত্রীকে নির্বাচন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে 6:30। চেন্নাই টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে, গুজরাট 2 ওভার 2 বলে বিনা উইকেটে 25 রান করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইতালি সহ 5 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইতালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে সংঘাতময় পরিস্থিতি সত্ত্বেও ভারতে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বৃদ্ধি পেয়ে 6.5% করা হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়ে সুভাষ দেববর্মা তিনি কক্তমা ববাক রকংখা মন্ত্রীবক রং নরেন্দ্র মোদী সাকা ভারত কাইসা ফলানো দিয়াইমা খুলুমুংনি কথার থাই সিমিয়া ভারত খাকুয়ার ফানগনাং তাই যত হামক্রাইনি কাইসা কুজুক থাই হাস্তেপা ইন্দ্রসেনারে দিন নালো ত্রিপুরাও চা সুনামকর হামক্রাইও হুকবা রংন কতর সরাইনাইমা থাই সুনাম কক সুনামনা বাকি ককচাপটি সাকা কেরংরাইদা খাদি নারংনাও হাপাং হাস্তেনি নাইমথাং বাহিনীন খা খুলগুই সামং তাকনা ফান রেখা হনই সাকা মন্ত্রীখরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আকাশবাণী ফিল বিসি চুকুচি পুমানো রগী খনা আগরতলাও কাইসা ম্যারাথন এবং ওয়াকাথন যোগাল জাগনাই তাবো কক্তমা শুক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি সাকা ভারত কাইসা ফলানো দিয়াইমা খুলুমুংনি কথার থাই সিমিয়া ভারত খা কোয়ার ফানগনাং তাই যত হামক্রাইনি কাইসা কুজুক থাই হদলামনি কগমঙ্গ কাইসাও সংস্কৃত সুভাষিতমনি কাইসা শ্লোক শেয়ার খালায়ই ব সাকা কচাম লাইবুমা তাই আগিনি কচাম হুকুমনি কথার অ হা ককুবৈন যত লোকরংন টংকচাং তাই হামক্রাই বাইখে সুপুঙ্গুই তঙ্গ হুকবা তাই হুকবা হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা হুকবা ও থাইরমুং বাংরানা চামুং নাইমথাং ক্রাক খালাইনা তাই রাসাই রাসাই হুকবা খালাইনি রোগনি লাংমাও হামক্রাই গনাং সলাইমুং তুমুমুনি সেব বাই ভারত হায়ুংনি বসকাঙ্গ কতাল কাইসা মডেল ওংখা রুম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীন চামুং থাই হুকবা মথা এগ্রিকুল মডেল ইয়াফার্মা বাই খা টংথক জাগৈ হুকবা মন্ত্রী

হাকা অ বরম কতাল বারতনি বাগৈ টংমা বরমনি মারি বস হাকা হাইনি হাকতরক বারতনি রাইডা তৈজুল মুং তাই লুকু হামক্রাই রেগজাক সামুং বুতাংন বরমনি বিসিংতৈ নাইও বতাই বস হাকা অ সকট হাকতরনি হুকবার খ্লাইনাই রকনি টাংমুংনি কথাং ফুনুংমারি কেন্দ্রনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি দিল্লি কতালক কুচুকবেরেমনি নাইমুথাং সেবরুনানো তুই কগলাম সালামিয়াও মানজাক্ষা কগলাম সালামিয়াও সাল কিসা সকাং কিসাসুক ট্রেন হর নাংমা পাতিমুঙ্গো হদানি তাং সামুং হামিয়া বাইগদালজাক টংমা সাইমানখা রেল নাইমুথাং বাহিনী আবনো তুই ফানবক্সিনী সেরি নাই টঙ্গো কগলাম সালামিয়াও ডিটেকটিভ ককথুম থুমনাই মথানো ফানক্রাক খ্লাইনা সিসিটিভি নাইসমনা বাংরেনা সাইবার নাইমুথাং ক্রাক খ্লাইনা তাই এআই রেগজাক নাইসম সেব জল খ্লাইনানি সাকা ফানবক্সিনখা ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস ইবোলা মানজাক হাক্তনি বেড়াই ফাইনাই রকনি বাকি আলাদা দাগিমুং সাকলাইখ্যা দাগিমুং সাজাকা কঙ্গো উগান্ডা তাই দক্ষিণ সুদানী বেড়াই ফাইনাই রকনি বিসিং তমুংকেবো কুলুম বক্রক সামা বেকরেং সামানো খবই গবানা মুসুমা আকরক ওংখা নুকজাকে সাকনানি আরো থাকা সাজাকা আকাশবাণী আগরতল কেন্দ্রনি অ ককতুমা খনাই টংবায় আকাশবাণী ককতুমানী আপডেট মানা বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতল কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো হাস্তেপ ইন্দ্রসেনা রেড্ডি নালো ত্রিপুরাও চা সুনামখর হামক্রায় হুকবা রং কতর চাই নাইমা থাই সুনাম তিসানা বাকি ককচাপ তিসাকা তিনি লেম্বুসারা হুকবা রং কতর হায়ং বেরমনি চা সাল পালাইমানো রোগী সংসারজাক পান্ডাও ককচাপ নারেখা হায়ং বেরমনি চা সাল পালাইমানো রোগী বসাকা চা সুনামখর বাই গদালজাক বসংরং তিনি বরম ফনুমা সাল হাস্তেপা হাস্তেনি চা নি তাং সংন গদালজাক নুখংরংনি বাকি প্রধানমন্ত্রী আবাস যোজনাও নক আয়ুষ্মান ভারত আকরক তাংবুতাংনি সেবরনা চা তাং সামুং বাইগদালজাক নুখংনি স্রাই রকনি বাকি কাস্তুরবা গান্ধী রংনক নবোদয় রংনক একলব্য রংনক গ সেবরনানি সাকা ফানবক্সিনকা পান্ডাও ভারতনি চা পর্ষদনি এক্সিকিউটিভ ডিরেক্টর অনুরিমা ফুকন যাদব সাকা চা সুনামুং ত্রিপুরা হাক্তরনি নাংকুংমা থাই টঙ্গ বিশ্ব ত্রিপুরাও বেবগী সের চি রাসাই চা সুনামজাগ পান্ডব ত্রিপুরা চা হামক্রাই নাইখংনি চেয়ারম্যান সমীরঞ্জন ঘোষ সাকা হাস্তেও দাতিন চা বলাই নিলাম কেন্দ্র আগরতলা টি অকশন সেন্টারন চেঙ্গি রেজাগান কেরংরাইডা খাতি নারকনাও হাপাং হাস্তেনি নাইমুথাং বাহিনীন খা খুলগৈ সামুং টাকা ফান রেখা হই সাকা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি নরসিংহনি কে টি ডি এস পুলিশ ট্রেনিং একাডেমি থাও ফির চুকুসিসা তাই চুকুসিনী বেস্টনি খরক ব্রীরা চিনিসিদক পুলিশ কনস্টেবল রকনি পাসিং আউট পেরেড পান্ডাও অ কগ্ন সাকা বসাকা নাইমুথাং বাহিনীন তাইব চুকজাক খাই তিসানাও জুদা জুদা বাইথাং রোগজাক তাই তাংসেব গনাং ফরংমুং রোজাকা হাপংনি নাহারমুং গরং লুকুরকনি বাকি সামুং তাংনাই কাইসা ফানক্রাক নাইমুথাং বাহিনী সুনাম তিসানানি মন্ত্রীগ্রা তাইব সাকা তিনি পাসিং আউট উংনাই কনস্টেবল বিসিং খরক থামরা বিচিচার ব্রী কনস্টেবল টঙ্গ আবো হাস্তেনি বাকি কংসুকজনাই কক হাস্তে হাপাং নাইমুথাং বাহিনীও তাইব খরক সা সাইব সারা থামচিব্রী তেলাঙ্গানা হইব সাকা মন্ত্রীকরা কতাল মাননাই কনস্টেবলকন সমাইতাং রেখা কে টি ডি এস পুলিশ ট্রেনিং একাডেমিনি প্রিন্সিপাল জয়ন্ত চক্রবর্তী পান্ডাও নাইমুথাং বাহিনী জওয়ান রক পেরেড ফুনুকা মন্ত্রী অকরানো পান্ডানো রামসংমানী কগনা রেখা হাস্তে পুলিশনি দাগিফাং অকরা অনুরাগ বিজেপি নি চেতন ভাই দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযাননি বখাগ তিনি সিমি খয়েরপুর পল্লীমঙ্গল রেমচিনী রংনগ চেঙ্জাখা নখা সাল নুইনি মন্ডল ফ্রংমুং পান্ডা আরও মানজাখা এমএলএ রতন চক্রবর্তী সালথাং ত্রিপুরা জেলা পরিষদনি বারজা মানজা কাসকরা বিশ্বজিৎ ছিল মন্ডল কাসকু রাজেশ ভৌমিক আকর্ষণ
সাউকা মজলিসপুর মন্ডল নি চেতন ভাই বীরেন্দ্রনগর রুংনগর সংসদ।

석 몬돌 프릉몽 반다원 만자카 베레키 몬트리 수산토 소드리 미어 디폭 모줌달 몬돌 카스쿠 러너지 드라이 조드리 아코성 몬트리 보크랑 노렌더 모디 어탈니 탐치사 살마리 꺽티 살니 봉 담치 샤워 아카스바니니 몬키밭 반다와 학터타이 부이학터니 루크록 바이 꺽람 살아야네 অবঙ্গনে মন কি বাত নি ফিল ছাড়া থামছিব্রে বেরমনি পান্ডা মন্ত্রী পক্ষ কুরংন বরক নিবান ছংমা খাকমা কক মন কি বাত রাছাউরনি কবখা মাইগভ ওপেন ফোরাম ও এবা নমো অ্যাপস লুকরগনি ওয়ান ছংমা রগন রহরি মানন টোল ফ্রি নাম্বার 64 বুকচা বুকচা 66 34 বুকচা বুকচা ও নাম্বার কল খলাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান ছমুং রকম রেকর্ড খলাই মানানো আবন কারিব সাহা চুকু নই নই নাম্বার মিস কল রুই যে লিঙ্ক মানানো আবতৈব এস এম এস খলাই মানবায়ন ফোন লাইন অ তাল নি বুসকাং সাল নইচি চুকু জরা ফিয়কজাক তঙ্গান আগিনি মন্ত্রী পক্ষরক রাজীব গান্ধী থিমা সাল তিনি হাস্তে ব জুদা জুদা পান্ডানি বিশিং তৈ পালাই যাখা আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন রাজীব গান্ধী মাংথং খুম্বগুই খুলুমাইয়া ফারকা কংগ্রেস এমএলএ গোপাল রায়ন খবুই বদলনি আগদং রক আবনিয়াগুল বরক শহীদ বেদিও থাঙ্গই খুলুমাইয়াফার লাইখ্যা হাঙ্কর নাইকেল ফাং তাই হাঙ্কর হদা হামক্রাই তাই হদা রং নাইখুংনি কথাজাক সাকথারমবাই তিনি সিপাহীজল হাঙ্কর নাইকেল ফাং হাবানো গ পোষণ পাকরান রগই সাকাম চাই ফুনুকমুং তাই চামুং কাহামনি তেয়ার যুগল জাখা পান্ডানো চেঙ্গির হাঙ্কর নাকেলফং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল সাকাশ রায়রগ্নি সাকাম তাই ওয়ান সংমা হামক্রায় মা ফারগ্ন সিচারেন নাহারিন অ পান্ডা সংসারজাকমানী পেকেটনি মানই চায়ই ইয়াকি সুনামজাক মানই চারনানী তাই অজরাওয়স রায়রগ্ন মোবাইল বাই হাসালকে তংনানি কক বিতি রেখা আকাশবাণী ফিল বিশি চুকুচি পুমান রগই খনা আগরতলা ও কাশা ম্যারাথন এবা ওয়াকাথন যুগল জাগনাই খনা ফুং দাম ডকনি সিমি অ পান্ডা বাতালাইমুং চেঙ্গান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি বুখাক্তই সাজাক্ষা সালকদাংমা বিশি চুকুচি রমই বরম তাই লুকু হামক্রাই আওয়াইমা তাই রেডিও খনানাই রক বাই কুচুক হালগ্ন মুদু নারগ্ন বাকৈন অ পান্ডা যুগল জাক্ষা খুরসাথৈ কলাই আকাশবাণী ফিল চুকুচি পৌমান রগই অ মে তালনি থাকাই সালচি বাবো আগরতলা সুকান্ত একাডেমি ও হুকুমু তামুং পান্ডা সংসারজাক্ষা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক হাস্তে বেরামনি উমরসি থাম বিশিনি ক্রিকেট বাতালাইমুঙ্গ তিনি কায়দক থংমুংখা রানীর বাজার থংখলাও সুনামরা রান বাঁচিবা বাই তেলিমরানো উদয়পুর থংখলাও খোয়াই উইকেট কাইচার বাই কাঞ্চনপূর্ণ মেলাগর থংখলাও সদর বিব দল উইকেট কাইসিনি বাই বিশালগর্ণ কৈলাসহর থংখলাও ধর্মনগর রান ডকচি ব্রী বাই লংত্রাই বেলিন শান্তিবাজার থংখলাও বিরুনিয়া উইকেট কাই ব্রী বাই সাবরুমন তাই বিলুনিয়া থংখলাও উদয়পুর উইকেট কাইথাম বাই অমরপূর্ণ মেসেনখা বসকাং দামনৈ চিব্রীয় হাস্তিনী সালথাং সালচি দলাই উনকোটি খোয়াই সিপাহীজলা হাঙ্কর ফেরাং ককমা বাইবাকসা দাম ব্রিচিনি সিমি বাইশি কিলোমিটার দৌই গবাং ওয়াতৈ ওয়াইমান হনই হজংমুং রেখা নবরতিবা নাইখুং খনা সালনি সাকানি তুমারি তঙ্গানো 35 ডিগ্রি সেলসিয়াস তাই খামানি 25.4 ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকানি তুমারি তংমানি 34.4 ডিগ্রি সেলসিয়াস তাই খামানি 27.6 ডিগ্রি সেলসিয়াস শারীরিক দামবা তামই সতী থামচি জরা আগরতলা ওয়াতৈ ওয়াখা 5.4 মিলিমিটার পাইনা সকাং কক্তমবারক তাইসা মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদী সাকা ভারত কাছা ফলানো দিয়াইমা খুলুমংনি কথার থাইসিমিয়া ভারত খাকুয়ার ফানগনাং তাই যত হামক্রাইনি কাছা কুচুক থাই হাস্তেপা ইন্দ্রসেনের দিন নালো ত্রিপুরাও চা সুনামকর হামক্রায় হুক বা রংন কতর সরাই নাইমা থাই সুনাম তিসানা বাকি ককচাপ তিসাকা কেরংরাইডে খাতি নারগনাও হাপাং হাস্তিনি নাইমথাং বাহিনীন খাকলগী সামুং তাংনা ফানরেখা হই সাকা মন্ত্রী কাকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আকাশবাণী ফিল বিশি চুকুচি পুমান রগই খনা আগরতলাও কাশা ম্যারাথন এবা ওয়াকাথন যুগাল জাগনাই কক্তমা তিন বাকে অরণ্যপাখিয়া উলনি কক্তমা আওয়াইঙ্গনে খনা ফুং দামসিনী ছতি ব্রিচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পীর উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারই পবিত্র ভূমি নয়, বরং ভারত সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল সকালে আগরতলায় একটি ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হবে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। আজ লেম্বুছড়াই কৃষি মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই প্রস্তাব রাখেন। আন্তর্জাতিক চা দিবস উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, চা শিল্পের সঙ্গে যুক্ত সম্প্রদায়গুলিকে আজ সম্মান জানানোর দিন। এই বছরের ভাবনা হল চা বজায় রাখা, সম্প্রদায়গুলিকে সমর্থন করা, যা ত্রিপুরার জন্য আরও প্রাসঙ্গিক হতে পারে। রাজ্যপাল রাজ্যের চা শ্রমিক পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, আয়ুষ্মান ভারত প্রভৃতি প্রকল্পের সুবিধা সম্প্রসারণ, চা শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের জন্য কস্তুরবা গান্ধী বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, একলব্য আবাসিক স্কুলে সুযোগ করে দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। অনুষ্ঠানে ভারতীয় চা পর্ষদের নির্বাহী অধিকর্তা অনুরিমা ফুকন যাদব বলেন, চা উৎপাদনে ত্রিপুরা দেশে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। প্রতি বছর ত্রিপুরায় প্রায় 10 লক্ষ কেজি চা উৎপাদন হয়। রাজ্যে প্রায় 9,000 হেক্টর জুড়ে চা বাগান রয়েছে, সেখানে 10,000 চা শ্রমিক কাজ করেন। অনুষ্ঠানে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ বলেন, রাজ্যে খুব শীঘ্রই চা পাতা নিলাম কেন্দ্র আগরতলা টি অ্যাকশন সেন্টারের উদ্বোধন করা হবে। জেলা প্রশাসন ও জেলা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ সিপাহী জলার জেলাশাসক অফিসে পোষণ পক্ষ উপলক্ষে স্বাস্থ্যকর শিশু প্রদর্শনী ও পুষ্টিকর খাবার উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধন করেন সিপাহী জলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। তিনি বলেন, শিশুদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন। তিনি অভিভাবকদের প্রতি আবেদন রাখেন, প্যাকেটজাত শিশু খাদ্য পরিহার করে ঘরে মায়ের হাতে তৈরি পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য শিশুদের খাওয়ানো ও জন্মের 6 মাস বয়স পর্যন্ত মায়ের দুধ শিশুদের প্রদান করার জন্য। তাছাড়া বর্তমান সময়ে শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখারও পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। আজ নরসিংহস্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে 91তম ও 92তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত 476 জন পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আরক্ষা বাহিনীকে আরও দক্ষ করে তুলতে নানা বাস্তব ভিত্তিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য দক্ষ সেবাপরায়ণ, মানবিক ও এক শক্তিশালী আরক্ষা বাহিনী গড়ে তোলা। মুখ্যমন্ত্রী বলেন, আজ পাসিং আউট হওয়া কনস্টেবলদের 476 জনের মধ্যে 318 জনই মহিলা, একটি বড় অংশই নারী, যা রাজ্যের গর্বের বিষয়। নারীদের ক্ষমতায়নে রাজ্য সরকারের সদিচ্ছার ফলেই আজ আরক্ষা বাহিনীতেও নারীরা যোগদানে বেশি সুযোগ পাচ্ছেন। রাজ্যের নারীরা আরক্ষা বাহিনীতে যোগ দিয়ে সততা ও সাহসিকতার মধ্যে কাজ করে তাদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। রাজ্য সরকার আরক্ষা বাহিনীতে আরও 1,134 জন নিয়োগ করবে। মুখ্যমন্ত্রী বলেন, আরক্ষা বাহিনীতে নিয়োগপ্রাপ্ত নতুনদের মনে রাখতে হবে, পুলিশের পোশাক শুধু কর্মক্ষেত্রে নয়, এই পোশাক ধারণকারীকে দায়িত্ববোধ, শৃঙ্খলা, সততা ও সাহসিকতার পরিচয় বহন করে সমাজে আস্থা অর্জন করে নিতে হবে। নিষ্ঠা, সাহস, সততা ও মানবিক প্রয়াসে নিজেকে দক্ষ পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের

শপথ বাক্য পাঠ করেন কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমির অধ্যক্ষ জয়ন্ত চক্রবর্তী। অনুষ্ঠানে আরক্ষা বাহিনীর জওয়ানগণ প্যারেডের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। বিজেপির উদ্যোগে দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে খয়েরপুর পল্লীমঙ্গল দ্বাদশ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী মণ্ডল প্রশিক্ষণ বর্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক।

মুখ। চণ্ডীপুর মণ্ডল প্রশিক্ষণ বর্গ আজ থেকে কৈলাসহরের কাউলিকোড়াস্থিত বিএম স্মৃতি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ প্রমুখ। আসাম রাইফেলস ও কাস্টমস গতকাল আগরতলা রেল স্টেশনে যৌথ অভিযান চালিয়ে 180 গ্রাম মরফিন বাজেয়াপ্ত করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 18 লক্ষ টাকা। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আসাম রাইফেলসের জনসংযোগ আধিকারিক আজ এই খবর জানিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস আজ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তারা শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা জানান। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারই পবিত্র ভূমি নয়, বরং ভারত সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। সামাজিক মাধ্যমে এক পোস্টে সংস্কৃত সুভাষিতম থেকে একটি শ্লোক শেয়ার করে তিনি বলেন, মহান ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির এই পবিত্র ভূমি যেন সর্বদা সকলকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 1178 00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল আগরতলায় একটি ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হয়েছে। আগামীকাল সকাল 6টা থেকে এই প্রতিযোগিতা শুরু হবে বলে আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘ 9 দশকের গৌরবময় পথ চলা, জনসেবামূলক সম্প্রচার এবং শ্রোতাদের সঙ্গে নিবিড় সম্পর্ককে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে গত 15 মে আগরতলার সুকান্ত একাডেমি হলে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শ্রম কোড বাতিল সহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবিকে সামনে রেখে আজ আগরতলার সখীচরণ বিদ্যানিকেতনে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু পাল। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস ইবোলা সংক্রমিত দেশ থেকে আসা বা সেইসব দেশের মাধ্যমে ভ্রমণ করা যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, কঙ্গো, ওগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রীর মধ্যে যদি জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা বা খিঁচুনি, অকারণ রক্তপাত কিংবা বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাঁকে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাছাড়া ইবোলা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে যাত্রীদের সঙ্গে সঙ্গে বিমান বন্দর কর্তৃপক্ষ বা হেল্প ডেস্কে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। DGHS আরও জানিয়েছে, দেশে আসার পর 21 দিনের মধ্যে এই ধরনের কোনো উপসর্গ দেখা দিলে যাত্রীদের তাদের ভ্রমণ সংক্রান্ত তথ্য স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 6টি খেলা হয়। রানীরবাজার মাঠে সোনামুড়া 55 রানে তেলিয়ামুড়াকে, উদয়পুর মাঠে খোয়াই 8 উইকেটে কাঞ্চনপুরকে, মেলাঘর মাঠে সদর বি দল 7 উইকেটে বিশালগড়কে, কৈলাসহর মাঠে ধর্মনগর 64 রানে লংতরাই ভেলিকে, শান্তিরবাজারের মাঠে বিলোনিয়া 4 উইকেটে সাবরুমকে এবং বিলোনিয়ার মাঠে উদয়পুর 3 উইকেটে অমরপুরকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, উত্তর
ধলাই, ঊনকোটি, খোয়াই এবং সিপাহী জলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস।

এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 5.8 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারই পবিত্র ভূমি নয়, বরং ভারত সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল সকালে আগরতলায় একটি ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে। এখন খেলতে খেলতে অনুষ্ঠানে IPL বিজনেস এন্ডে প্লে অফের লড়াইয়ে এখনও পুরোদস্ত রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে নাইটদের প্লে অফ ভাগ্য নির্ভর করছে বহু অঙ্কের উপর। এসবের মধ্যে সুখবর এক নাইট তারকার জন্য, এবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপাবেন নাইট অলরাউন্ডার অনুকূল রায়। বিসিসিআইয়ের তরফে শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হতে তোলা ভারতের এ দলের ত্রিদেশীয় সিরিজে ডাকা হয়েছে অনুকূলকে। অনুকূল ঘরোয়া মরশুমে দুর্দান্ত পারফর্ম করছেন। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি টুর্নামেন্টে সেরা ছিলেন, বিজয় হাজারে রঞ্জিতেও ভালো খেলেছেন। IPL-এ KKR দলের নিয়মিত সদস্য অনুকূল অধিকাংশ ম্যাচে সেভাবে ব্যাট বা বল করার সুযোগ না পেলে যখন যেটুকু কাজ সুযোগ পেয়েছেন সেটাকেই কাজে লাগিয়েছেন। এবার তারই পুরস্কার পাচ্ছেন ঝাড়খণ্ডের বাঁহাতি অলরাউন্ডার, এবার এ দলে তাকে ডাকা হলো। শ্রীলঙ্কার মাটিতে আগামী 9 জুন থেকে 21 জুন তিন দেশে একটি সিরিজ খেলবে ভারতের এ দল। শ্রীলঙ্কা ভারত ছাড়াও এই সিরিজে খেলবে আফগানিস্তান। এই ত্রিদেশীয় সিরিজের জন্য তিলক বর্মার নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছিল ভারত। এই দলে প্রথমে সুযোগ দেওয়া হয়েছিল হর্ষ দুবোকে, তবে পরে হর্ষকে জাতীয় দলে ডেকে নেওয়া হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে 3টি ওয়ানডে ম্যাচের সিরিজের দলে রয়েছেন হর্ষ, তার বদলে এবার অনুকূলকে নেওয়া হলো এ দলে। ফলে বৈভব সূর্যবংশীদের পাশে এবার খেলতে দেখা যাবে নাইট তারকাকে। ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতের দল তিলক বর্মা অধিনায়ক, প্রিয়াংশু আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ সহ অধিনায়ক, আয়ুষ বাদুনি, নিশান্ত সিন্ধু, সূর্য সেটগে, প্রভ সিমরন সিং উইকেটকিপার, কুমার কুশাগ্র উইকেটকিপার, বিপ্রাজ নিগম, যশ ঠাকুর, যুদ্বীর সিং, অংশুল কাম্বোজ, আরশাদ খান এবং অনুকূল ঠাকুর।

ইউরোপের মঞ্চে রূপকথার প্রত্যাবর্তন। দীর্ঘ 30 বছরের ট্রফিহীনতার যন্ত্রণা মুছে দিয়ে অ্যাস্টন ভিলা অবশেষে শিরোপার স্বাদ পেল। ইউরোপা লিগ ফাইনালে ফ্রাইবুর্গকে 3-0 গোলে হারিয়ে ইতিহাস গড়ল উনাই এমেরির দল। ইস্তাম্বুলের মাটিতে এই জয়ে যেন নতুন করে জেগে উঠল পুরনো গৌরব। ম্যাচের নায়করা ইউরি তিলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মর্গান রজার্স, তিন ফুটবলারের গোলেই নতুন ইতিহাস লেখে অ্যাস্টন ভিলা। 1996 সালের পর এটাই ভিলার প্রথম ট্রফি, আর 44 বছর পর আবারও ইউরোপের বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব। 1982 সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপিয়ান কাপ জিতেছিল ভিলা। সেই ম্যাচে পিটার উইথের স্মরণীয় গোল এখনও কিংবদন্তির পর্যায়ে। সেই স্মৃতি যেন ফিরে এলো এদিন কাকতালীয়ভাবে। সেই ফাইনালের মতোই এবারও ক্লাবের চেনা ক্ল্যারেট নীলের বদলে সাদা জার্সিতে মাঠে নেমেছিল তারা। গ্যালারিতে উপস্থিত ছিলেন ডেনিস মর্টিমান সহ ক্লাবের প্রাক্তন তারকারা। তাদের সামনেই লেখা হলো নতুন ইতিহাস। এই সাফল্যের মূলে উনাই এমেরি। ইউরোপিয়া লীগ তার কাছে যেন নিজের মঞ্চ। আগে সেভিয়াকে টানা 3 এবং ভিয়ারিয়ালকে 2021 সালে চ্যাম্পিয়ন করার পর এবার অ্যাস্টন ভিলাকে জিতিয়ে 5 এই ট্রফি জিতলেন তিনি। ম্যাচের চিত্রনাট্য ছিল একতরফা। প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন তিলেমান্স। কিছুক্ষণের মধ্যেই দূরপাল্লা দুরন্ত শটে ব্যবধান বাড়ান বুয়েন্দিয়া। দ্বিতীয়ার্ধে তারই বাড়ানো বল থেকে গোল করে জয়ের সিলমোহর দেন রজার্স। এই সাফল্য কিন্তু হঠাৎ আসেনি। মরশুমের শুরুতে ভিলা ছিল একেবারে ছন্দহীন, প্রথম 6 ম্যাচে জয়ের মুখ দেখেনি। কিন্তু ধীরে ধীরে বদলে যায় চিত্র, শেষ পর্যন্ত 15 মধ্যে 13 জিতে ফাইনালে পৌঁছানো, তারপর ট্রফি। কয়েকদিন আগে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল ভিলা, তার উপর ইউরোপা লিগ জয়, সব মিলিয়ে এই মরশুমটা এখন ইতিহাস হয়ে রইল। 2022 সালের অক্টোবরে অবনমনের আশঙ্কায় থাকা দলটি আজ ইউরোপ জয় করল। উনাই এমেরির হাত ধরে অ্যাস্টন ভিলা আবার ফিরেছে ইউরোপের অভিজাত মঞ্চে। এই জন্য সত্যি এক রূপকথার পুনর্জন্ম।

আজ আইএসএলের শেষ খেলা, চারটি মাঠে চারটি খেলা হচ্ছে। একটি খেলায় ইস্টবেঙ্গল ইন্টারকাশি একই সময়ে খেলা শুরু হয়েছে, অন্য ম্যাচে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান বনাম দিল্লির ফুটবল ক্লাব সল্টলেকে খেলা হচ্ছে, কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা হচ্ছে ইস্টবেঙ্গল বনাম ইন্টারকাশি, জামশেদপুর খেলছে একটি মাঠে মুম্বাই সিটি এফসি বনাম পাঞ্জাব একটি ম্যাচে, জামশেদপুর এবং উড়িষ্যা খেলছে আরেকটি ম্যাচে। চারটি ম্যাচ একই সাথে শুরু হয়েছে এবং আজকের ম্যাচে ইস্টবেঙ্গল জিতে গেলেই কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন। ছেলেদের ফাইনালের আগেই ইস্টবেঙ্গলের সেলিব্রেশন, ফের চ্যাম্পিয়ন লাল হলুদের মেয়েরা, দিমুকুট চ্যাম্পিয়ন মেয়েরা। 10 দিন আগে ইন্ডিয়ান ওমেন্স লীগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল, এবার কন্যাশ্রী কাপও জিতল লাল হলুদ বাহিনী। এসএসবি ওমেন এফসিকে 12-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কন্যাশ্রী কাপ ঘরে তুলল অ্যান্ড্রুজের মেয়েরা। গত বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে ট্রাইব্যাকারে হারিয়ে সেরা শিরোপা অর্জন করেছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। এবার চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচে ঘরের মাঠে এসএসবি ওমেনকে হাসতে হাসতে উড়ালো মশাল গার্লসরা। প্রথমত ইস্টবেঙ্গল 7-0 গোলে এগিয়েছিল, শেষ পর্যন্ত স্কোর লাইন দাঁড়ায় 12-1। ইস্টবেঙ্গলের হয়ে 6টি গোল করেন সুলাঞ্জনা রাউল, 2টি গোল সন্ধ্যা মাইতি, 1টি করে গোল পূর্ণিমা দাস, সুপ্রিয়া কিসপত্তা এবং অ্যান্টাসিয়া ওরাও, সাথী দেবনাথের। কন্যাশ্রী কাপে একটি ম্যাচও হারেনি ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে 7টি ম্যাচে 7টি জয়, মোট পয়েন্ট ছিল 21, গোল করেছে 51, বিপক্ষ গোল করেছে মাত্র 1টি। এরপর চ্যাম্পিয়নশিপ রাউন্ডে 4টি ম্যাচে 4টি জিতেছে ইস্টবেঙ্গল, সেখানে গোল করেছে 39 এবং হজম করেছে মাত্র 1টি। সর্বোচ্চ গোলদাতা অষ্টম ওরাও, তিনি গোল করেছেন 14টি। টানা দুবার ভারত সেরা হয়েছে ইস্টবেঙ্গলের মেয়েরা, আবার টানা দুবার কন্যাশ্রী কাপও চ্যাম্পিয়ন হলো ওরা। বিকেলে মেয়েদের এই সাফল্যের পর রাতে কী হয় ইন্টারকাশের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পুরুষ দলের ম্যাচ, কারণ সেই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন, মেয়েদের সাফল্য কি বাড়তি ও অনুপ্রেরণা যোগাবে অস্কার ব্রুজোর দলকে, সময়ের অপেক্ষায় আমরা। খেলার ফলাফল যেটা এখন এই মুহূর্তে আইএসএলের যে 4টি ম্যাচ হচ্ছে, আমি আপনাদের একটু ব্রেকিং নিউজ দিয়ে দিই। ইস্টবেঙ্গল বনাম ইন্টারকাশির ম্যাচটি 45 মিনিট, ইস্টবেঙ্গল 1-0 গোলে কিন্তু পিছিয়ে আছে। মোহনবাগানের খেলায়, মোহনবাগান দিল্লির খেলায় এখনও কিন্তু গোল করতে পারেনি মোহনবাগান। সুতরাং এই দুটো খেলার ওপরেই কিন্তু নির্ভর করছে আমাদের আজকের আইএসএল চ্যাম্পিয়ন কারা হবে সেটা।

বাংলাদেশ বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি তিনি, অথচ ক্রিকেট প্রশাসনে তাঁর আসা বেশ আকস্মিক। আইসিসির অ্যাডহক কমিটি তাকে এই দায়িত্ব দিয়েছে। গত বছর হৃদরোগে আক্রান্ত না হলে প্রশাসনিক দায়িত্বে আসতেনই না তামিম ইকবাল, এবং সেটা উনি নিজের মুখেই বলেছেন। টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলা নিয়েও কিন্তু অনেক কিছুই বলেছেন তামিম ইকবাল, এবং পাকিস্তানকে টেস্ট সিরিজ হারানোর পর গান বেঁধেছেন নাজমুল হোসেন শান্তরা। কেন ক্রিকেট প্রশাসনে এলেন, এই প্রশ্নের উত্তরে টাইমস অফ ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে দেওয়া তামিম বলেছেন, হৃদরোগে আক্রান্ত হওয়াই আসল কারণ।

জাতীয় দলে ফেরার চেষ্টা করার সময় গত বছর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপরই উনি ভেবেছিলেন ক্রিকেট জীবন শেষ, কারণ ওই ঘটনার পর বড়জোর আর 1 থেকে 2 বছর উনি খেলতে পারতেন। পরিবারের খেয়াল রাখতে হতো, ক্রিকেটে ফেরার জন্য তৈরি ছিলেন না, তাই প্রশাসনে চলে এলেন। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম তুলে নেওয়া উচিত হয়নি বলে মন্তব্য তামিমের, এবং উনি বলেছেন পরিস্থিতি আরও ভালোভাবে সামলানো উচিত ছিল, আমাদের আরও পরিণত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, তাহলেই রাস্তা বেরোতো, ক্রিকেটারদের কথা ভাবা উচিত ছিল। তামিমের আশা, নিজের কাজের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের মান উন্নয়ন করতে পারবেন তিনি, এবং উনি বলেছেন আমি বরাবরই চেয়েছি সব ঠিক করতে। 17-18 বছর খেলার সময় অনেকে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করতো, আমি চাই সব সমস্যা সমাধান করতে যাতে অভিযোগগুলোই না আসে। সব কিছু করতে পারবো না জানি, কিন্তু পরিষেবার ক্ষেত্রে যতটা উন্নতি করতে পারি করব। এখন তো আমি কাউকে ব্যাট বল করতে পারবো না, কিন্তু ক্রিকেটারদের যাতে কোনো অভাব না থাকে সে খেয়াল রাখবো। এদিকে পাকিস্তানকে টেস্ট সিরিজে চুনকাম করার পর সাজ ঘরে একে অপরের কাঁধে হাত রেখে গান গেয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাসরা। উই শ্যাল ওভারকাম গানের বাংলা ও অনুবাদ আমরা করব জয় গেয়েছেন ওরা, সেই ভিডিও পোস্ট করা হয়েছে। এবং পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেট কিন্তু আবার নতুন জায়গায় ফিরে এসেছে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা ছিলাম খেলতে খেলতে অনুষ্ঠানে, পরবর্তী অনুষ্ঠান শুনবো আমরা একটু পরেই।

1.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। তবে তার আগে আপনাদের জানিয়ে দিই, আমাদের আজকের আজ রাতে অনুষ্ঠানে আমরা কিন্তু একটি বিশেষ প্রসঙ্গ নিয়ে এসেছি, কি সেটা জানাচ্ছি এই অনুষ্ঠানের পর। সমাচার সন্ধ্যা শুনুন, তারপরে আমি জানাচ্ছি আমাদের আজকে আজ রাতে কি থাকবে।

101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্তী। এখন সময় সংবাদ শিরোনামের। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ের গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। আজ লেম্বুছড়ায় কৃষি মহাবিদ্যালয়ে আয়োজিত চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই প্রস্তাব রাখেন। আন্তর্জাতিক চা দিবস উদযাপন প্রসঙ্গে এই বছরের ভাবনা হল চা বজায় রাখা, সম্প্রদায়গুলোকে সমর্থন করা, যা ত্রিপুরার জন্য আরও প্রাসঙ্গিক হতে পারে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। আজ নরসিংগড়স্থিত KTDS পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে 91তম এবং 92তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত 476 জন পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেলা প্রশাসন এবং জেলা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ সিপাহীজলা জেলাশাসক অফিসে পোষণ পক্ষ উপলক্ষে স্বাস্থ্যকর শিশু প্রদর্শনী এবং পুষ্টিকর খাবার উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধন করেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। আকাশবাণী 90 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল আগরতলার একটি ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হবে। আগামীকাল সকাল 6টা থেকে এই প্রতিযোগিতা শুরু হবে বলে আকাশবাণী আগরতলার পক্ষে জানানো হয়েছে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, উত্তর ধলাই, ঊনকোটি, খোয়াই এবং সিপাহীজলা জেলার বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 5.8 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম। এখন চলে যাচ্ছে আমাদের আরেকটি প্রিয় অনুষ্ঠান রঙ্গোলিতে, যেখানে আমরা গজল এবং কাওয়ালি শুনব। প্রথম কাওয়ালিটি শুনুন নুসরত ফতেহ আলী খার কণ্ঠে।

আকাশবাণী আগরতলা 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তর পক্ষ থেকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতেতে। তার আগে আমরা শেষ করলাম রঙ্গোলি অনুষ্ঠান। আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে, আগামী দেড় ঘন্টা আপনাদের সাথেই থাকব। প্রিয় শ্রোতা, আজকের পৃথিবীতে মানুষকে দেখলে মনে হয় সবাই খুব ভালো আছে। কেউ ঘুরতে যাচ্ছে, কেউ হাসছে, কেউ

ছবি পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়, রাস্তায় দেখা হলে জড়িয়ে ধরছে, ভীষণ হাসছে, ভীষণ খুশি, কিন্তু রাতের নির্জনতায় একা ঘরে নিজের সাথে যখন মানুষ থাকে তখন কি সত্যি সবাই ততটাই সুখে থাকে? আজকের বিষয় দেখানো সুখ। আপনার জীবনেও কি কখনো এমন হয়েছে, মুখে হাসি ছিল কিন্তু ভেতরে চলছিল ঝড়? আজ কথা বলবো সেই না বলা অনুভূতি নিয়ে। ফোন করবেন 03812326253 এই ফোন নাম্বারে। আমি রয়েছি প্রিয় শ্রোতা আপনাদের সাথে রাত 11টা পর্যন্ত।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী। আজ রাতে অনুষ্ঠানে আমরা কথা বলছি দেখানো সুখ এ প্রসঙ্গে। অনেক সময় মানুষ সবচেয়ে বেশি হাসে তখনই যখন ভেতরে সব থেকে বেশি ভাঙা থাকে। আজকাল আমি ভালো আছি কথাটা হয়তো সব থেকে বেশি বলা মিথ্যে বাক্যগুলোর মধ্যে একটা। আপনি কি মনে করেন, মানুষ কি এখন সত্যি কম ভালো আছে, নাকি অনুভূতি প্রকাশ করাটাই কমে গেছে? প্রিয় শ্রোতা, ফোন লাইন খোলা রয়েছে 03812326253। এই ফোন নাম্বারে কথা বলে আপনার দেখানো সুখ নিয়ে কি অনুভূতি সেটা আমাদের বলুন।

খুব সম্ভবত আমাদের ফোন লাইনের কোনো একটা অসুবিধা হচ্ছে, আমরা দেখছি। প্রিয় শ্রোতা, আপনারা চেষ্টা করতে থাকুন, আমরা যে কোনো সময় আপনাদের সাথে জুড়ে যেতে পারি। কিছু মানুষ আছে যারা সবাইকে হাসায়, কিন্তু তাদের মন খারাপটা কেউ টের পায় না। আজ যদি আপনার এমন কারো কথা মনে পড়ে, তাহলে হয়তো আজই তাকে একটা ফোন করা উচিত। অবশ্যই দেখবেন যে হাসছে, যে হাসাচ্ছে, সে কিন্তু একান্তে আপনাকে নিজের ক্ষুদ্রাতি ক্ষুদ্র দুঃখের কথাটা শেয়ার করতেই পারে।

দেখানো সুখ। সোশ্যাল মিডিয়ায় হাজার ছবি আপলোড হয়, কিন্তু মানুষের মনটা কোথাও আপলোড হয় না। অনেকে হয়তো ফ্যামিলি ফাংশনে সবথেকে বেশি হাসেন, খুব বেশি মজা করেন, কিন্তু সেই মানুষটাই হয়তো রাতে ঘুমোতে পারেন না। আমাদের আজকের টপিকটা হয়তো একটু সেন্সিটিভ, কিন্তু ভীষণ ভীষণ বাস্তব।

জীবনে শুধু সিরিয়াস থাকলেও চলে না, কখনো কখনো নিজেকেও একটু হাসানো দরকার। কিন্তু সমস্যা হচ্ছে, আজকাল মানুষ হাসছে বেশি আর ভালো থাকছে কম। ছোটবেলায় মানুষ কাঁদলে পাশে কেউ বসত, বড় হওয়ার পর মানুষ চুপ করে যায়। আজকাল ডিপ্রেশন শব্দটা আমরা খুব শুনি, কিন্তু অনেক সাধারণ মানুষের নীরব কষ্টের কোনো নামই হয় না।

ভালো থাকার অভিনয় আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে করছি, আর এই অভিনয় করতে করতে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি। চার্লি চ্যাপলিনকে আপনারা সবাই চেনেন, জানেন, আমরা এটাও দেখেছি চার্লি চ্যাপলিন মানুষকে হাসাতেন। চার্লি চ্যাপলিন বলেছিলেন, আমি হাসাই সবাইকে, কিন্তু আমার কান্না বৃষ্টির জলে কেউ বুঝতে পারে না। এটা ওনার একটা উপলব্ধি ছিল। আর সব থেকে বড় কথা যেটা, আজকের এই ব্যস্ত পৃথিবীতে মানুষ হয়তো টাকা রোজগার করছে, ছবি তুলছে, ঘুরছে, কিন্তু শান্তি পাচ্ছে তো? আপনারা অনেকেই ফোন লাইনে চেষ্টা করছেন আমাদের সাথে কথা বলতে, কিছু টেকনিক্যাল কারণে আপনারা ফোন করতে পারছেন না সেটা বুঝতে পারছি। আমরা কিন্তু স্টুডিও থেকে চেষ্টা করছি, আমাদের টেকনিক্যাল টিম চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব ফোন লাইনটাকে ঠিক করে দেওয়ার। তা আমরা কথা বলবো, আমরা চেষ্টা করছি সরাসরি আপনাদের সাথে এই দেখানো সুখ নিয়ে। অনেক প্রশ্ন আপনাদের মধ্যে, আপনাদের মনে জমে আছে, অনেক কথা আপনাদের মনে জমে আছে, আপনারা চেষ্টা করছেন কথা বলতে, আমিও চাইছি কত তাড়াতাড়ি আপনাদের সাথে আমি কানেক্ট করতে পারি।

আমাদের আজকের আড্ডার টপিক ছিল দেখার সুখ। সত্যি সব হাসির পেছনে সুখ থাকে না, কখনো কখনো মানুষ শুধু স্ট্রং থাকার অভিনয় করে। আমাদের প্রিয় শ্রোতারা ফোন করার চেষ্টা করছেন, আমি বুঝতে পারছি, আমিও চেষ্টা করছি আপনাদের সাথে কথা বলার। আচ্ছা, কখনো খেয়াল করেছেন মানুষ এখন কেমন আছো? এই প্রশ্নটার উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, ভালো আছি, কিন্তু কেউ থেমে জিজ্ঞেস করে না। সত্যি আজকাল মন খারাপ লুকোনোর স্কিলটা মানুষ খুব ভালো শিখে গেছে। হাসতে হাসতে অনেকেই ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে যাচ্ছে। একটা সময় ছিল মানুষ মন খারাপ হলে ছাদে যেত, বন্ধু ডাকত, গল্প করত, মাঠে যেত, পুকুর পাড়ে বসত, কিন্তু এখন মানুষ অনলাইন হয় কিন্তু কথা কিছু বলে না। কিছু মানুষ আছে যারা সবাইকে মোটিভেট করে কিন্তু রাতে নিজেরাই ভেঙে পড়ে।

আজকের পৃথিবীতে মানুষ সাকসেসফুল দেখাতে বেশি ব্যস্ত থাকে, পিসফুল থাকতে নয়। কেউ কেউ ফ্যামিলি ফাংশনের সব থেকে হাসি খুশি মানুষটা যাকে আমরা দেখি, সেই মানুষটা বাড়ি ফিরে একা চুপচাপ বসে থাকে। আমরা হয়তো এখন অনেক কানেক্টেড, কিন্তু ইমোশনালি অ্যাটাচ কতটা, কষ্টের একটা অদ্ভুত ব্যাপার আছে, যত লুকোতে যাবেন তত ভেতরে জমতে থাকে। আপনারা প্রিয় শ্রোতারা অনুষ্ঠান শুনছেন, আমার খুব কষ্ট হচ্ছে আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারছি না, ফোন লাইনে স্টুডিওতে একটা সমস্যা দেখা দিচ্ছে। আমাদের টেকনিক্যাল যারা রয়েছেন স্টাফরা তারা চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। আমিও চেষ্টা করছি আপনাদের সাথে কথা বলার, দেখি আমার নির্ধারিত সময়ের মধ্যে ফোন লাইনটা ঠিক হয় কি না। আপনারা চেষ্টা করতে থাকুন, আমিও দেখছি কথা বলা যায় কি না।

আমাদের আজকের আড্ডা টপিকটা আপনারা নিশ্চয়ই খুব নিজেদের সাথে রিলেট করতে পেরেছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আপনাদেরও দুর্ভাগ্য বলবো, যে এখনও আমাদের ফোন লাইন কিন্তু ঠিক হয়নি, এর জন্য আমরা কথা বলতে পারছি না আপনাদের সাথে। চেষ্টা করছি আমরা, যদি একটা দুটো ফোনও আমরা আপনাদের সাথে, আপনাদের থেকে পাই, আপনাদের সাথে কথা বলতে পারি। আসলে আমাদের আজকাল মানুষ নিজের অনুভূতি শেয়ার করতে ভয় পায়। কিছু মানুষ কখনো বলে না তারা কষ্টে আছে, কারণ তারা ভয় পায় আমার কথা কে শুনবে। নিজেকে স্ট্রং দেখানো আর সত্যি স্ট্রং হওয়া দুটো কিন্তু এক নয়। অনেক সময় মানুষ সম্পর্কের গভীরতায় হারিয়ে যায়, কারণ দুজনই ভাবতে থাকে আগে ও ফোন করুক। কিন্তু একটা কথা সত্যি, সব থেকে বেশি

হাসে অনেক সময় সেই মানুষটাই যার ভেতরে সব থেকে বেশি ঝড় চলে। কখনো কখনো আমি ভালো আছি কথাটার ভেতরে হাজারটা না বলা কথা লুকিয়ে থাকে।

প্রিয়শ্রোতা, আপনি কি কখনো আপনার এই অভিজ্ঞতা হয়েছে? সত্যি কথা বলবেন কিন্তু। ধরুন রাস্তায় কারোর সাথে আপনার দেখা হলো, আপনার আত্মীয় হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার পরিচিত হতে পারে, আপনার সতীর্থ হতে পারে, দূর থেকে দেখলেন, মুখোমুখি হলো, আপনি প্রশ্ন করলেন কেমন আছেন, উনি বললেন ভালো আছি, উনি তখন আপনাকে প্রশ্ন করলেন আপনি কেমন আছেন, আপনি বললেন ভালো আছি, সত্যি কথা বললে বলবেন একটা এই সময়ে? আপনারা দুজনেই কি মিথ্যে কথা বললেন, নাকি আপনি মিথ্যে কথা বললেন, না আপনার সেই পরিচিত মিথ্যে কথা বললেন? এমন হয় তো? এমন হয়, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় হয়। আমরা অনেক ক্ষেত্রে, অনেক সময় আমি নিজে ভীষণ মানসিক একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যখন যাই বিভিন্ন কাজের চাপে, তখন রাস্তায় বেরিয়ে দেখা হলে কারোর সাথে, বা আমার এই চলার পথে দেখা হলে, আমরা যখন একে অপরের সাথে কথা বলি, তখন কিন্তু প্রথমে বলি ভালো আছি, আপনি কেমন আছেন, আসলে ভালো নেই। এই অভিনয়টা আমাদের করতে হয়। কজন বলেন যে আমি ভালো নেই, তারও তো হেরে যাওয়া হলো। কিন্তু এটাই ঠিক, আমি বলবো যে আপনার যদি কখনো এমন মনে হয় বা এখন মনে হচ্ছে আপনার, সেদিন কথা বলেছিলাম, দেখি

101.4 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে। আজ রাতে অনুষ্ঠানে আমরা দেখানো সুখ নিয়ে কথা বলছিলাম। জানি আপনাদের এটা খুব প্রিয় টপিক হতে পারত বা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের আপনাদের সাথে কথা বলা সম্ভব হলো না, যোগাযোগ করা সম্ভব হলো না আমাদের ফোন লাইনের অসুবিধা থাকায়।

0: বাড়ি
1: না। প্রিয় শ্রোতা, আমি 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তের তরফ থেকে দুঃখ প্রকাশ করছি, আমাদের ফোন লাইন কিন্তু ঠিক হলো না। এদিকে ঘড়ির কাঁটা বলছে আস্তে আস্তে সময় ফুরিয়ে এসছে। আমি এই টপিকের উপরই আবার অনুষ্ঠান করব, আপনাদের সাথে কথা বলবো ভবিষ্যতে কোনো এক বৃহস্পতিবার। খুব দুঃখ হচ্ছে, খারাপ লাগছে আপনাদের সাথে, আপনাদের এই নিশ্চয়ই ফেভারিট টপিক ছিল দেখানো সুখ, কথা বলবো নিশ্চয়ই এই টপিকে বা এই ধরনের টপিক নিয়ে। ফোন লাইন ঠিক না হওয়াতে কথা বলা গেল না, এটা একটা অপূর্ণতা রয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠানে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছে আপনাদের সাথে আজ রাতে অনুষ্ঠানে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম পর্যন্ত। এখন শুনবেন আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলার উত্তর ধলাই, ঊনকোটি, খোয়াই এবং সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 5.8 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবার জারি দিচ্ছে আমাদের আগামীকাল 22 মে 2026 শুক্রবার 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ততে এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনতে পাবেন অনুষ্ঠান। ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান সূচি: সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঞান হায়ংনি খোরাং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ, 7:40 ককবরক সংবাদ, 7:45 বিজ্ঞাপন, 8:40 যুববাণী, 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায়, 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্য শুনুন আর জে নিতাইয়ের সাথে, 11:00 ককবরক অনুষ্ঠান এল এম খোরাং, 2:30 চিরায়ত গল্প পাঠের আসর, 3:00 সফরনামা, 3:58 নিউজ হেডলাইন্স, 4:00 সিনেমা শুনবেন আর জে কোয়েলের সঙ্গে, 5:00 জলসাঘর, 6:30 উজ্জ্বল স্বপ্ন, 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় সংবাদ, 8:05 আমিও পরিচ্ছন্ন, 8:45 সমাচার সন্ধ্যা, 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 রবি শোনে, 9:30 আজ রাতে অনুষ্ঠান শুনুন আর জে নিবেদিতার সাথে, 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান প্রচারিত হবে। অনুষ্ঠানের সব সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। প্রিয় শ্রোতা, আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাব দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান শুনতে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:00। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দেবাশিস। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।